0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আনন্দধ্বনি অনুষ্ঠানের অর্ধেক সময় আমরা পেরিয়ে এলাম। 107 মেগাহার্টজ FM রেইনবো আপনাদের সঙ্গে আমি তপারুতি। এর পরের গান শুনব প্রবুদ্ধ রাহার কণ্ঠে, তারপরে শিল্পী পূর্বা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

সুপ্রভাত বিনয়, সুপ্রভাত আপনাদের সকলকে। আর আমি অর্পিতা আপনাদের সাথে, প্রভাত বিনয়। আমরা জানি প্রভাত বিনয়ে আমরা বিভিন্ন বিষয়ে, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, বিভিন্ন মানুষজনের সম্বন্ধে কথা বলি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের মনের কাছাকাছি। রবীন্দ্রনাথের সাথে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক গভীর সংযোগ ছিল, এবং সেই সংযোগের সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়

নিয়ে আজকে কথা বলবো। যখন 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, 1905 সালের ঠিক এই যে আজকের যে দিনটি 7ই জুলাই, লর্ড কার্জন কিন্তু প্রস্তাব এনেছিলেন ঠিক আজকের দিনে যে বাংলাকে দুভাগে ভাগ করে শাসন করা হবে। এবং এই যে প্রস্তাবটি তিনি এনেছিলেন এবং এই প্রস্তাবটির একটা আনুষ্ঠানিক নয় ঘোষণা করেছিলেন, কার্যকরী ঘোষণা হয়েছিল অনেক পরে, সেটা হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। এবং একটা আনুষ্ঠানিক ঘোষণা, একটা নীতি এনেছিলেন আজকের দিনে যে দুটি বঙ্গকে ঠিকভাবে শাসন করা যাচ্ছে না, তার আনুমানিক আয়তন অত্যন্ত বেশি হওয়ার জন্য, সেই জন্য দুটি বঙ্গকে, বাংলাদেশকে দুই ভাগ করে দেওয়া হবে। এবং এই যে ঘোষণাটি যখন তিনি প্রস্তাব আনছেন, পরিকল্পনা করছেন, তারপর থেকেই আমাদের ভারতবর্ষব্যাপী এবং মূলত বাংলাদেশে, বঙ্গদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যেটি বঙ্গভঙ্গ বিরোধী। বাংলার বাইরেও তা ছড়িয়ে পড়েছিল, তাই রবীন্দ্রনাথকেও এই আন্দোলন কিন্তু সক্রিয়ভাবে কার্যকরী করার জন্য রবীন্দ্রনাথও কিন্তু মানে এই আন্দোলনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে রবীন্দ্রনাথ বাধ্য হয়েছিলেন, কারণ সারা বাংলা উত্তাল হয়ে গিয়েছিল এই ঘোষণার কথা হবে বলে, বা এই ঘোষণা হবে কার্যকরী আনুষ্ঠানিকভাবে এই কথা শুনে। তো 1905 সালের জুলাই মাস থেকে এই প্রস্তাবনা লর্ড কার্জন কিন্তু এনেছিলেন। এবং আজকের দিনে যখন এই প্রস্তাবনা এলো, তারপরে যখন কার্যকরী হতে শুরু করলো পরবর্তী মাসগুলোতে, এবং সকলে যখন জানলেন যে 16ই অক্টোবর এই নীতি আনুষ্ঠানিকভাবে ফলপ্রসূ হবে, তখন কিন্তু রবীন্দ্রনাথের অংশগ্রহণের কথা অবন ঠাকুর কিন্তু তার বিভিন্ন লেখাতে লিখেছিলেন, যে কীভাবে রবিকা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আজকে সেই গল্পকথা কিছুটা তুলে ধরবো।

রবীন্দ্রনাথ যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন যে যে দিনটিতে একেবারে আনুষ্ঠানিকভাবে কার্যকরী করা হবে বঙ্গভঙ্গকে, সেদিন অরুণধন এবং উপবাস পালন করা হবে, কোনো বাড়িতেই রান্না বান্না হবে না। এবং ব্রিটিশ সরকারের পুলিশ নজর রেখেছিল রবীন্দ্রনাথের ওপর। আর এই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দোতলায় কী কী কর্মসূচি হবে সেই নিয়ে আলোচনা চলত। আসলে রবীন্দ্রনাথ তিনি ভেবেছিলেন যেভাবেই হোক সারা বাংলার মানুষ মিলে এই বঙ্গভঙ্গকে বোধহয় আন্দোলন করে রদ করতে পারবে, কিন্তু সেটি কিন্তু রদ সেই অর্থে করা যায়নি। পরবর্তীকালে তো আমরা দেখেছি যখন দেশ ভাগ হলো তখন সেই বঙ্গদেশ দুভাগে বিভক্ত হয়েই ছিল। তবে ১৬ই অক্টোবরের দিনটি যখন এসেছিল, যদিও সেটি রাখি পূর্ণিমার দিন ছিল না, সকালবেলা ঠাকুরবাড়ির সকলে হেঁটে গেছিলেন জগন্নাথ ঘাট, রাস্তার দুদিকে বাড়ির ছাদ, ফুটপাত, লোকে লোকারণ্য, মেয়েরা খই ছড়াচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, রবীন্দ্রনাথের লেখা গান গাইতে গাইতে মিছিল চলেছিল ঘাটের দিকে। অবন ঠাকুরের স্মৃতিকথায় এই দিনটির কথা আমরা পড়ি। দীনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ এরা সঙ্গে ছিলেন, সবাই মিলে গঙ্গায় স্নান হলো, সঙ্গে ছিল অনেক রাখি, যদিও সেদিন রাখি বন্ধন ছিল না। আসলে রবীন্দ্রনাথ তার সাহিত্যে, তার লেখায়, তার গানে, তার মননশীলতায় আমাদের ভারতবর্ষের ঐক্য, সংহতি এবং সৌভ্রাতৃত্বের কথা বারবার লিখেছেন এবং বিশ্বাস করতেন যে সবাই মিলে আপামর ভারতবাসী একত্রিত হলেই ভারতের আত্মা জাগ্রত হবে। যে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাঙা হয়েছিল বা পরবর্তীকালেও আমরা দেখি স্বাধীনতা পরবর্তী যুগে ধর্মের ভিত্তিতে যখন দুই বঙ্গ ভাগ হলো এবং দেশ ভাগ পাঞ্জাব এবং বঙ্গদেশ, এই দুটি দেশ দুটি প্রদেশকে যেভাবে রক্তাক্ত করলো তার ক্ষত আমরা ভারতবাসীরা এখনও বোধহয় বহন করে চলেছি। রবীন্দ্রনাথ কিন্তু সেটি বহু পূর্বেই বুঝেছিলেন, তাই তার জাগরুক আত্মা সবসময় প্রতিবাদ করেছিল এই বিভাজনের।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

সঙ্গে অনেক রাখি নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে বাকিরাও একে অপরের হাতে বেঁধে দিচ্ছেন রাখি। ছেলে মেয়ে কেউই যাচ্ছে না বাদ। পাথুরিয়া ঘাটে দিয়ে যখন মিছিল যাচ্ছে, বীরু মল্লিকে রাস্তা বলে মুসলমান শহীদদের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। আর গান বাজছিল সকলের কণ্ঠে, বাংলার মাটি বাংলার জল।

চিতপুরীর দিকে বড় মসজিদের দিকে যখন রবীন্দ্রনাথ এবং অবন ঠাকুর, দীনু ঠাকুর এরা এগোতে থাকলেন আরও লোকজন সঙ্গে। মসজিদে যাদের পাওয়া গেল সকলকে রাখি পরানো হয়েছিল এবং তারাও খুশি মনে রাখি পড়েছিলেন। আর সেদিন বিকেলে বিশাল এক জনসভা হয়েছিল কলকাতায়। 50 থেকে 75 হাজার লোকের এক বিপুল সমাবেশ হয়েছিল। আসলে ভাইসরয় লর্ড কার্জন বা ব্রিটিশ সরকার ভাবতেই পারেননি যে 7ই জুলাই 1905 যখন এই প্রস্তাবনা লর্ড কার্জন আনবেন যে বাংলাকে বিভক্ত করতে হবে, কারণ আয়তনের জন্য বাংলাদেশকে শাসন করা যাচ্ছে না, আকার আকৃতি আয়তনের কারণে তাই তাকে দুভাগে ভাগ করে দিতে হবে। এইরকম সুদূর প্রসারী যে গণ আন্দোলন হবে সেটা কিন্তু তারা ভাবতে পারেননি। এই দীর্ঘ প্রতিবাদ প্রতিরোধে বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়েছিল 1911 সালে এবং দুই বাংলা আবার একত্রিত হয়েছিল, কিন্তু যখন স্বাধীনতা এলো তখন আবারও দুই বাংলা ভাগ হয়েছিল, রক্তাক্ত হয়েছিল বঙ্গদেশ। কিন্তু রবীন্দ্রনাথের বাংলার ভাগ নিয়ে তার যে সক্রিয় অংশগ্রহণ সেটি তো মিথ্যে হয়ে যায় না। এবং এই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে বঙ্গভঙ্গ তো একটি অদ্ভুত একটা ঘটনা, কিন্তু এছাড়াও রবীন্দ্রনাথের ভারতের স্বাধীনতা আন্দোলনে, ভারতের সক্রিয় স্বাধীনতা আন্দোলন, সশস্ত্র আন্দোলন প্রত্যেকটিতেই রবীন্দ্রনাথের নিজস্ব কিন্তু মতামত ছিল। তাই নিয়েও কথা হবে গানের ওপারে।

1908 সাল, সেই 8 সালের 30শে এপ্রিল এমন এক সশস্ত্র বিপ্লবের ঘটনা ঘটেছিল যেটি সারা ভারতবর্ষকে সচকিত করেছিল। কুখ্যাত অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির বোমার আঘাতে মিসেস কেনেডি ও তার কন্যা নিহত হয়েছিলেন এবং সুরাট কংগ্রেসের ঠিক 3 দিন আগে গোয়ালন্দে ঢাকার ম্যাজিস্ট্রেট আলেন বিপ্লবীদের হাতে অতর্কিতে গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং একের পর এক যখন বিপ্লবীদের বিভিন্ন ষড়যন্ত্র আবিষ্কৃত হতে শুরু হয়েছিল, অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, কানাইলাল দত্ত এক ঝাঁক বিপ্লবী নেতা গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হয়েই বারীন্দ্র জানিয়েছিলেন, মাই মিশন ইজ ওভার। তিনি লিখেছিলেন, আমাদিগকে প্রকাশ্যে রাজদ্বারে ঘাতক হস্তে স্বেচ্ছায় যাচিয়া জীবন দিতে না দেখিলে বুঝিয়ে মরণ ভীরু জাতি মরিতে শিখে না। বারীন্দ্র ঘোষের যে আত্মকাহিনীতে আমরা পাই, কিন্তু এই ঘটনা যখন ঘটল তখন ভারতবর্ষের রাজনীতিতে সশস্ত্র বিপ্লববাদ যখন এলো, তখন তৎকালীন কংগ্রেসের প্রবীণ নেতারা এই সশস্ত্র বিপ্লববাদকে নিন্দা এবং ভর্ৎসনা করতে শুরু করেছিলেন। একমাত্র লোকমান্য তিলক তার কেশরী পত্রিকায় এই সশস্ত্র বিপ্লবীদের সমর্থন করেছিলেন, যার ফলে তিলকের 6 বছরের কারাদণ্ড হল। এমন অবস্থায় রবীন্দ্রনাথ কিন্তু চুপ করে থাকেননি। তিনি পথ এবং পাথেয় নামক প্রবন্ধটি পাঠ করলেন 1315 বঙ্গাব্দে এবং যেখানে তিনি লিখেছেন এবং পাঠ করেছেন যে, আমি ইহার মধ্যে নাই, এ কেবল অমুক দলের কীর্তি, এ কেবল অমুক লোকের অন্যায়, আমি পূর্ব হইতেই বলিয়া আসিতেছি এসব ভালো হইতেছে না ইত্যাদি বলে নিজেদের নির্দোষ বলে প্রমাণ করবার চেষ্টায় অতিমাত্র উৎসাহিত হয়ে উঠেছিলেন যারা। রবীন্দ্রনাথ তার ভাষণে প্রথমেই তাদের তিরস্কার করে বলেছিলেন, কোনো আতঙ্কজনক দুর্ঘটনার পর এই প্রকার অশোভন উৎকণ্ঠার সঙ্গে সহিত পরের প্রতি অভিযোগ বা নিজের সুবুদ্ধি লইয়া অভিমান আমার কাছে দুর্বলতার পরিচয়, সুতরাং লজ্জার বিষয় বলিয়া মনে হয়। বিশেষত আমরা প্রবল শাসনাধীনে আছি, এই জন্য রাজপুরুষদের বিরাগের দিনে অন্যকে গালি দিয়া নিজেকে ভালো মানুষের দলে দাঁড় করাইতে গেলে তাহার মধ্যে কেমন একটা হীনতা আসিয়া পড়েই। তাহার পরে যাহারা অপরাধ করিয়াছে, ধরা পড়িয়াছে, নির্মম রাজদণ্ড যাহাদের পরে উদ্যত হইয়া উঠিয়াছে, আর কিছু বিচার না করিয়া কেবলমাত্র বিপদ ঘটাইয়াছে বলিয়াই তাহাদের প্রতি তীব্রতা প্রকাশ করাও কাপুরুষতা। আসলে রবীন্দ্রনাথ কিন্তু কোথাও গিয়ে সশস্ত্র বিপ্লবকে হয়তো

প্রত্যক্ষভাবে জীব হত্যা বা মানব হত্যাকে সমর্থন করেননি, কিন্তু তাদের এই পন্থাকে তিনি পুরোপুরি ভুল হিসেবেও কিন্তু প্রমাণ করার চেষ্টা করেননি। তিনি তাদের পাশে থাকার, সশস্ত্র বিপ্লবীদের পাশে বরাবরই থাকার চেষ্টা করেছেন এবং বলেছেন যারা দেশের জন্য, দেশমাতৃকার জন্য তারা লড়াই করেছে, তাদের সেই লড়াইটিকে কুর্নিশ করা হোক। তাদের সমালোচনা যারা করছেন তারাও কিন্তু নিজেদের পিঠ বাঁচাচ্ছেন, রবীন্দ্রনাথের সেটা কিন্তু মনে হয়েছিল।

দেশের তৎকালীন অবস্থার পটভূমিতে বাংলার সশস্ত্র বিপ্লববাদী প্রচেষ্টা সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, বস্তুত বহুদিন হইতে বাঙালি জাতি ভীরু অপবাদের দুঃসহ ভার বহন করিয়া নতশির হইয়াছে বলিয়াই বর্তমান ঘটনা সম্বন্ধে ন্যায় অন্যায় ইষ্ট অনিষ্ট বিচার অতিক্রম করিয়াও অপমানি মোচনের উপলক্ষে বাঙালির মনে একটা আনন্দ না জন্মিয়া থাকিতে পারে নাই। কিন্তু তবুও এই কথা লেখার পরেও এত কিছু বলা সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু সশস্ত্র বিপ্লবের নীতিকে সমর্থন করেননি। তিনি কিন্তু বারবার বলেছিলেন যে একদল অধীর অসহিষ্ণু ব্যক্তি যখন গোপন পন্থা অবলম্বন করিয়া কেবল ধর্মবুদ্ধিকে নহে কর্মবুদ্ধিকেও বিসর্জন দেয় তখন সত্যি খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তখন দেশের আন্দোলনকারী বক্তাদিগকেই এই জন্য দায়ী করা বলদর্পে অন্ধ গায়ের জোরের মূঢ়তা মাত্র। এটি তিনি মনে করেছিলেন কোথাও গিয়ে যতই সেই ঘটনা স্রোতের পরিপ্রেক্ষিত তিনি দেখে থাকুন, সশস্ত্র বিপ্লববাদ কোথাও গিয়ে রবীন্দ্রনাথকে হয়তো এই রক্তপাত আঘাত করেছিল, কিন্তু আবারও তিনি কিন্তু তাদের সেই প্রচেষ্টাকে সবসময় সমর্থন করেছেন যে বাঙালি জাতি ভীরু কাপুরুষ বলিয়া যে বদনাম ছিল সেই বদনাম ঘোচানোর দায়িত্ব নিয়েছিলেন এই বঙ্গদেশের দামাল বিপ্লবীরা। তাদের সেই প্রচেষ্টা, তাদের সেই অসম সাহসিকতা, তাকে কিন্তু রবীন্দ্রনাথ বারে বারেই কুর্নিশ জানিয়েছেন।

আজকের মতো প্রভাত বীণা থেকে অর্পিতা আমি বিদায় নেব, আর আবারও আসছি মনের মেলোডি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এই আশা নিয়ে।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি, মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে চলে এসেছি কথা বলতে। আজকে কি বিষয় নিয়ে? আসলে আজকে কথা হবে এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি বহু বহু বহু পুরনো, এবং এতটাই পুরনো যে তার সাথে লুকিয়ে আছে এক প্রাচীন ইতিহাস। এবং সেই জিনিসটি আমাদের ভীষণ প্রিয় জিনিস। সেই জিনিসটি কে একসময় মনে করা হতো ঈশ্বরের খাদ্য, যে জিনিসটি তার সূক্ষ্ম গন্ধের জন্য সুপরিচিত।

এবং যার ইতিহাস শুরু হয়েছিল সেই প্রাচীন মায়ান সভ্যতা থেকে। এবং ঈশ্বরের খাদ্য হিসেবে তাকে কেন ব্যবহার করা হতো তারও আছে ইতিহাস। কিন্তু সেই সব ইতিহাসের আগে বলে দিই যে আসলে 1550 সালের ঠিক আজকের দিনে ইউরোপে প্রথম শুরু হয়েছিল চকলেট খাওয়া।

পৃথিবীর সভ্য মানুষ খেয়েছে, কিন্তু যেই চকলেট এখন জনপ্রিয় তা মূলত শুরু হয়েছিল ইউরোপে ঠিক আজকের দিনে। তো আজকে সেই চকলেটকে ইতিহাস থেকে স্মরণ করার দিন, আর আপনারা কথা বলতে আসবেন এই বিষয় নিয়ে, কারণ 1550 সালে ইউরোপে চকলেট প্রথম ব্যবহার করা শুরু হলো। যেই চকলেট আমরা এখন খেয়ে থাকি তারই মানে প্রথম প্রবর্তন ঠিক আজকের দিনে ইউরোপে প্রথম এই ধরনের চকলেট খাওয়া। কারণ চকলেটকে আগে পানীয় হিসেবে পান করা হতো, কিন্তু চকলেট খাওয়া হতো না। তো সেই চকলেট এখন যেই রকমভাবে আমরা খেয়ে থাকি সেই রকম খাওয়া শুরু হয়েছিল ঠিক আজকের দিন থেকে, ইউরোপে প্রথম আজকের দিনে। তো তারপর থেকে আজকের দিনটিকে চকলেটকে স্মরণ করার দিন, এবং এই যে আজকে একটা ওয়ার্ল্ড চকলেট ডে হিসেবে আমরা ধরতেই পারি, তো চকলেটের সাথে আমাদের ছোটোবেলার অনুভূতি জড়িয়ে আছে প্রথম প্রেমের অনুভূতি। চকলেটটাই এক ভালোবাসার অপর নাম। তো চকলেটকে নিয়ে আপনাদের যাবতীয় প্রেম, ভালোবাসা, নস্টালজিয়া, অনুভূতি আপনারা আমার সাথে ভাগ করে নিন, যে চকলেটকে নিয়ে আপনার প্রথম প্রেম, চকলেটকে নিয়ে আপনার ছোটোবেলার অনুভূতি, চকলেটকে নিয়ে আপনার নস্টালজিয়া, এবং ডিপ্রেশন বা মন খারাপ হলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়, ডার্ক চকলেট বিশেষ করে। তো এই সব কিছু নিয়ে চকলেট আমাদের জীবনে ওতপ্রোত, ছোট থেকে বড় সবার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। সেই নিয়ে কথা বলতে আসুন 9903 05 999 2 তে, আমি অর্পিতা আপনাদের সাথে।

চকলেট আমাদের ছোটবেলা থেকে বুড়োবেলার নস্টালজিয়া। কারণ এই যে চোখ বন্ধ করে একটা ভীষণ তৃপ্তি করে খাওয়ার মতো জিনিস, যেটা ছোটরা তো বায়না করেই, বড়দেরও কিন্তু মাঝে মাঝে ক্রেভিংস হয়। তাই সেই চকলেটের গল্প আজকে আপনাদের সাথে। আমি চকলেট পাওয়ার জন্য ছোট্টবেলায় কী বায়নাই না করতাম, মা বাবা দাঁত খারাপ হবে বলে দিত না, পরীক্ষা পাশ করলে দিত, সেই দেখো আমি এখন এক বিখ্যাত চকলেট কোম্পানিতে কাজ করি। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন চকলেট নিয়ে তার নস্টালজিয়া। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি, আপনাকেও গুড মর্নিং। চকলেট একটা খুব ভালো লোভনীয় খাবার, সব বয়সের মানুষই ভালোবাসেন, বাচ্চারা একটু বেশি ভালোবাসে। ছোটবেলায় বাড়িতে কেউ আসলে টাকা দিয়ে গেলে তখন চকলেট কিনে খেতাম। আসলে চকলেটের সাথে জড়িয়ে আছে ভীষণ ভীষণ নস্টালজিয়া। চকলেট এমনই একটা অদ্ভুত মজাদার এবং ভীষণ লোভনীয় জিনিস। চকলেট ডিপ্রেশন কাটায়, অ্যাকিউট ডিপ্রেশন থাকলে ডার্ক চকলেট ভীষণ উপকারী, সেটা নিয়ে কিন্তু সাইকোলজিস্টরাও বলেন যে ফ্রিজে যদি ডার্ক চকলেট থাকে, আপনার যদি খুব ক্রেভিংস হচ্ছে কিছু খাওয়ার, সেটি খেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মুড সুইং করে এবং ডিপ্রেশন কেটে মনটা ফুরফুরে হয়ে যায়। অদ্ভুতভাবে একটা পজিটিভ হরমোন ক্ষরণ হয়, মস্তিষ্ক ভীষণ ফুরফুরে আনন্দে অনুভূতিতে ভরে ওঠে। ওই যে চোখ বন্ধ করে একটা স্বর্গীয় অনুভূতি, সেটা কিন্তু চকলেট খেলে তৈরি হয়। তাই চকলেটকে ঘিরে যাবতীয় এক রাশ মুগ্ধতা নিয়ে আপনি চলে আসুন 9903052992 তে, আমি অর্পিতা মনের মেলোডিতে। আজকে গল্প হচ্ছে চকলেটের।

সত্যি চকলেটের কথা ভাবলেই ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায়। গুড মর্নিং দিদি, আজ চকলেট নিয়ে কথা হবে শুনে খিদে পেয়ে গেল। চকলেট খেতে আমার বেশ ভালোই লাগে। আমার চকলেটের ছোট প্যাকেট খেতে ভালো লাগতো, তবে বড় প্যাকেটও ভালো লাগ মানে বড় প্যাকেট অতটা ভালো লাগতো না হয়তো। কয়েকটা হাতে গোনা চকলেট আমি খেতে ভালো লাগতো। চকলেট খাবার পর প্যাকেটটা ফ্রিজে রেখে দিতাম। উত্তর চব্বিশ পরগনা থেকে পুনম চক্রবর্তী লিখেছেন, এবং দেখা যাক চকলেট নিয়ে আর কি কি কথা আমরা শুনতে পাই। আসলে চকলেট খেতে খুব ভালোবাসি। আমার যতই রাগ হোক না কেন, একটা চকলেট যদি পাই সব রাগ আমার চলে যায়। সে যত বড় চকলেট তত তাড়াতাড়ি। মীনা কর্মকার লিখেছেন, আই লাভ চকলেট। আসলে চকলেট সত্যি কথা বলতে ভীষণ নস্টালজিক একটা জিনিস। চকলেট, আমরা জানি চকলেটের ইতিহাস সুপ্রাচীন, এবং এই ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ একটি ইতিহাস, প্রায় বলা যেতে পারে 4000 বছরের পুরনো। মধ্য আমেরিকা, যেটাকে মেসো আমেরিকা বলা হয়, বর্তমানে যেটায় হন্ডুরাস এবং মেক্সিকো এই দুটি দেশ আছে, সেইখানে মায়ান সভ্যতার লোকেরা প্রথমে কোকোবিন গুঁড়ো করে তার সাথে গোলমরিচ জল ভুট্টা মিশিয়ে একটি তেতো ফেনাযুক্ত পানীয় তৈরি করত, যা দেবতাদের পানীয় বলে গণ্য ছিল। এবং সেই থেকেই চকলেটের মানে প্রবর্তন বলা যেতে পারে। এবং 1500 শতকে অ্যাজটেক সভ্যতার লোকেরা কোকো বীজকে সোনার থেকেও বেশি মূল্যবান মনে করত এবং মুদ্রা হিসেবে ব্যবহার করত। তারপরে যখন 1600 শতকে স্প্যানিশরা এলেন মানে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায়, তখন কিন্তু কোকো বীনকে তারা ইউরোপে নিয়ে এলেন। কিন্তু 100 বছর ইউরোপে আনার 100 বছর গোপন করে রেখেছিলেন এই কোকো বীনকে স্প্যানিশরা। ইউরোপের বাকি দেশের লোকেরা কিন্তু কোকোবিনকে খুঁজে পায়নি। তারও একটা মজার গল্প আছে যে ব্রিটিশরা কিভাবে কোকোবিনকে খুঁজে পেয়েছিল, এবং স্প্যানিশরা প্রথম কিন্তু এই তেতো কোকোবিনকে চিনি এবং মধু মিশিয়ে একটা রাজকীয় পানীয় তৈরি করলেন। এবং ব্রিটিশরা কিভাবে খুঁজে পেয়েছিল সেই কোকোবিনকে, তারও একটা গল্প আছে, কিন্তু সেই সব গল্প হবে গানের ওপারে এসে।

আসলে চকলেটকে আমরা ভালোবাসি না এরকম মানুষ বোধ হয় নেই। আমেরিকার আদিবাসীরা বিশ্বকে শুধু মজাদার স্বাদের চকলেট এই উপহারই দেয়নি, নামটাও কিন্তু তাদের থেকেই পাওয়া। একদল পণ্ডিত মানুষ মনে করেন অ্যাজটেকদের যে ভাষা ছিল নাহুতালে, তাতে একটা শব্দ ছিল কাকাহুতাল, এবং কাকাহুতাল এই শব্দটি থেকে চকলেট শব্দটির উৎপত্তি। আবার কেউ কেউ মনে করেন অ্যাজটেক ভাষায় শাকোতাল বলে একটি ভাষা মানে শব্দ ছিল, যার থেকে চকলেট এসছে, যার অর্থ তিতো স্বাদের পানীয়। আবার মায়াদের ভাষা

এই চকোলাতল শব্দটি স্প্যানিশ চকলেটে পরিণত হয়েছে, যার অর্থ গরম পানীয়। মানে যাই হোক না কেন, চকলেট মানেই একটা অদ্ভুত প্রেম এবং অদ্ভুত ভালোবাসা। এবং সেই ভালোবাসার কথা বলতে আপনারা আসছেন 9903050992 তে, কারণ আজকে আমরা চকলেট নিয়ে উদযাপন করবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

চলে যাই পরের বার্তায়। শুভ্রা ভট্টাচার্য বাঁশজনী কলকাতা সত্তর থেকে লিখেছেন যে চকলেট শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে, প্রতিটি বয়সের আবেগের সাথে চকলেট এক অদ্ভুত নস্টালজিয়া, স্মৃতির সুতোয় বাঁধা, টিফিনের টাকা জমিয়ে প্রথম ক্যাডবেরি কিনে খাওয়া, মন খারাপ হলে মা এক টুকরো ডার্ক চকলেট দিত। চকলেট মানেই ভালোবাসা, চকলেট শুধু খাওয়ার জিনিস নয়, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার, মুহূর্তকে রঙিন করার মিষ্টি মাধ্যম। আর চলে যাই পরের বার্তায়। পরের বার্তায় আছেন সোমনাথ ঘোষ। স্কুল লাইফ থেকে চকলেট দিয়ে আমার প্রেম শুরু, আজও সেই ভালোবাসা চলমান। আর আপনাকে একটি ডার্ক চকলেট পাঠালাম, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সোমনাথ ঘোষ। ডার্ক চকলেট ইজ ভেরি গুড ফর হেলথ। তো ধন্যবাদ আপনাকে। আর চকলেট কথাটি শুনলে জিভে জল আসে, চকলেট খেতে খুব ভালোবাসি। ছোটবেলায় দোকানের বয়ামে সাজানো নানান ধরনের চকলেট কিনে খেতাম, চকলেট আমি সত্যি এখনও খাই, বড় লোভনীয় জিনিস, মনটা আনন্দে নেচে উঠল। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন। আর যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, চকলেটকে বলা হতো তিক্ত জল বা শকো আটল, শক্তি ঔষধি গুণের জন্য রাজপরিবার দেবতাদের পানীয় হিসেবে গণ্য হতো। নিজেও যেমন মিষ্টি চকলেট খেতে ভালোবাসি, অন্যকে দিতেও ভালোবাসি। বা এই নিয়ে, চকলেট নিয়ে অনেক কথা হচ্ছে, তারপরের বার্তাটাও একটুখানি পড়ে দিই। কদিন আগে আমার জন্মদিন ছিল, আমার দিদি নানান ধরনের চকলেট উপহার দিয়েছিল, সেই চকলেট সবাই মিলেমিশে খেয়েছি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন। অনেকগুলো গল্প বললাম, অনেক কথা হলো, অনেক বার্তা হলো, আর এবার একটা গানে যেতেই হবে।

এই যে চকলেট নিয়ে গল্প হচ্ছে, আসলে চকলেট নিয়ে আরও একটা মজার গল্প আছে। যেটা বলছিলাম যে এই যে ইউরোপে প্রথম স্পেনীয়রা বা স্প্যানিশরা চকলেট নিয়ে গেল এবং 100 বছর পর্যন্ত তারা গোপন রেখেছিল চকলেটের রেসিপি, কোকো বীজের গুঁড়ো সমস্ত কিছু গোপন করেছিল। এবং যেহেতু চকলেট তখন তিতোস্বাদের একটা পানীয় ছিল, তাকে মিষ্টি পানীয়তে পরিণত করার একটা চেষ্টা করেছিল স্প্যানিশরা। এবং যিনি সেটা কোট করেছিলেন সেই স্প্যানিশ অভিযাত্রী, যার নামটা আমরা জানি, বিখ্যাত স্প্যানিশ অভিযাত্রী, তিনি চেষ্টা করেছিলেন যে কী করে মিষ্টি করা যায়। তার নাম হচ্ছে হার্নান কোর্টেজ। এবং হার্নান কোর্টেজ চেষ্টা করেছিলেন যে কী করে এই তিতোস্বাদের পানীয়কে মিষ্টি পানীয়, মধু এবং মিষ্টি যোগ করে। তারপরে তিনি অ্যাজটেক রাজাদের থেকে এই পানীয়টি তো নিয়ে এলেন স্পেনে, এবং তার মধ্যে বাদাম, ভ্যানিলা, দারচিনি, নানান মশলা মেশালেন, এবং ইউরোপের যাতে কেউ এই স্বাদ না পায় সেই জন্য সেটিকে গোপন করে রাখতে সক্ষম হয়েছিল স্পেনীয়রা বা স্প্যানিশরা প্রায় 100 বছর। কিন্তু 1587 সালে ব্রিটিশরা একটি স্প্যানিশ জাহাজ দখল করল, এবং সেই দখল করে তারা দেখল যে জাহাজে কোনো সোনা, রূপো, মূল্যবান সামগ্রী কিছু নেই, তার বদলে আছে কালো এক ধরনের গুঁড়ো। ব্রিটিশরা ভাবল যে এ বোধহয় কোনো বর্জ্য পদার্থ, যেগুলো স্পেনে নিয়ে যাওয়া হচ্ছে সার হিসেবে। রেগে গিয়ে তারা পুরো জাহাজে আগুন লাগিয়ে দিয়েছিল। তারা কিন্তু তখনও জানতো না যে এটি ছিল চকলেটের গুঁড়ো এবং কোকো সিড এবং কোকো বীজ ভর্তি জাহাজ। তো এইভাবে ব্রিটিশরা কিন্তু প্রথমে জানতে পারেনি যে চকলেটের মহিমা কী। যাই হোক, অনেক গল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিছু বার্তা আবারও পড়ে নিই এই নিয়ে। সুপ্রভাত অর্পিতা দিদিভাই, চকলেট কথা

এখন বলছেন প্রায় 60-65 বছর পূর্বে আমার মনে পড়ে গেল ক্রাউন চকলেটের কথা, তখন খুব খেতাম। পবিত্র সাহা লিখেছেন দমদম এয়ারপোর্ট থেকে। সুপ্রভাত অর্পিতা, ছোটবেলা থেকে চকলেট খেতে খুব ভালোবাসি। চকলেটের জন্য কাকা একবার এক কাকা থেকে আরেক কাকা, মানে সবার কাছে আবদার করতাম। সবাই এক কথা বলতো, দাঁতে পোকা হবে, শেষ পর্যন্ত নিয়েই ছাড়তাম। বড় হয়ে আমার ব্যাগে সবসময় চকলেট থাকতো। মাস্তুতো এক বোন ছিল, সে খুব দুষ্ট, আমাকে না জানিয়ে আমার চকলেট খেয়ে নিত। কলেজের বন্ধুরাও লুকিয়ে খেয়ে নিত, তখন মারাত্মক রেগে যেতাম। এগরোল খাওয়াবো কিন্তু চকলেট নইব নইব চ, কোনো কম্প্রোমাইজ নয়। কলেজ পড়ুয়া ছেলের ফ্রিজে রাখা চকলেট ওকে না জানিয়ে খেয়ে নি, ও ধরতেও পারে না। সবাইকে চকলেট মাখা ভালোবাসা পাঠালাম। নন্দা রায়পুরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন। আর ছোটবেলায় চকলেট তেমন খেতাম না, বড়রা বলতেন দাঁতে পোকা হয়, পেটে কৃমি হয়। এ ডাক্তারবাবুর পরামর্শে হোমিওপ্যাথিক ওষুধ খেতাম এবং চকলেট খেতে, তখন চকলেটের দাম সত্যি খুব কম ছিল। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, 25-50 পয়সা হলেই চকলেট পাওয়া যেত। কিন্তু চকলেটের নস্টালজিয়া থেকে বঞ্চিত। এবারে চলে যাই গানে, আসবো আবারও পরের বার্তায়।

সত্যি কথা বলতে আমাদের ফেরারি মন নস্টালজিক হয়ে পড়ে চকলেটের গল্পে। আমি তখন খুব ছোট, আমার এক মামা যখনই আমাদের বাড়িতে আসতেন আমার জন্য চকলেট নিয়ে আসতেন। একবার উনি আমার জন্য চকলেট আনতে ভুলে গেছিলেন। আমি অভিমান করাতে উনি বললেন, চলো তোমায় এখনই দোকান থেকে চকলেট কিনে এনে দিচ্ছি। উনি আমায় দুটি বড় বড় চকলেট কিনে দিতে চাইলেন, যার মধ্যে এক একটা 10টা করে থাকে। যেহেতু আমার কাছে স্বাদের চেয়ে সংখ্যায় বেশি গুরুত্ব ছিল, তাই আমি তখন ক্যাডবেরি চকলেটের বদলে ওই দামে 40টা টফি নিয়েছিলাম। এখন মনে পড়লে হাসি পায়, এই ভেবে যে কী বোকাইনা ছিলাম। নাম জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে লিখেছেন, আসলে ওই যে বললাম, মানে অনেকগুলো সংখ্যায় চকলেট অনেক দিন ধরে খাবো, এরকম একটা ব্যাপার বাচ্চাদের থাকতো, এবং মুঠো মুঠো চকলেট, তার মধ্যে যে একটা অদ্ভুত, মানে একটা ভীষণ ফুরফুরে ভালো লাগার অনুভূতি। সুপ্রভাত অর্পিতা, চকলেট দিয়ে সত্যিকারের বন্ধুত্ব শুরু হয়। আমি একবার কোনো একটি শরীরের টেস্ট করাতে গিয়ে ডাক্তারের কাছে, টেস্ট করবার আগে উনি বললেন একটা চকলেট খেয়ে আসুন। পরে বুঝলাম এটি একটি মেডিকেল টেস্টের মাধ্যম হতে পারে। সারা পৃথিবীতে চকলেটের যা চাহিদা তার অনেক কম পাওয়া যায়। আমি উঠে যেতাম, সেখানে নানান ধরনের চকলেট পাওয়া যায়, হোয়াইট, ডার্ক, পিঙ্ক চকলেট। অমিতাভ হোর গল্ফ গ্রিন থেকে লিখেছেন, আর চকলেট নিয়ে হচ্ছে গল্প। চকলেট বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, যে কি বিপদে ফেললেন, যে সব খাবারের মধ্যে চকলেট আমার ঈশ্বর, আমার স্বর্গ। যে রঙেরই হোক, যে স্বাদেরই হোক না কেন, ছোটোবেলা থেকে শুধুমাত্র এই একটি জিনিস কারোর সাথে ভাগ করে নিতে খুব কষ্ট হতো। বছরে 365 দিন শুধু চকলেট খেয়ে সানন্দে কাটিয়ে দিতে পারি। আর সৌভিক সরকারকে ঈর্ষা না করে উপায় নেই, কারণ চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এই বয়সও আমার একটি

প্রিয় বই। হ্যাঁ, এটাতে কিন্তু এই সিনেমাটিও কিন্তু ভীষণ বিখ্যাত একটি সিনেমা। যারা দেখেছেন তারা জানেন যে এই যে চার্লি এবং চকলেট ফ্যাক্টরি, এই যে এটাই যে বিখ্যাত একটি বই, এবং এই গল্পটি অবলম্বনে কিন্তু বিখ্যাত সিনেমাও রয়েছে। তো আসলে চকলেটকে নিয়ে কত কিছুই না রয়েছে।

চকলেট নিয়ে এত গল্প কথা, চকলেট নিয়ে এত নস্টালজিয়া, আর এই চকলেটের ইতি কথা ভাবতে ভাবতে আরও একটি বার্তা উৎপল মুখোপাধ্যায় পুনে থেকে লিখেছেন। চকলেট নিয়ে মনে পড়ে গেল অনেক কথা। আসলে ছোটবেলায় বড় প্রিয় চকলেট সহজে পেতাম না, তাই এখন চকলেট খাবার সুযোগ পেলে ছাড়ি না। আমার মেয়েও চকলেট খুব পছন্দ করে, ফ্রিজে রাখা চকলেট আমি এখনও একটু একটু ভেঙে ভেঙে খাই। তাপস ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে যে আগে আমাদের কোম্পানিতে চকলেট বানাতো না, এখন বানায়, তাই ভারতীয় চকলেটই বেশি খাই। তবে মিল্ক চকলেট অতটা পছন্দ নয়। বিদেশ থেকে বন্ধু আত্মীয়দের আনা চকলেট খাওয়া হয় মাঝে মাঝেই। আমি তা আশা করছি দাঁতের কথা ভেবে এরপর হয়তো ডেন্টাল ফ্রেন্ডলি চকলেটও তৈরি হবে। আর ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে দেখতে চকলেট সাবার করে দিচ্ছি, লিখেছেন তাপস বন্দ্যোপাধ্যায়। আর নিশাকর ধর লিখেছেন আমতা জগদ্ধাত্রী তলা থেকে যে ছোটবেলায় বাবার থেকে এক টাকা নিয়ে চকলেট খেতে মজা লাগতো, আর আমার দোকানে চকলেট বিক্রি করি, ছোট মেয়ে ক্যাডবেরি খেতে ভালোবাসে, বাড়ির সামনে দোকান যখনই বাইরে যায় চকলেট কিনে বাড়িতে ঢোকে। আর বার্তা কি আছে দেখি, চকলেটের মিষ্টি মিষ্টি ভালোবাসা। এবং হাওড়া জগাছা বাড়োয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন 1 থেকে 100 বছরের সবাই চকলেট ভালোবাসে, ছোটবেলায় পয়সা পেলে দোকানে ছুটতাম চকলেট অথবা লজেন্স কিনতে, মেসমশাই যখন আসতেন এক বাক্স চকলেট আনতেন, সেই জন্য মনটা আনন্দে ভরে যেত। আর বাইরে গেলেই বাবা চকলেট নিয়ে আসতেন। আসলে চকলেটের সাথে ছোটবেলা, বড়বেলা, মেয়েবেলা, ছেলেবেলা, কিশোরবেলা, কিশোরীবেলা সব রকম স্মৃতিই কিন্তু জড়িয়ে রয়েছে, কারণ চকলেট একটা অদ্ভুত নস্টালজিয়া। চকলেট মানে প্রথম প্রেম, প্রথম প্রেমে মানে চকলেট কিন্তু দেওয়ার একটা রীতি রয়েছে। তো এইরকম নানান গল্প আপনারা আমাদেরকে ভাগ করে নিচ্ছেন। তো আই থিঙ্ক আরও একটা বার্তা আমি আসতেই পারে যে প্রেম শুরু হয়েছিল চকলেটের মাধ্যমে, এরকম বার্তা পেলেও কিন্তু ভালো লাগবে।

আসলে প্রেমের একটা মধুর মাধুর্য আছে, সেই মাধুর্যের সাথে চকলেট কোথাও মিশে যায়। যেমন আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, ছোটবেলায় দুধ খেতে চাইতাম না বলে মা দুধের সঙ্গে ড্রিঙ্কিং চকলেট মানে চকলেট সিরাপ মিশিয়ে দিতেন। মুম্বাই প্রবাসী এক ভদ্রলোক কলকাতা থেকে পাটালি গুড় নিয়ে সেখানকার বাচ্চাদের খেতে দিতেন, পাটালি গুড়কে বলতেন ক্যালকাটা চকলেট। আর ডাক্তাররা ডায়াবেটিস রোগীদের ডার্ক চকলেট খেতে বলেন, এতে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, একদমই তাই, এবং অদ্ভুত একটা মজা হয়। আর লিখেছেন শেখ আজাদুল, আঁকড়া, কৃষ্ণনগর, শেখপাড়া, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 140 থেকে। অর্পিতা দিদিভাই, শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। ছোট্টবেলায় আমাকে যদিও বকাবকি করতো, তখন খুব অভিমান হতো, কিছু খেতাম না, বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যেত, কিন্তু যদি কেউ চকলেট কিনে দিত আমার সব অভিমান ভেঙে যেত। এটা সত্যি তাই, বাচ্চারা যখন মুখ ফুলিয়ে কাঁদে, একদম ঠোঁট ফুলিয়ে, মুখ ফুলিয়ে, লাল হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তখন কিন্তু মানে চকলেটের একটা অদ্ভুত গুণাবলী আছে, দিলে, চকলেট দিলেই মনটা কীরকম যেন ফুরফুরে হয়ে যায়। ওই যে বললাম, মাথায় একটা অদ্ভুত কিছু একটা স্পার্ক করতে থাকে, হৃদয়ের আনাচে কানাচে একটা অদ্ভুত অনুভূতি হয়। চকলেটই এই হৃদয়ের খামে বন্দি, চকলেট হয় তো তৈরি করে মনের মতো সঙ্গী, রোদ্দুর মাখা এই ক্যান্টিনে আজ চকলেট নিয়ে কথা, মনির এই ক্যানভাস জুড়ে চকলেটের গল্প গাথা। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে, বা খুব সুন্দর একটা কবিতার মতন লিখেছেন। এবং এই চকলেট নিয়ে চকলেটি গল্প কথা প্রায় শেষের পথে। আর সুতপা বাসু দমদম থেকে লিখেছেন, দমদম পার্ক থেকে, যে ছোটবেলায় খুব চকলেট খেতে ভালোবাসতো, আমার মায়ের এক বন্ধু বিদেশে যেতেন, মাঝে মাঝে তখন বিদেশি চকলেট আনতেন, মা সব চকলেট ফ্রিজে রেখে দিতেন আমার মেয়ের জন্য। আমার মাও শেষের দিকে খুব মিষ্টি চকলেট খেতে ভালোবাসতেন। চকলেট এমন একটা জিনিস যে সবার খুব পছন্দের। আর সেই যে বললাম, চকলেট ছোট থেকে বড়, বুড়ো থেকে ছুড়ো, সকলের কাছে একটা অদ্ভুত প্রেম, তাই প্রেমও কিন্তু শুরু হয় চকলেটের মাধ্যমে।

চকলেট এবং ফুল, মানে বিশেষ করে গোলাপ এবং চকলেট, কোথাও গিয়ে প্রেমের সূত্রপাত কিন্তু চকলেট দিয়েও হয়। তো এরকম নানান গল্প নিয়ে আমরা আছি। আর 9:50, আর বেশি সময় নেই যদিও, চলে যাই পরের গানে।

আর একটি বার্তা পড়তে পারবো। হুগলি দাঁতপুর থেকে অপর্ণ ভট্টাচার্য লিখেছেন, চকলেট খেতে ভালোবাসি, বাড়িতে একটা চকলেট এলে ছোটবেলায় মা বলতো একটুখানি ভাইকে ভেঙে দিতে। আমি কম বেশি করে ভাগ করতাম বলে ভাই রাগ করতো আর আমি সবটা খেয়ে নিতাম। যাই হোক, আর সময় নেই বার্তা পড়ার। অমিত বন্ধু ঘোষ লিখেছেন মানিকতলা থেকে, শুভ সকাল। ছোটবেলায় রাংতা কাগজের মোড়া চকলেট পাওয়া যেত। আমার মতো অনেক ছোটদের বেশি পছন্দ মাছ লজেন্স, অনেকক্ষণ ধরে চুষে, মানে যাতে চুষে চুষে খাওয়া যায়। কিন্তু মানে সেই চকলেটের মজা, আসল চকলেট, সেটা বোধহয় বড় বয়সে এসেই ছোটরা বুঝেছে যে আসল চকলেটের মহিমা কি। যাই হোক, অনেক অনেক চকলেট নিয়ে গল্প হলো, আর সময় নেই, যেতে যেতে রেখে যাব মন ভালো করা গান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অর্পিতা বলছে টাটা, বাই বাই। মিষ্টি চকলেটের মতন আপনার সারাটা জীবন আনন্দময় থাকুক।

চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে ভারত ইন্দোনেশিয়া সহযোগিতা আরও মজবুত হয়েছে। কেরালায় আগামীকাল ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর দুদিনের বৈঠক শুরু হবে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের বারুইপুরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে। রাজ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ নিয়ে আসার প্রস্তুতি বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারক

0: জিনিসপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে উভয় দেশ। ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক নতুন স্বর্ণীল অধ্যায়ের সূচনা হবে বলে তিনি জানান।
1: 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा और इस सुनहरे अध्याय का बहुत बड़ा सकारात्मक प्रभाव 21वीं सदी की दुनिया पर होगा, पूरी मानवता पर होगा।
0: প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশই গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে ব্যবসা বাণিজ্য ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে।
1: পিপল টু পিপল টাইজ হমারে সম্বন্ধো কি সবসে বড়ি শক্তি হ্যায়। হমে বহুত খুশি হ্যায় কি ভারত কি ইউপিআই ইন্দোনেশিয়া কে পেমেন্ট সিস্টেম কে সাথ ইন্টিগ্রেট হোনে যা রহি হ্যায়। ইসসে ইজ অফ ডুইং বিজনেস অর ইজ অফ ট্রাভেল দোনো কো হি বল মিলেগা।
0: সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্ত আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: হাম দোনো দেশ গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোর কি ঐতিহাসিক ইন্দোনেশিয়া যাত্রা কা শতাব্দী বর্ষ ধুমধাম সে মনায়েঙ্গে। इंडोनेशिया की विकास यात्रा में महान शिक्षाविद और यहाँ के पहले शिक्षा मंत्री देवान तराजी का अहम योगदान रहा है। इसलिए भारत इंडोनेशिया इस शताब्दी वर्ष को टैगोर और देवान तरा ईयर ऑफ कल्चरल एंड एजुकेशन डिप्लोमेसी के रूप में मनाएगा।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। কেরালার কোচিতে আগামীকাল থেকে দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারীদের নেতৃত্বে উন্নয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৌশলগত দিক নির্দেশ নিয়ে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং বিষয়ভিত্তিক আলোচনায় বিশিষ্ট বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও সক্রিয় কর্মীরা অংশ নেবেন। ফলে অভিজ্ঞতা বিনিময়, নতুন উদ্যোগ ভাগ করে নেওয়া এবং নারী ক্ষমতায়নের জন্য অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে। আসন্ন বৈঠকে, যেখানে নারীদের নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পথ খোঁজা হবে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে, ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। আজকের প্রসঙ্গে, এবারের বিষয় ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে

0: বিক্রি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে সাত দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা, ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা এবং আক্রান্তের পরিবারকে কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। বারুইপুরের ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্ডসটাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশ গতকাল মিছিলের অনুমতি না দেওয়ায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান। বেলা দুটোর সময় সেই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন, আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে, তবে তদন্তে সব রকম সহযোগিতা তাকে করতে হবে। শ্রী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আপত্তি জানালে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার নমুনা পরীক্ষা করার জন্য অভিষেককে নমুনা দিতে যাওয়ার পক্ষে সওয়াল করেন। বিচারপতি এরপর বলেন, তদন্তে সহযোগিতা করার পর সব পক্ষের আবেদনের শুনানি গ্রহণ করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআরের পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাশববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী 2রা অক্টোবর নতুন করে বাঘ নিয়ে আসার প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এনআইসিতে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী মনোজ কুমার উঁড়াও। গতকাল বিকেলের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিগ্গা, জেলাশাসক, পুলিশ সুপার ও বনদপ্তরের আধিকারিকরা। প্রথমে 25 মাইল এনক্লোজার এলাকায় বাঘটিকে রেখে পরে জঙ্গলে ছাড়া হবে বলে বনমন্ত্রী জানান। বর্ষা শেষ হলে বাঘ আনার কাজ শুরু হবে। এছাড়া বনুছায়া বস্তি পরিদর্শন করে মন্ত্রী জয়ন্তীর প্রায় 400 পরিবারের পুনর্বাসনের জন্য আধুনিক টাউনশিপ গড়ার আশ্বাস দেন। সেখানে ইকো পার্ক, স্কুল, অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনার কথা যা বলেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বিনয় বাদল দীনেশ ত্রয়ী স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন তারা। মৃতপ্রায় দীনেশকে গ্রেপ্তার করে পুলিশ, বিচারে ফাঁসির আদেশ হয় তার। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় আজ বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে ভারত ইন্দোনেশিয়ার সহযোগিতা আরও মজবুত হয়েছে। কেরালায়
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जकार्ता में इंडोनेशिया के राष्ट्रपति प्राबोवो सुबियांतो के साथ प्रतिनिधिमंडल स्तर की वार्ता की। बैठक में द्विपक्षीय संबंधों के सभी पहलुओं की समीक्षा की गई और दोनों देशों के बीच व्यापक रणनीतिक साझेदारी को नई गति प्रदान की गई। दोनों नेताओं ने आपसी हित के क्षेत्रों में सहयोग बढ़ाने के समझौते किए। प्रधानमंत्री ने जकार्ता में इंडोनेशिया के राष्ट्रपति प्रबोवो सुबियांतो के साथ संयुक्त संवाददाता सम्मेलन में कहा कि भारत और इंडोनेशिया के बीच 2018 में स्थापित व्यापक रणनीतिक साझेदारी प्रगति के नए चरण में प्रवेश कर रही है।
2: 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा। और इस सुनहरे अध्याय का

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। ঝুমুরা দেবুলিনা আছি, আজকে আপনাদের পছন্দের গান নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছি। আজকে যে গান দিয়ে আমরা শুরু করলাম, সেই গানের অনুরোধ করেছেন হাওড়া পারগুস্তিয়া শিবতলা থেকে কিশলয় কোলে।
1: আর এরপরে আরও একটা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আছে ঝুমুরতি। সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে অনুরোধ করেছেন, ইন্দ্রাণী সেনের কণ্ঠে তিনি শুনতে চেয়েছেন গান। আমরা বরং সেই গানটা আগে চলে যাই।
0: বেশি

0: আমরা ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত, আর এরপরে চলে যাব হেমন্ত মুখোপাধ্যায়ের গানে, যাই ঝুমুরতি
1: বেশ
0: শেষ পর্যন্ত। এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমাদের কাছে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন হুগলি থেকে শুভশ্রী কারভা, বিশ্বজিতের লিপে, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের লিপে এই গান এই মুহূর্তে রইল আপনাদের সকলের জন্য।

0: শুনছি আপনাদের পছন্দের গান। আর একটা জিনিস ভালো লাগলো, অনেকেই কালকে রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্টটা রাখা হয়নি, একটুও অভিমান না করে আজকে আবারও রিকোয়েস্ট করেছেন। চেষ্টা করছি সেই সমস্ত রিকোয়েস্টগুলো রাখতে। আসলে কি হয়, সময়টা তো অল্প, মানে 10 জন কি 11 জনের রিকোয়েস্ট খুব বেশি হলে রাখা যায়, তাই বাকিদের মন খারাপ করার কোনো দরকার নেই। পুরো সপ্তাহ জুড়েই তো থাকলো, যাদের গান শোনানো হচ্ছে না তারা যদি আরও একবার জানান, নিশ্চয়ই পরে যেদিন যে আসবে সে নিশ্চয়ই বাজাবে আপনার পছন্দের গান। চলে যাবো এবার পরের গানে।
1: হ্যাঁ, মানে গতদিন যেটা হয়েছিল, ঝুমুর দি রবিবার পেয়েছিলাম, যে সেখানে মহিলা শিল্পীদের অনুরোধ বেশি ছিল, আজকে আবার

মানে পাল্টে গেছে কাঁটাটা। হ্যাঁ, আজকে আবার পুরুষ শিল্পীদের অনুরোধ বেশি, তাই আমরা চেষ্টা করছি দুজন পুরুষ শিল্পীর কণ্ঠে আমরা গান শুনে একজন মহিলা শিল্পীর কণ্ঠে যাব। মানে দেখুন, আপনাদের অনুরোধ সারা খোপার, আপনারা যেরকম অনুরোধ করেছেন। আমরা শেষ পর্যন্ত গান শুনছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, আর এবারে যাব তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানে। গান শুনে ফিরে এসে বলি কে শুনতে চেয়েছেন।

0: পবিত্র মিত্রর কথায় শ্যামল মিত্র সুরে আমরা এই গান শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন গৌড়হাটি আরামবাগ হুগলি থেকে শ্রীমন্ত দত্ত আর দেবাশিস দত্ত।
1: এর পর আমরা শুনব মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান মনে মনে যারে বলা তো হলো না। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুষ্কা চৌধুরী, অঙ্কিতা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

0: সত্যি কথা বলতে এই বৃষ্টি এলে কোথাও, হ্যাঁ, মনের মাঝে যে থাকে তাকে যেন আরো বেশি করে পাওয়ার একখানা কোথাও প্রবণতা দেখা দেয়। বুঝতেই পারছি এই গানগুলো শুনে শুনে আসলে তাদেরই মনে করার কোথাও একটা চেষ্টা চলছে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য,
1: এছাড়াও বাঘাযতীন থেকে জয়দীপ রায়। আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ঋতু মুখোপাধ্যায় সুরে শুনছিলাম এই গান, আর এবারে চলে যাই তালাত মাহমুদের গানে।
0: বেশ, সেখানেও আবার বৃষ্টিরই কথা, এবং সেখানে সীমাদি শুনতে চেয়েছেন, তাই না?
1: হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।

0: সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে শুনলাম আমরা এই গান। আর এর পরে আমরা কোন গান শুনছি?
1: এরপরে আমরা চলে যাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ এসছে আমাদের কাছে, আমরা চলে যাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে।

0: তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে শুনতে চেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান।
1: আর এবারে আমরা যাব শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে অনুরোধ করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং গোপেন মল্লিকের সুরে সুদাম বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছিলেন।
0: একই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ঢলি সরকার, মজফ্ফরপুর, বিহার থেকে।

0: আমরা শুনলাম বাসবী নন্দীর কণ্ঠে এই গান, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শ্যামলেন্দু দত্ত, বেহালা, কলকাতা থেকে।
1: পবিত্র মিত্রর কথা এবং শৈলেন মুখোপাধ্যায় সুরে শুনছিলাম আমরা এই গান।
0: চলে যাব আমরা পরের গানে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান, সেটা আগে আমরা শুনে নিই।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা সাথীহারা ফিল্ম থেকে ও ময়না কথা কও। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পানিহাটি থেকে প্রীতিনন্দন।
1: আমরা চলে যাব আজকের শেষ অনুরোধে, মানে শেষ বন্ধু যে দুজন অনুরোধ করেছেন, গোবিন্দপুর হাওড়া থেকে লালন ঘরামি উর্মিলা ঘরামি লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনতে চেয়েছেন একটি মানে বৃষ্টির গান। এবং এ গান আমাদেরকে না কোথাও সেই মানে পথের পাঁচালীর পাতায় যেন ফেরত নিয়ে চলে যায়, তাই না,
0: ছেলেবেলাটার কাছে।
1: আর সেই ছেলেবেলার বৃষ্টির গান শুনতে শুনতে আপাতত তোমায় গান শোনাবো থেকে টাটা বাই বাই বলবে ঝুমুর আর দেবলীনা। আবারও আপনাদের সঙ্গে কথা হবে
0: 2:30 এবং সেই সময়ও অনেক ভালো গান এবং বেশ কিছু কথা নিয়ে থাকবো সুরেলা সফর জুড়ে ঝুমুর আর দেবলীনা।

0: ছোট থেকে আলো আঁধারই তাকে টানে, এবং যখন তার টিনেজ, সেই সময় মোমবাতির আলোতে তার আঙুল আর হাত দিয়ে দেয়ালে নানান রকম অবয়ব তৈরি করতেন। কিন্তু বসন্ত কুমার, শিবশঙ্কর, পাদুকান তখনও জানতেন না যে তিনিই হয়ে উঠবেন মাস্টার অফ লাইট অ্যান্ড শ্যাডো ইন হিন্দি সিনেমা। আজ তাঁরই পরিচালিত সমস্ত ফিল্ম নিয়ে কথা বলবো সুরেলা সফরে, ঝুমুর আর বলি না।
1: আর এর শুরুটা একদম হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডান্স ডিরেক্টর হিসেবে, এবং তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সেই প্রভাত স্টুডিওতে শুরু। এবং সেই প্রভাত স্টুডিওতে এমন দুজনের সাথে তার বন্ধুত্ব হয় যে দুজনের সাথে কিন্তু আজীবন তার বন্ধুত্ব অটুট ছিল। এবং একজনের সঙ্গে তো এরকম একটা কথাবার্তা দেওয়া নেওয়া হয় যে আমি যখন বড় হয়ে যাব, ফিল্ম ডিরেকশন দেব, তখন কিন্তু তুমি আমার ফিল্মে অভিনয় করবে। এবং সেই মানে অভিনয়ের প্রস্তাব পাওয়া সেই অভিনেতা তখন বলছেন, আমারও ইচ্ছা আছে একটা প্রোডাকশন কোম্পানি খোলার, আমি যদি প্রোডাকশন কোম্পানি খুলি তুমি কিন্তু আমার ব্যানারে তুমি ফিল্ম ডিরেকশন দেবে। যেরকম কথা তেমনটাই হয়েছিল। যে অভিনেতার কাছে অভিনয়ের প্রস্তাব এসেছিল তিনি ছিলেন দেবানন্দ, এবং যে বন্ধুকে দেবানন্দ নিজের ব্যানারে ডিরেকশন দেওয়ার জন্য আহ্বান

0: দেবানন্দের নবকেতন সেটা চেতনানন্দের ডিরেকশন দিয়ে শুরু হলেও কোথাও যেন সেই জায়গাটা তৈরি করতে পারলো না, এবং সেই সময় দেবানন্দের নেক্সট বাজি বলা যায় গুরুদাত। বাজির উপরে নবকেতন বাজি ধরে এবং এই ফিল্ম হই হই ফেলে দেয়। এটা এমন একটা ট্রেন্ড সেট করে যে এস ডি বর্মনকে অন্য হাইটে নিয়ে গেছে, সাহির লুধিয়ানভি খ্যাতি সেখানেও বেড়েছে, এবং দেবানন্দের নিজের কথায় বাজির পরে বুঝতে পারি স্টারডম কী। নিজের যে শর্ট সিলেকশন, লাইট, এই সবের মধ্যে দিয়ে যে কনভেনশনাল একটা হিন্দি ফিল্মের থেকে এটা বেশ খানিকটা আলাদা, এবং সেই সময় যারা দেখেছেন তাদের প্রথমেই কোথাও মনে হয়েছে হলিউডের সঙ্গে যেন তারা অনেকটা একটা মিল খুঁজে পাচ্ছেন, তার স্মার্টনেসটা এমনই জায়গায় ছিল। এবং সেখানে কি নেই এই ফিল্মটায়? একটা লাভ ট্রায়াঙ্গেল আছে, একটা নিটোল গল্প আছে, সেখানে মিস্ট্রি আছে, খুন আছে, একটা ইনভেস্টিগেশন চলছে, এবং এই সব কিছু নিয়ে যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা ইনোসেন্ট হিরো। আর যদিও তাকে এমনটা বলা যায় না যে সে খুব ইনোসেন্ট, কারণ বাজি যেভাবে এগিয়েছে, বাজির মধ্যে তারও যে গ্যাম্বলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়া অন্যান্য কাজ, যদিও সে তার ছোট বোন, সে খুব অসুস্থ ছিল সেই জন্যই সেগুলো করেছে, তবু তাকে একেবারে ইনোসেন্ট নিশ্চয়ই বলা যায় না। তবে সত্যি কথা বলতে কল্পনা কার্তিক, গীতা বালি সবাইকে মিলিয়ে এবং সঙ্গে দেবানন্দ, এই সব কিছু নিয়ে না কোথাও একটা বলা যায় একদম তৈরি করে যেন হাতে গরম একটা ফিল্ম গুরুদাত দিলেন নবকেতনের ব্যানারে।
1: এবং এই ফিল্ম থেকে দেখো আমরা এস ডি বর্মনকে পেলাম, এবং এস ডি বর্মন কিশোর কুমারকে দেবানন্দের প্লেব্যাক সিঙ্গার হিসেবে ব্যবহার করছেন। আর তুমি যে শুরুতে আলো আঁধারির কথা বলছিলে না, এবং বাজি হচ্ছে এমন একটা ফিল্ম, মানে এইটা না গুরুদত্তের ফিল্মে বারবার ফিরে ফিরে এসছে, আমরা জালেও পাবো যে কেউ একরকম থাকে না, মানে যে আজ খারাপ সে হয়তো কাল ভালো হবে, যে আজ ভালো সে হয়তো কাল খারাপ হবে। বাজির গল্পটা অনেকটা এরকমই ছিল যে একটা ভালো মানুষ যে নিজে খেটে সৎপথে রোজগার করতে চেয়েছিল, পরিস্থিতি তাকে বাধ্য করলো বিপথে যেতে, এবং এই যে বিপথের যে চরিত্রগুলো, মানে বিশেষ করে কে এন সিং এর কথা ভীষণভাবে বলতে হয়, এবং কে এন সিং মানে এখানেই দেখো ডিরেক্টরের মুনশিয়ানা, গোটা ফিল্মে অনেকটা পরে গিয়ে আমরা বুঝতে পারছি যে

0: কল্পনা কার্তিকের বাবার চরিত্রে অভিনয় করছিলেন কে এন সিং, এবং তিনি আসলে সেই মাস্টার মাইন্ড, মানে যে ক্লাব থেকেই গ্যাম্বলিং হতো, স্মাগলিং হতো, যা যা কিছু, তিনি মাস্টার মাইন্ড। এবং তাকেই যে একটা অন্ধকারে রেখে দেখানো, একটা আশ্চর্য এফেক্ট। মাস্টার মাইন্ড বসে আছেন অন্ধকারে, এবং তার সাথে যারা দেখা করতে এসছে তারা কিন্তু আলোতে। তো এই যে মানে যারা নেগেটিভ চরিত্র তাদেরকে একটু আড়ালে রাখা, একটু ছায়ার মধ্যে রাখা, অন্ধকারে রাখা, এটার একটা অসাধারণ প্রয়োগ কিন্তু আমরা বাজিতেও দেখেছিলাম। বাজিরার একটা গানে যাই
1: একদমই। এবং বাজিতে খেয়াল করো, যখন আমরা বুঝতে পারছি যে যখন কথা ভেসে আসছে আমরা মাস্টার মাইন্ডকে পাচ্ছি না, সেই সময়ে যেভাবে তিনি এফেক্টটাকে ইউজ করেছিলেন আমাদের মনে হয়নি যে যেন রাজা ওখানে আছে, আর এদিকে যারা আছে তারা কেউ বিশু পাগল, কেউ নন্দিনী, তারা এদিক থেকে বোঝার চেষ্টা করছে, কিন্তু রাজা ওদিকে যা কাজ করার করে যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে না, তাকে ছোঁয়া যাচ্ছে না। একটা ভারী সুন্দর এফেক্ট এনেছিলেন এই ফিল্ম জুড়ে।

0: জানি।
1: এই ভরসা নিজের ওপর ছিল, এবং শুধু নিজের ওপর বললে ভুল হয়, পুরো টিমের ওপর ছিল, যার জন্য এর পরের যে ফিল্ম নিয়ে তিনি আসছেন সেখানে কিন্তু এই আগের ফিল্মের প্রায় সবাইকে নিয়েই তিনি আবারও এলেন। বাজির পরে এরপর আমরা জাল বিছালাম,
2: এবং এই জালটা যে বিছানো হলো, এই জালটা কিন্তু মানে সদর্থেই তিনি নিজে বিছিয়েছিলেন, কারণ গল্পটা ছিল তারই।
1: ঠিক কথা।
2: এবং মানে তার যে ভরসা করার একটা সবথেকে বড় জায়গা, তিনি ছিলেন আবরার আলভি। এবং

0: এত সুন্দর করে গুরুদত্তের ভাবনাগুলোকে তিনি সংলাপে সাজিয়ে তুলতেন দৃশ্য অনুযায়ী। বারবার আপনি যখনই দেখবেন একটা চরিত্র, তার যে মানসিকতা সেটাকে আশ্চর্যভাবে তুলে ধরা, এবং জালে যখন আমরা দেবানন্দকে পাচ্ছি সে কিন্তু শুরুর থেকে একটা বিপথগামী মানুষ। আবারও সে বলছে যে কেউ কোনোদিন একরকম থাকে না, যখন সে বলছে সে কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বলছে, এবং সত্যি সত্যি তার ক্ষেত্রে সেটা ঘটছে যে মারিয়ার ভালোবাসা তাকে কিন্তু আবার ফিরিয়ে আনছে সৎপথে।
1: মানে একটা অদ্ভুত ব্যাপার দেখো, প্রথম থেকে সে না কীরকম খুব কুল এবং যা যা ষড়যন্ত্র করার করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে নাচিয়ে যাচ্ছে, এর আগেও তার বিভিন্ন জায়গায় রিলেশন এবং সে তাদের কাজেই লাগিয়েছে, অথচ তার অ্যাট্রাকশন এমনই সেই জাল ছিঁড়ে কিন্তু কেউ বেরোতেও পারছে
0: না। আর এখানেও কিন্তু সেই একটা যে এফেক্ট গুরুদত্ত ব্যবহার করতেন, যে যে চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ তাকে প্রথমেই দেখিয়ে দেব না। এবং সেখানেও দেখো ওই যে চরিত্র, মানে যে মহিলা যার যে দেবানন্দের প্রেমে পড়ে স্মাগলিংয়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং সোনা পাচার করছে যে ঝুঁকি নিয়ে, দেবানন্দের অফ শোল্ডার শটে আমরা তাকে দেখছি, আমরা শুধু গলাটা শুনতে পাচ্ছি যে ভয় পাওয়ার কী আছে, কাজ তো তুমি আগেও করেছো। তো এই যে একটা সাসপেন্স তৈরি করা এবং তারপরে হঠাৎ করে সামনে আসছে, আর এখানে আমরা মানে কে এম সিং, যিনি একবার দুর্দণ্ড প্রতাপ ভিলেন হিসেবে পরিচিত, তাকে কিন্তু আমরা কার্লো নামে একটা খুব ভালো চরিত্রে পাচ্ছি, যে মারিয়ার দাদা। এবং যে কথাটা জালের ক্ষেত্রে ভীষণভাবে বলতে হয়, ফ্রেমিংগুলো যখন যখন তিনি সমুদ্রকে ধরছেন, কখনো শুধু সমুদ্র, কখনো মানে যেহেতু এটা জেলেদের গ্রাম, জেলেদের প্রত্যেক দিনের জীবন, সেই নৌকো জাল পড়ে আছে, একটা মাছ তুল, তার ফাঁক দিয়ে সমুদ্র, এবং বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কোনো ব্যবহার ছিল না, সেখানে কিন্তু এই যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড যেটাকে আমরা বলি, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, যখন মারিয়া নৌকো করে যাচ্ছে জলের ওপর দিয়ে, সেই যে বৈঠা দিয়ে জলটা সে পার করছে তার আওয়াজ, এই ইফেক্টগুলো এত নিখুঁতভাবে তিনি ব্যবহার করেছেন ছবিতে যে আপনি যারা বসে অডিয়েন্স দেখছে তারাও কিন্তু পৌঁছে যাবে ঠিক ওই লোকেশনে।
1: তার সঙ্গে দুটো চরিত্রকে আনা হয়েছে যারা আরব থেকে এসেছে এবং তাদের সঙ্গে সমানভাবে কথা চালিয়ে যাচ্ছে জনি বকার, অনবদ্য সেই চরিত্র, সবটা মিলিয়েই ওই যে প্রত্যেকটা ফিল্মেই দেখবেন মানে বেশিরভাগ ক্ষেত্রেই কোথাও একটা কোনো ক্যারেক্টারকে আনা হয় যে রিলিফ দেওয়ার জন্য, সেই রিলিফটা কিন্তু এখানে মানে ভরপুর দিয়ে গেছেন জনি বকার। এবং তার কথা এ বুঝতে পারছে না তো ওকে বোঝানো, ও বুঝতে পারছে না তো একে বোঝানো, মাঝখানে থেকে এত সুন্দর করে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছিল, এটা সত্যি মানে দেখার মতো একটা জিনিস। আর এই যে জেলেদের যে জীবন, সেইখানে জালটাকে যেভাবে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এই মুহূর্তে যে গানটা আমরা শুনবো সেই গানটাতে অবশ্য দড়ি, সে যে কিভাবে একখানা ইউজ হয়েছে, বসে আছে মারিয়া, সে খাবার খাবে বলে রেডি হচ্ছে, তার সঙ্গে মানে স্যামন বসে আছে তার মনের কথা বলার চেষ্টা করছে, সেই সময় হঠাৎ জল আনতে তাকে পাঠিয়ে দেওয়ায় হঠাৎই মারিয়া বুঝতে পারছে ওকে কেউ তুলে নিচ্ছে, এবং কিভাবে তুলছে না দড়ি দিয়ে,
0: এবং ওপরে উঠে তার প্রথম কথা হচ্ছে যে আমি কি গরু বা বলো যে তুমি আমার গলায় দড়ি পরিয়ে টেনে আনছো। এবং এই জায়গাটাকে তুমি বললে আমার মনে পড়লো যে দৃশ্যটাকে সাজিয়েছে না তো সুন্দর করে, মারিয়া সাইমন নৌকর এই পাশে বসে খাবার সাজাচ্ছে, মারিয়া নৌকর ওই পারে পোশাক
1: চেঞ্জ করবে বলে,
0: এবং সেখান থেকে দেবানন্দ তার দিকে একটা একটা করে বাদাম ছুটছে, আর সে মুখ খুলে খুলে সেটা মানে হাত দিয়ে ধরছে, মুখ খুলে খুলে খেয়ে নিচ্ছে, এবং বাদামের বদলে সে যেটা ফেরত পাঠালো গুলতির মাধ্যমে সেটা কিন্তু ছোট্ট একটা ইট। যাই হোক, সেই গানে যাই আমরা।

0: যদিও সে মুখে বলেছে যে তার জালে সে পড়বে না, কিন্তু সে পড়েছে। এবং কত বড় নিজের উপরে কনফিডেন্স থাকলে কতখানি এরকম ভাবে বলা যায় যে আজ রাতে তুমি আসছোই, তোমার অপেক্ষায় আমি থাকব। এবং যখন সত্যি সত্যি গান ধরে তখন মানে কি যে একটা ভিতরে চলতে থাকে মারিয়ার মধ্যে, সে যাবে না বললেও টনিকে, সে কোথাও যেন যাব কি যাব না, ঠিক ভুল, তার আগে লিসা তাকে যা যা বলেছে সেগুলো মাথায় রাখবে কি না, এই দোটা না। এবং অসম্ভব জোরে হাওয়া চলছে তার মধ্যে, তার পোশাক উড়ছে, তার মানে মনের দ্বন্দ্ব সবটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তারপরে আলটিমেটলি তাকে কিন্তু সেই জালে ধরা পড়তেই হয়।
1: এবং এই যে জালের ব্যবহার তুমি বলছো, যে যখন মারিয়া ছুটে আসছে নিজেকে আটকাতে না পেরে, এটা জেনেও আসছে যে তার বড় ক্ষতি হতে পারে, কারণ যে মহিলা হাত দেখেছিলেন শুরুতে তিনিও
0: বলে
1: একটা আভাস দিয়েছিলেন। এবং সেখানে যখন বেরিয়ে যাচ্ছে, মানে দেখা করে চলে যেতে চাইছে, এই যে মেটাফর তুমি যে জালটার কথা বলছো, যে সত্যি সেই মাছ ধরার জালটা কোথাও খুলে তার উপরে এসে পড়ে গেল, সে বাধা পড়লো জালে। এবং মারিয়ার মাধ্যমে যেটা তিনি করতে চেয়েছেন, যে জালের থেকে দূরে থাকা নয়, বরং তুমি বিপদের সামনে বিপদের মুখোমুখি পড়ো, দাঁড়াও, তারপর চেষ্টা করো তাকে নিজের অনুকূলে আনতে। এবং এটা এমন একটা ছবি যেখানে এস ডি বর্মন দেবানন্দের লিপে প্রথমবার ব্যবহার করলেন হেমন্ত কুমার।

0: জাল থেকে বের করে এনে একেবারে আর পার করে দিয়েছি। অ্যাকচুয়ালি এইবার আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো, সেই ফিল্মটাতেও কিন্তু দেবানন্দেরই কাজ করার কথা ছিল, কিন্তু ওনার যেরকম কিছু ব্যাপার ছিল, কথা দিয়ে কথা না রাখাটা বা কথার খেলাপ করাটা একেবারেই পছন্দ ছিল না, সেখানেও কিছু একটা মতের অমিল হওয়ায় তখন তিনি ডিসিশন নেন যে তিনি নিজেই আর পার করে দেখাবেন 1954-এর ছবি। এবং এইখানে একটা জিনিস খেয়াল করুন, যেহেতু জীবনে শুরুটা কোরিওগ্রাফার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তারপর ডিরেক্টর হিসেবে যখন আসছেন, ওনার ফিল্মে গানের একটা বড় জায়গা ছিল এবং গানটাকে তিনি এতটাই মান্যতা দিতেন। এর আগে এসডির সমস্ত গানের আমরা দেখেছি কি ম্যাজিক তৈরি হয়েছে, এবার কিন্তু আমরা ওপেন আইয়ারের সুরের ম্যাজিক দেখতে শুরু করে দিলাম। এবং এই গানটা দেখুন, আজও যখনই শুনবেন, একদম ফার্স্ট যে গানটা আমরা শুনেছিলাম, একদম এখনও যে গানটা শুনলেন, মানে হিউজ এটা হিট করেছিল, আজও সেটা আমাদের ভালো লাগা তৈরি করে।
1: আর পর যখন মুক্তি পায়, তার অনেক অনেক বছর পার করে এসে তখনও কিন্তু, মানে যেটা আমরা বলি যে সব থেকে বেশি বাণিজ্যিক সাফল্য পেয়েছে যে মিউজিক অ্যালবাম, মানে একটা ফিল্মের সবকটা গান ভালো হলে তখন এই সাফল্যটা আসে, তার মধ্যে কিন্তু আরপার অন্যতম। এবং আরপার ছবিটা যখন শুরুই হচ্ছে, আপনারা নাম দেখানোটাই যখন দেখবেন, দেখবেন একটা কাঁচ, গাড়ির কাঁচের ভেতর দিয়ে দেখানো হচ্ছে, মানে যেহেতু পেশায় সে একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, ট্যাক্সি জোরে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেই সে জেলে যায় এবং ভালো আচরণের জন্য 2 মাস তার সাজা মুকুব করে দেওয়া হয়। তো যে কারণে এখানে ওই ট্যাক্সিটাকে গোটা গল্পে ব্যবহার করা হয়েছে, ট্যাক্সি যেন একজন উইটনেস, আই উইটনেস, মানে ট্যাক্সি এক নীরব সাক্ষী হয়ে বিভিন্ন চরিত্রগুলো, তাদের মধ্যে সম্পর্ক, সম্পর্কের ওঠা পড়া বা যে যে বিপজ্জনক কাজে যাচ্ছে, এবং গুরুদত্ত যখন আবারও সে একটা মানে বিপথে চলে যায়, সে শ্যামাকে ভালোবেসেছিল কিন্তু তার গায়ে জেলের যে সেই একটা জেল ফেরত আসামি একটা দাগ কোথাও লেখে গেছিলো, তো শ্যামার বাবা চাইতেন না যে তিনি কোনোভাবে শ্যামার সাথে যোগাযোগ রাখুন। তো একটা ট্যাক্সির পারমিট তিনি পান, এবং আমরা ছবির শুরু থেকে শেষ অবধি দেখছি ট্যাক্সি এখানে এই সিনেমা একটা চরিত্র হয়ে উঠছে, এইভাবে গুরুদত্ত ব্যবহার করছেন। এবং আবারও সে আলো আধারী, আবারও সে অন্ধকার জগতের যে মানুষগুলো, হ্যাঁ, যিনি এসে গাড়ির ভেতর বসে থাকছেন, যার নির্দেশে হয়তো একটা ব্যাংক লুট হবে বা আর যা যা কিছু হবে, ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে বাক্স এবং সেই বাক্সের ভেতরে আছে বেআইনি অস্ত্র, তো এই সমস্ত কিছু যারা গাড়ির ভেতরে বসে থাকছে একটা অদ্ভুতভাবে তাদেরকে পুরো একটা ছায়ার মধ্যে রেখেছেন তিনি। এবং তুমি একটু আগে বলছিলে না যে খুব জোরে হাওয়া দিচ্ছে, তো এইটাও কিন্তু ওনার ছবির একটা, মানে এটা গুরুদত্তের সিগনেচার, যে কোনো চরিত্রের ভেতর একটা অসম্ভব মানসিক দোলাচল বোঝানোর জন্য তিনি হাওয়ার ব্যবহার করছেন, এবং প্রবল হাওয়ার ভেতর দিয়ে তার পোশাক এলোমেলো হয়ে যাচ্ছে, তার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা এর পরের পরবর্তী যে ফিল্মগুলোর আলোচনায় যাব সেখানেও এটা দেখব। এবং শ্যামার একটা সাক্ষাৎকারে শুনছিলাম ঝুমুর দি, উনি বলছেন যে সবটা ওনার মাথায়, যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা বসবে, ঠিক কীভাবে হবে, শুধু তাই না, এমনকি গানের দৃশ্যেও, তুমি যে বলছিলে যে গানের প্রতি একটা অসম্ভব ভালো লাগবে এবং একটা বোধ ওনার কাজ করতো, যে ক্যামেরা কোথায় বসবে এবং কীভাবে গানটায় লিপ দেওয়া হবে, এবং যখন ইনস্ট্রুমেন্টেশন হবে, ইন্টারলিউড চলবে বা কিছু, তখন মুখের এক্সপ্রেশন কী কী হবে, কোন অ্যাঙ্গেলে বসলে সেটা দেখতে ভালো লাগবে, এই সবটুকু ভেবে যিনি সেটে আসতেন তিনি হচ্ছেন গুরুদত্ত। এবং অ্যাক্টর যদি সেটা বুঝতে না পারেন, অ্যাক্টরকে তাহলে তিনি সেই অভিনয়টা করে দেখিয়ে দিতেন তার থেকে ঠিক অভিনয়টা বার করবার জন্য। আর জনি ওয়াকারকে আমরা আবারও একটা অন্যরকম চরিত্র পাচ্ছি, এবং এই প্রথম এই চরিত্রটা ছিল না, মানে 7-8 রিল হয়ে যাওয়ার পরে মনে হয় যে কিছু একটা ফাঁক থেকে যাচ্ছে, তখন এই চরিত্রটাকে দেওয়া হয়। এবং তারপর এমন একটা ফিল্ম যেখানে বিভিন্ন ভাষার ব্যবহার হয়েছে, এবং কোথাও পারসি, কোথাও একেবারে বম্বের বস্তির যে আমচি মুম্বাইওয়ালা যে ল্যাঙ্গুয়েজ, সেরকম যে প্রত্যেকটা চরিত্রকে যাতে অরিজিনাল মনে হয় এবং তাদের মাতৃভাষা, তাদের অরিজিনটা কোথায় তার একটা আভাস যেন থাকে, এইভাবেই বানানো হয়েছিল তারপর।

0: আর পার এবং মিস্টার অ্যান্ড মিসেস 55 এই দুটো ফিল্মে আমরা কমেডিকে পেলাম, এবং সেই কমেডিটা এমন জায়গায় গেছিল যে মানুষ ভীষণ পছন্দও করেছিল। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, কমেডির আড়ালেও এমন অনেক বক্তব্য কি রাখা হয়নি যেটা আমাদের এখনো পর্যন্ত সামলাতে হয়, বা সেই দিন সেই সমস্যাগুলো আরো বড় হয়ে দেখা দিয়েছিল, যেহেতু প্রথম প্রথম সেই সমস্যা আসছে। একটা সাধারণ ঘরে ডিভোর্স এতটা সহজ হয়ে যাওয়া, সেটাও কি এতটা মানে মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল? শুধুমাত্র পুরুষদের সঙ্গে থাকবো না, আমরা নিজেরা স্বাধীনতা চাই, এই রকম ভাবে কিছু মানুষকে বোঝানো হচ্ছে এবং নারীদের বোঝানো হচ্ছে যে স্বাধীনতা মানেই তুমি মুক্ত হয়ে যাও, তুমি পুরুষদের সঙ্গে থেকো না। এবং এটার সঙ্গে ফাইট করা নিয়েই কিন্তু শুরু, মজায় মজায় বলা, কিন্তু কোথাও এই সিরিয়াস ইস্যুগুলোকেই নিয়ে আসা হয়েছে। কার্টুনিস্ট ছিলেন গুরুদাত এখানে, কিন্তু কার্টুনের মধ্যে দিয়ে কার্টুনটাও খেয়াল করে দেখুন, যেখানে পিসি ধরে আছেন লাগামটা, আর একটি ছেলে এবং একটি মেয়ে তারা যাচ্ছে, এবং সেই ছবিটা দেখার পরেও পিসি বলছে এটা আমি, আর ওটা তাহলে ও, আচ্ছা। মানে এই এই যে প্রত্যেকটা জিনিস মূর্ত করে তোলা, খুব হাসি ঠাট্টার মধ্যে দিয়েই হচ্ছে, কিন্তু একটা সিরিয়াস ইস্যুকে তুলে ধরা হচ্ছে।
1: এবং এখানেও ফ্রেমিংয়ের কথা তোমার একটুখানি এসেই যায়, কারণ অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমরা পেয়েছি। মানে মধুবালার তো মানে চূড়ান্ত সাবলীল অভিনয় এবং মানে এক্সেলেন্ট কমিক টাইমিং। আপনারা যদি আরও একবার ছবিটা দেখেন তাহলে দেখবেন। এবং মধুবালা যে তার সেই পিসির অ্যাসিস্ট্যান্টের হাত থেকে খালি পালিয়ে পালিয়ে রমেশের ম্যাচ দেখতে এসছে, এবং সেখানে গ্যালারির ফাঁক দিয়ে নিচে নেমে যাওয়া, প্রথমে জুতো ফেললেন টপাটপ দুটো জুতো, তারপরে নিজে নামছেন এবং নেমে আবার দেখছেন যে কারুর ওপরে পড়েছে, তার থেকে একটা একটা করে জুতো চেয়ে নেওয়া। এবার ওই যে গ্যালারির সিঁড়ি যেখানে লোকের পা রয়েছে, দুটো সিঁড়ির ফাঁক দিয়ে খেলা দেখা, মানে এই যে ফ্রেমগুলো, আর এইটা না গুরুদাত অসম্ভব ভালো বুঝতেন যে একজন কিভাবে দেখছে সেইটা। তারপর তিনি লেন্সে প্রথমে তার চোখটা দেখানো

0: হলো, তারপর চোখের বদলে শুধু ফ্রেমটা, মানে চোখে যতটুকু আঁটবে সেই ততটুকুই কিন্তু লেন্স ধরছে।
1: এটা কিন্তু আমরা ওনার প্রতিটা ফিল্মে পেয়েছি। বা প্রীতম নামটা যখন, হ্যাঁ উচ্চারণ কিছু থেকে প্রি প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু এত সুন্দর করে, অথচ এই মেয়েটা কতটা সহজ, সে কিন্তু টেনিসটাকে তার কিন্তু প্রথম প্রেম টেনিস, টেনিসটা ভালো খেলে বলে সেই খেলোয়াড়কে তার পছন্দ হচ্ছে।
0: এবং তার নানি যখন বলছে যে আমার রমেশকে মোটেই ভালো লাগে না, তখন সে বলছে কিন্তু টেনিসটা কে খেলবে, ওর মতো টেনিস কে খেলবে। এবং আমরা মিস্টার অ্যান্ড মিসেস 55 এ যেটা দেখছি যে একটা সাব প্লট, মানে যেখানে জনি ওয়াকার এবং অমিতা এদের ভেতর একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু প্যারালালি এগোচ্ছে একটা খুব সুন্দর গল্পের মতন। এবং জনি ওয়াকারকে বারবার তিনি কমেডি চরিত্র হিসেবে ব্যবহার করছেন, কিন্তু তার মুখ দিয়ে এত কিছু গুরুত্বপূর্ণ সংলাপ থাকছে এবং এত গুরুত্বপূর্ণ কিছু ভালো কাজ সেই মানুষটা করে দিচ্ছে এই ফিল্মে। আমরা এর পরের যে দুটো ফিল্মের আলোচনা আসবো সেখানেও দেখব।
1: এই ফিল্মটাতে ইনফ্যাক্ট জনি ওয়াকার না থাকলে মিস্টার অ্যান্ড মিসেস 55 হওয়াই
0: হতোই না।
1: হ্যাঁ, সেই শেখাচ্ছে কিভাবে নিয়ে পালিয়ে যেতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে গিয়ে আসল কথাটা তুলে ধরতে হবে যে প্রীতমের কোনো দোষ নেই, এই সব কিছু নিয়ে, যে প্রীতম চেকগুলো ফেরত দিয়ে দিয়েছিল, টাকার লোভে প্রীতম তাকে বিয়ে করেনি, এই সব কিছু নিয়ে দুটো মনকে কাছাকাছি আনায় মানে জনি ওয়াকারের অনেক বড় হাত ছিল।
0: এবং জনি ওয়াকার এটা বলছেন না যে আমার কাছ থেকে কত এড়ে গেড়ে তারা অবধি এসে আমার কাছে সাজেশন নিয়ে যায়, হ্যাঁ আর তুই আমাকে হেরুম হেলা ফেলা করছিস, তো
1: টাকা ধার দিতে দিতে সেটা 75 টাকা,
0: 75 টাকা অবধি উঠে গেছে। বলছে তোমার জন্য আমার টাকা যাচ্ছে, তোমার জন্য আমার জামা যাচ্ছে, সব কিছুই।
1: 6 টাকা 10 পয়সা ছিল ক্যাবে আর 9 টাকা 14 ছিল বাসে, তখন প্রীতমকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি। আলটিমেটলি প্রীতম এত কিছুতে লোন করেছে, সেখানে 75 টাকায় পৌঁছে গেছিল। মানে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এত সুন্দর করে ধরা পুরো ফিল্মটা জুড়ে। ফিল্মটা দেখার পরে না কোথাও আপনার একটা ভালো লাগাই তৈরি হবে।
0: ঠিক তাই। এবং এখানে পরিষ্কার মানে ললিতা পাওয়ারের লিপে বলা হচ্ছে যে আমি নারী স্বাধীনতা জেনে এসেছি, কি জিনিস, আমি ইউরোপ থেকে জেনে এসেছি, আমি আমেরিকা থেকে জেনে এসেছি। এবং প্রত্যেকটা দেশের নিজস্ব একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তার সেখানকার যে একটা শিকড়, বহু বছর ধরে সংস্কৃতির যে রস নিংড়ে পুষ্ট হয়ে থাকা শিকড়, তার কাছাকাছি যে কোথাও গুরুদত্ত থাকতেন সেটাও কিন্তু এই ছবি বোঝায়। আর এরপর আমরা যে ছবির আলোচনায় যাব, যে ছবি বহু প্রতীক্ষিত ছবি, অনেক বছর ধরে এই ছবি তিনি বানাতে চাইছিলেন আর তার ক্যামেরাম্যান বলছিলেন না না এখনই এত সিরিয়াস ছবিতে তুমি যেও না, আরও একটা ক্রাইম থ্রিলার বানাও, আরও একটা সোশ্যাল কমেডি বানাও, তারপর তুমি যেও। সেই ফিল্মের কথায় আমরা যাব, যার জন্য আমরাও খুব পিপাসার্থ হয়ে অপেক্ষা করছি।

0: অ্যাকচুয়ালি গুরুদত্ত একটা জিনিস সবসময় মেনটেন করতেন, যে কোনো একটা ফিল্ম খুব চলার পর তারপর তিনি এমন একটা কিছু স্বপ্নের ওনার ফিল্ম নিয়ে আসতে চাইতেন যেখানে উনি লাভ ক্ষতির বিষয়টা অতটা ভাবতেন না, শুধুমাত্র সেই ফিল্মটা তার ফ্যান্টাসিটা নিয়েই তিনি থাকতে চাইতেন। এবং পেয়াসা কিন্তু তার মধ্যে অনেক দিন ধরে লালিত হওয়া একটা স্বপ্ন। এই ফিল্মটা যখন তিনি তৈরি করবেন ভাবছেন, ইনফ্যাক্ট সিআইডি যখন হচ্ছে সেই সময় কিন্তু এই ফিল্মের প্রায় 7-8টা রিল শ্যুট হয়ে গেছে, কিন্তু তার পছন্দ হয়নি, তিনি ওটা তুলে রেখে দিয়েছেন। বা তারও আগে যখন চেষ্টা করছেন পেয়াসা বানানোর জন্য, তখন ওনার প্রথম যিনি পছন্দের মানুষ ছিলেন তিনি হচ্ছেন দিলীপ কুমার। এবং দিলীপ কুমার কথাও দেন যে তিনি করবেন, শুটিংয়ের দিন তিনি আসেন না। এই না আসাটা তার ভীষণ খারাপ লাগে। এবং তারপর দিলীপ কুমারের সঙ্গে যখন তার কথা হয়, সেই সময় দিলীপ কুমার বলেন একটা হিউজ অ্যামাউন্ট চান, এবং সেই সঙ্গে বলেন ডিস্ট্রিবিউশনটাও তিনি করতে চান। এইটা শুনে গুরুদত্ত ওখানে গিয়ে বলেন, আমি তো অভিনেতা নিতে এসেছিলাম, আমি তো আমার ফিল্মটাকে বিক্রি করতে আসিনি। এখানেই শুরু, এখানেই শেষ। তারপর নিজের ডিসিশন নেন, পেয়াসা যদি তৈরি করেন নিজেই করবেন এই চরিত্র।
1: এবং এই সিদ্ধান্ত যে কতখানি সঠিক সেটা ফিল্মের প্রথম দৃশ্য থেকে তারপরে প্রতিটা দৃশ্যে একের পর এক প্রমাণ করেছেন। একদম শুরু যখন হচ্ছে যে একটি যুবক, সে একটা পার্ক বলুন, বাগান বলুন, তার যে ঘাস বিছানো মাটি আর কি জমি, সেখানে সে শুয়ে আছে এবং আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে উড়ন্ত চিল, এবং সে উড়ন্ত চিলটাকে ক্যামেরা যেভাবে ধরছে, ঠিক আমরা মাথার তলায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে, একবার চোখটা বেশি ওপর করলাম, তারপর একটুখানি নামালাম, ঠিক যেভাবে চেঞ্জ হবে আমাদের চোখের তাকানোতে, ঠিক সেইভাবে কিন্তু ক্যামেরা চিলকে ধরছে। এবং তারপর চারপাশটা দেখানো হচ্ছে, এবং সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় মোহাম্মদ রফি গাইছেন। এবং শচীন কর্তা বলেছিলেন যে একজন কবির জীবন নিয়ে তো ফিল্ম, তাহলে এখানে লিরিক্সের প্রাধান্যই তো বেশি হবে, মিউজিক কেন এত থাকবে। এবং এখানেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দুটো পিলারের মধ্য দিয়ে একটা মানুষকে দেখা যাচ্ছে, সে গুরুদত্ত, এবং তার সাথে যে মানুষটি কথা বলছেন একটি পিলারে পিঠের ঠ্যাসান দিয়ে আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তারপর ছায়ার মধ্যে দেখছি, তারপর যখন সে সামনে আসে, যে চরিত্রে রহমান অভিনয় করেছেন আলা সিনহার স্বামী, আবারও কিন্তু সেই গুরুদত্তের যে সিগনেচার ট্রিক, যে একজন চরিত্র যদি সে একটা নেগেটিভ চরিত্র হয়, যে কী কী এফেক্টের মাধ্যমে তার নেগেটিভিটিকে মানুষের কাছে একটা আভাস পৌঁছে দেওয়া যে এই লোকটা কিন্তু অন্যদিকে গেলেও যেতে পারে। তারপর ধরো লিফটের মধ্যে যখন প্রথম আলা সিনহাকে দেখছেন, এবং সে যে ফ্ল্যাশব্যাকে যাওয়ার যে জায়গাটা,
0: এক্স্যাক্টলি, এবং লিফটের মধ্যেই মালাসিনার মুখের একটা প্রতিচ্ছবি আসছে, সেই জায়গাটা থেকে তিনি চলে যাচ্ছেন, গিয়ে ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন, এবং আবার যখন ফিরেও আসছেন একইভাবে কিন্তু ফিরে আসছেন, তখনও লিফটের মধ্যেই বন্দি। মানে এত সুন্দর টুকরো টুকরো করে তোলা, এবং তার থেকে বড় কথা পেয়াসা ফিল্মটা আমরা যখনই দেখি, দেখতে দেখতে মনে হয় না যে আর কত কষ্ট একটা মানুষ পেতে পারে। তার যা যা পছন্দের সব কিছু তার কাছ থেকে চলে যাচ্ছে, তারপরেও সে ফাইট ব্যাক করছে, এবং একটা সময় গিয়ে তখন তার মনে হচ্ছে যে দরকার নেই, আমি এর কেউ না, যে বিজয়কে আপনারা চেনেন আমি সেই নয়, আমি অন্য কেউ। মানে এই সময়টা যেন তার মনে হচ্ছে যে আর নয়, এবার থাক, এবার একটু শান্তি চাই, দূরে কোথাও যেখানে কেউ চায়।

0: সেই মা যখন চলে যাচ্ছেন কিভাবে জানতে পাচ্ছে এই বিজয়? সে গঙ্গার ঘাটে বসে আছে ক্লান্ত শ্রান্ত, সেই সময় দেখছে দুই দাদা কাছা পরে উঠছে গঙ্গার ঘাট থেকে
1: স্নান করে
0: এবং সে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। দাদারা যথারীতি সোজা কথায় উত্তর দেয় না এবং পরে বলে যে মা চলে গেছে। আবার এই দাদারাই ফিরে আসছে যখন বিজয় একটা নাম পাচ্ছে, যখন তার মানে কাজেটা একটা স্বীকৃতি পাচ্ছে, সেই সময় টাকাটা পাওয়ার লোভে,
1: রয়্যালটির ভাগ পাওয়ার,
0: টাকাটা পাওয়ার লোভে তখন তারা ফিরে আসছে। মানুষের মধ্যেকার যে নানান রূপ সেটা এত সুন্দর করে প্রকাশ করা হয়েছে, অসাধারণ।
1: এবং এখানে যেভাবে তিনি ব্যবহার করছেন, যে একটা দৃশ্য তুমি মনে করে দেখো, তার বন্ধু শ্যাম, সে যখন একটা নাচ দেখছে, বাইজির নাচ, মানে বাইজি ঠিক নয়, সে মানে অতটা সম্ভ্রান্ত সে নয়, এবং তার শিশু অসুস্থ, সে কাঁদছে, তার খিদে পেয়েছে, এবং নাচতে নাচতে সেই মা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার মায়ের মন চলে যাচ্ছে তার সন্তানের কাছে, এবং সেই কোঠার যে মালকিন মাসি, সে তাকে যেতে দিচ্ছে না,
0: ঠেলে সরিয়ে দিচ্ছে আবার।
1: এবং তখন এইটা দেখে গুরুদাত তার চোখটা ঝাপসা হয়ে আসছে কোথাও, এবং তারপরে আমরা ক্যামেরায় দেখছি লেন্সে এমন একটা এফেক্ট তিনি ব্যবহার করছেন যে চোখটা জলে ভরে এলে আমরা যেরকম ব্লার দেখি, আমাদের ভিশনটা ঝাপসা হয়ে যায়, সেইভাবে দেখতে পাচ্ছি। হাওয়ার ব্যবহার, এই যে মা যখন মারা যাচ্ছে, তার আগে তিনি বেঞ্চে ঘুম থেকে উঠছেন, তারপরে একটা প্রবল হাওয়া চলছে, দুবার তিনি ব্যবহার করেছেন যে সব পাতাগুলো উড়ে যাচ্ছে। প্রথমবার তিনি চলে যাওয়ার পর যখন গোলাপও কাঁদছিল ঘরে, হঠাৎ মানে বিজয়ের কবিতার পাতাগুলো এমনভাবে উড়ছে যেন তারা কথা বলে উঠছে, যে আমার এবার একটা ব্যবস্থা করো, আমার একটা গতি করো, তারা যেন কথা বলে উঠছে। আবার দেখো শেষে এসে যখন তুমি যে কথা বললে, যে সে বলছে যে আমি, তোমরা যে বিজয়কে চেনো, যার কথা বলছো, যাকে নিয়ে নাচানাচি করছো, আমি সে নই, এবং মালা সিনহা যখন তাকে বলছে যে তুমি এই বোকামোটা কেন করলে, তখন আমরা আবার দেখছি সেই পাতাগুলো উড়ছে, তারা দিশেহারা, তারা আর এই পৃথিবীটাতে আর আটকে থাকতে চাইছে না, তারা একটা মুক্তির পথ খুঁজছে, এমন একটা কোথাও চলে যেতে চাইছে যেখান থেকে আর কোথাও তাকে পালিয়ে যেতে হবে না।
0: বা যখন গুলাবকে নিয়ে এসে একেবারেই চলে যাচ্ছে, সেই সময়ও কিন্তু এই হাওয়াটারই ব্যবহার, ওই হাওয়ার মধ্যে দিয়েই ঝড়ের রাতে তারা বেরিয়ে চলে যাচ্ছে। গুলাব যেদিন তাকে খুঁজে পেয়েছিল এবং যখন তাকে নিয়ে তার বাড়িতে তুলছে, তুমি খেয়াল করে দেখো আলো আধারির যে খেলাটা, সিঁড়ি দিয়ে উঠছেন এবং ওই আলো আধারিটা মুখের মধ্যে যে আসছে, অসম্ভব সুন্দর। মানে এবং ওনার একটা ব্যাপার ছিল না যে দূর থেকে নিচ্ছেন শটটা, হঠাৎই খুব ক্লোজ আপে এসে শটটাকে নিয়ে নেওয়া, এবং এটা একটা সময় এতটাই পরিচিত হলো, এটা গুরুদাত শট হিসেবেই সবাই ভাবতে শুরু করেছিল, কারণ উনি এইভাবেই তার সমস্ত চরিত্রগুলোকে, ভাইটাল চরিত্রগুলোকে এইভাবেই ধরার চেষ্টা করতেন।
1: এবং এই পেয়াসাতে আমরা যেরকম পাচ্ছি পরিচালক গুরুদাতকে, তেমন পাচ্ছি অভিনেতা গুরুদাতকে। এতবার এই বিজয়ের ক্লোজ আপ এসছে, প্রত্যেকবারের মানে কি কারণে সে শোকার্ত, সেটার কারণটা বদলে যাচ্ছে বলে তার মুখের অভিব্যক্তি আলাদা,
0: একদম একদম চেঞ্জ।
1: আর ওয়াহিদা রহমানকে কিভাবে হাতে করে তৈরি করেছিলেন, শিখিয়েছিলেন, সে গল্প তো অনেকবার হয়েছে। যে গানে যাব, যে গান মানে পেয়াসা যতটা গুরুদাতের ততটা শচীনকর্তার, ততটাই কিন্তু সাহিল লুধিয়ানভি,
0: একদম।
1: এবং এই গান আজও কি অসম্ভব প্রাসঙ্গিক, শুনে দেখুন।

কি আশ্চর্য দেখুন, এই ফিল্ম এখন কিন্তু ফিল্ম ইনস্টিটিউটগুলো পড়ানো হয়, শেখানো হয় কীভাবে মেকিং হয়েছিল, এই নিয়ে জানানো হয়। অথচ যখন এই ফিল্ম রিলিজ করলো, সেই সময় প্রথম দিন যখন শো হয়েছে, হাফ টাইমে কিন্তু উনি বেরিয়ে চলে এসেছিলেন, কারণ ওনার মনে হয়েছিল দর্শক যেন নিতে পারছে না, এর কী হবে, এটা কী হতে পারে। এই সময় একজন ডিরেক্টর

0: নেশন জাগিরদার, তিনি আসেন এবং তিনি এসে বলেন একটা কাজ আপনি করতে পারেন, আপনি যেখানে ইন্টারভেলটা রেখেছেন সেটা চেঞ্জ করে দিন, দেখুন আপনার ফিল্ম চলবে। সত্যি সত্যি সেটা করেছিলেন এবং তারপর পিয়াসা কিন্তু চলেও ছিল। শুধু চলা নয়, 1957 একটা ফিল্ম, সেই সময় একজন ছেলে সেই ফিল্ম দেখছেন এবং কিশোর, দেখার পরে তার মনে হচ্ছে যদি কখনো কাজ করি এই ইন্ডাস্ট্রিতে তাহলে এই মানুষটার আন্ডারে থেকেই কাজ শিখব এবং আমি পরিচালকই হতে চাই। পরবর্তীতে তিনি এলেন বটে ইন্ডাস্ট্রিতে, কিন্তু তিনি অন্য ভূমিকায় এলেন, তিনি জাভেদ আখতার। এটা তার সবসময় মনে হয়েছে যে আমি যখন বোম্বেতে এলাম কাজ করতে, ঠিক তার ছদিনের মাথায় উনি চলে গেলেন, আমার একটা আজীবন লালিত স্বপ্ন যে স্বপ্নটা পালন করা হলো না, যে স্বপ্ন পূরণ হলো না।
1: আসলে সুভাষ ঘাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছেন যে গুরুদত্ত একজন কবির মতন ভাবতেন,
0: একদম
1: তিনি জীবনটাকেই একজন কবির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেন এবং জীবনের প্রেক্ষাপটে তিনি যেভাবে সিনেমাকে বসাচ্ছেন, মেশাচ্ছেন, সেটাও একটা কবির দৃষ্টিভঙ্গি, একটা কবির মানসিকতা, কবির বোধের জায়গা থেকে।
0: আসলে দেখো, সেইভাবে সচেতনভাবে যে রাজনীতি করা সেটা তিনি করেননি, কিন্তু যতগুলো ফিল্ম তিনি আমাদের উপহার দিয়েছেন সেই ফিল্মের মধ্যে দেখবে তার কিন্তু একটা রাজনৈতিক মতামত ভীষণ প্রকটভাবেই আছে, যে কখনো হয়তো সেটা কমেডির আকারে এসেছে, কখনো ভীষণ সিরিয়াসনেস নিয়ে এসেছে, কিন্তু আছে
1: এবং খুব সুস্পষ্ট সেটা, যে সর্বহারা মানুষ, সাধারণ মানুষ, যে যারা খেটে খাওয়া মানুষ, তাদের শিক্ষা, তাদের রুচি, এটাই তাদের একমাত্র সম্পদ, বাহ্যিক চাকচিক্য না থাকলেও চলে। এবং তারপরেও আমরা যে ফিল্ম পাচ্ছি, এই যে তুমি পিয়াসার কথা বলছিলে না, এই ছবির ক্ষেত্রে মানে আরও ভয়ঙ্কর ঘটেছিল, বহুদিনের স্বপ্ন আর পার যখন তৈরি হচ্ছে তখন থেকেই তিনি নিজের সিনেমাটোগ্রাফার মূর্তি সাহেবের সঙ্গে আলোচনা করছেন এবং আবার তিনি ঠেকিয়ে ঠেকিয়ে রাখছেন, এক্ষুনি বানিও না, এক্ষুনি বানিও না করে। তারপর যখন এই ফিল্ম তৈরি হচ্ছে, আবার 7-8 রিল দেখা হচ্ছে, তখন মূর্তি বলছেন দেখে যে একটা দুর্দান্ত ছবি তুমি বানিয়েছ, বানাতে চলেছ, কিন্তু তুমি দর্শক পাবে, পাবে না। এবং সত্যি সত্যি এক সপ্তাহ কিন্তু হলে সেই সিনেমা চলেনি, অথচ আজকে বিশ্বের 11টা, গোটা বিশ্বের মধ্যে 11টা ফিল্ম স্কুল যেখানে এই ছবিটি সিলেবাসের মধ্যে আছে ফিল্ম মেকিং এর।
0: রাজ কাপুর বলেছিলেন না যে উনি আসলে সময়ের আগে বানিয়ে ফেলেছিলেন, তার জন্য মানুষ এর কদর করতে পারেনি। এবং এই যে ফিল্মটা দেখো, উনি এইটাও তো মানতেন, একটা ভালো ফিল্ম হওয়ার পর আমি একটা আমার স্বপ্নকে বাস্তবায়িত করব। পেয়াসা তো তার বহুদিনের লালিত একটা স্বপ্ন, অথচ তারপরেই তিনি আবারও একটা তার স্বপ্ন নিয়েই এলেন। এখানে প্রথমবার তিনি ব্রেক করেছিলেন এবং তার রুল ব্রেক করার পর এই ফিল্ম যখন মুখ থুবড়ে পড়ে, সত্যি কথা বলতে সেই সময় একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। এই ফিল্মের সময় উনি যেটা করতেন, মাঝে মাঝেই বলতেন যে ভালো ফিল্ম হলে আমার খ্যাতি হবে, খারাপ ফিল্ম হলে মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেয়, এই দুটো দিকেই আমি দেখে নিয়েছি, তাহলে আমার জীবনে দেখার আর কি আছে,
1: হারানোর কিছু নেই।
0: এই যে ভিতরে একটা জিনিস চলে এসেছিল, তখন কিন্তু সেটের লোকজনও বলতে শুরু করেছিল আমরা তো বাঁচতে চাই, আপনি কেন বারবার এরকম ফুরিয়ে যাওয়ার কথা বলেন, আপনি এটা ভেবে দেখুন আপনার জন্য কত মানুষের পেট চলে, আপনি তাদের জন্য কেন পজিটিভ দিকটা দেখছেন না। কাগজ কে ফুল কোথাও তো তারই বায়োগ্রাফি আমরা
1: দেখছি। এবং এই যে এখানে সুরেশ সিনহা, আমরা কাগজ কে ফুলের শুরুটা তুমি একটু মনে করো ঝুমুর্দি, যে একজন বয়স্ক মানুষ যে প্রায় মানে জরা তাকে সময়ের আগে ধরে নিয়েছে, সে রোগের শিকার, সেই মানুষটা ঢুকছে, একটা প্যানোরামিক ভিউ আমরা পাচ্ছি, প্রথম প্যানোরামিক ভিউ এবং
0: সিনেমাস্কোপ
1: সেটার ব্যবহার, সে ঢুকছে সে বিশাল অজন্তা স্টুডিও, গোটা ফ্রেমটার ভেতরে একটা ছোট্ট হয়ে যাওয়া, কুঁকড়ে আসা, প্রায় ফুরিয়ে যাওয়া একটা নুয়ে পড়া মানুষ, এই যে একটা বৈপরীত্য। এবং সেই মানুষটা যখন ঢুকে এসে দাঁড়াচ্ছে, সেই যে বিশাল মূর্তিটা ছিল তার দিকে এসে তাকাচ্ছে, সেই মূর্তিটার ডানার পায়ের ফাঁক দিয়ে সেই লোকটাকে ধরা হচ্ছে, তাকে যেন আরও ছোট দেখাচ্ছে, তার অস্তিত্বটা যেন এখন এখানে একেবারে প্রায় নেই, মিশিয়ে গেছে। সেই মানুষটা ঢুকছেন সেই ফাঁকা স্টুডিও ফ্লোর, সেখান দিয়ে তিনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন এবং আলো আধারির আশ্চর্য খেলা,
0: অসম্ভব। এই ফিল্মটা জুড়েই, ইনফ্যাক্ট
1: একদম
0: এই ফিল্মটা জুড়ে।
1: এবং এই ফিল্মের জন্য তিনি তিনি মেহবুব স্টুডিও ভাড়া করেছিলেন। মেহবুব স্টুডিওর একটা কামরায় তিনি বিশেষ অনুমতি নিয়ে দেয়াল ভেঙে ওপরে একটা জানলা তৈরি করেছিলেন, যেই জানলা দিয়ে ন্যাচারাল লাইট এসে পড়বে ফ্লোরে, এবং সেটার ব্যবহার এই দৃশ্যে মানে এই সিনেমা জুড়ে বারবার। এবং সেই নুবজপ্রায় মানুষটা উপরে উঠে রেলিং নিয়ে নিচের দিকে তাকাতে তাকাতে যখন মেঝেতে বসে পড়ছে, সে কোথাও ধুলোতে মিশে যাচ্ছে, সেই সংলাপটা মনে করিয়ে দিচ্ছে। সে যখন বলছে শান্তিকে, আমার তো সবই গেছে, আত্মসম্মানটুকুই আছে, তোমার হাতে দিলাম, তুমি দেখো কী করবে।
0: এক্স্যাক্টলি। এবং এখানেও শান্তি আর তার যে ইকুয়েশনটা, দুজনেই না বলে দুজনের কথা বুঝছে এবং একসঙ্গে থাকছে, তাদের বোঝাপড়াটা এত সুন্দর করে দেখানো হয়েছে। বা ওই দৃশ্যটা ভাবো যেখানে শান্তি বসে আছে পিছনে পিছন হয়ে, এবং উনি আসছেন, এসে ডিরেক্টরের চেয়ারে বসছেন, আলোটা আসছে একটা দিক দিয়ে এবং উনি বুঝতেও পাচ্ছেন না যে পিছনে আর কেউ আছে। হঠাৎই উল বুনতে বুনতে কাঁটাটা পড়ে যাচ্ছে, উনি ফিরে তাকান, দেখছেন শান্তি ওখানে। সেখানে দুটো মানুষ কাছাকাছি আসতে চাইছে, আসতে পারছে না, দুজনের আত্মাটা কোথাও বেরিয়ে এসে মিলছে এবং সেখানটা আলোকিত হয়ে উঠছে, তারা অন্ধকারে, তারপর আবার সেটা চলে যাচ্ছে। কি অপূর্ব আলো আঁধারির খেলা কাগজকে ফুল, মানে অসাধারণ, অসাধারণ।
1: এবং এখানে মূর্তি সাহেব বলেছিলেন যে প্রথম যখন একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হয়েছিল এবং সেখানে মারাঠা মন্দিরে, এবং সেখানে শুধু ফিল্মের লোকেরাই এসেছেন, ইন্টারভ্যালে যখন বেরিয়ে এসছেন তখন সবাই বলছেন যে ফিল্মের হিরো কোথায়, ফিল্মের হিরো কোথায়। তখন গুরুদাত ভিকে মূর্তি দূরে গিয়ে একটু ধূমপান করছিলেন, তার হাত থেকে সেই সিগারেটটা ফেলে দিয়ে তাকে কোলপাজা করে তুলে এনে কার্যত বললেন, এই যে আমার হিরো।
0: ঠিক ঠিক। আসলে মানে একটা নিজের পছন্দ মতো জিনিস এইভাবে তৈরি করছেন, তারপরে যখন সেটা দেখছেন একেবারে ভেঙে পড়লো, মানুষ নিল না, সেই ক্ষতটা তার সারতে বোধহয় অনেক সময় নিয়ে নিল, মানে সেখান থেকে আর পুরো সুস্থ হয়ে চলে আসাটা তার হলো না, এই ক্ষতটা তার রয়ে গেল, দগদগে ক্ষত হয়েই রয়ে গেল। এত ভালো একটা ফিল্ম, যদিও পরবর্তীতে তিনি আসছেন অন্য ফিল্মে, কিন্তু পরিচালক হিসেবে তিনি আর আসছেন না।
1: এবং এই ফিল্মের দুটো দৃশ্যের কথা একটু ছোট করে বলতে ইচ্ছে করছে খুব। সেটা হচ্ছে যখন মেয়ের কাস্টাডি পেলেন না, শান্তি চলে গেল, নিজেকে নেশার ভেতরে ডুবিয়ে দিচ্ছেন, তখন সেই যে গ্লাস, পরপর গ্লাস, এবং সেই গ্লাসগুলো ফিরে ফিরে ফিরে ফিরে আসছে, এইরকমই আর একটা ব্যবহার করেছিলেন যে ক্যামেরা এবং লাইট, শান্তি যখন শান্তি থেকে পারও হয়ে উঠছে সেই জার্নিটা দেখানোর সময়, এবং ওই যে সংলাপ যে আপনি ক্রিয়েটিভলি ফুরিয়ে গেছেন, আপনার আর কিছু দেওয়ার নেই, এই ধাক্কাটা কোথাও তার ভেতরে কাজ করেছিল। এবং দেখি জামানে কি আরি বিছড়ে সভি বাড়ি বাড়ি, সিনেমার সিচুয়েশন অনুযায়ী গানকে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে অনবদ্য প্রয়োগ। তবে যে গান দিয়ে আজকে আমরা শেষ করব আমাদের এই অনুষ্ঠান, যে গান গীতা দত্তের সারা জীবনের সম্পদ, যে গান ভাইদারও সব থেকে প্রিয় গান,
0: এই গানই আমরা শুনে শেষ করব আজকের এই ডিরেক্টর্স কাট। এবং আজকে জানি না কতটুকু তাকে ছুঁয়ে যেতে পারলাম, চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায় তার এই ক্রিয়েশনের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় সেদেশের সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সামনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে বিপুল সম্ভাবনা রয়েছে। দুই দেশ যখন একযোগে কাজ করে তখন বিশ্ববাসীর সামনে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়। ভারতের 140 কোটি জনগণ এবং ইন্দোনেশিয়ার 29 কোটি মানুষ অভিন্ন উন্নয়নের ভাবনা নিয়ে এগিয়ে চললে এক অনন্য ইতিহাস তৈরি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ কর্মী গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান।
1: আতঙ্কবাদ জেসে বিষয় পর ভারত ও ইন্দোনেশিয়া দোনো কি এক রায় রহি। পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া, ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা। মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবোও অর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত ভারত ইন্দোনেশিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছেন। জাকার্তায় আজকের বৈঠকে সেখানেই আইআইএম ব্যাঙ্গালোরের একটি শাখা স্থাপনের বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট প্রাবো ভারতকে বিশ্বস্ত কৌশলগত অংশীদার দেশ হিসেবে অভিহিত করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে আজ টিবি মুক্ত ভারত অভিযান সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রী নাড্ডা যক্ষ্মা নির্মূলের জন্য সরকারের সব মন্ত্রককে একসঙ্গে কাজ করে টিবি মুক্ত ভারত অভিযানকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প আনা হয়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী চৌহান বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। প্রতিটি পরিবারের বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী তাঁদের ন্যায় বিচারের আশ্বাস দেন। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেছেন শ্রী অধিকারী। বারুইপুর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এর আগে মুখ্যমন্ত্রী বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্ত কারী দল সিটের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সাথে দেখা করেন। বারুইপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী নিজে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। মেয়েটির বাবা মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন। ঘটনার নেপথ্যে মাদকাসক্তির প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্যজুড়ে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মতো ঘটনায় পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
2: যে সরকার মানবিক সরকার, কোন মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন ব্রিজ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি।
0: সিরিয়ার রাজধানী দামাস্কাসে আজ দুপুরে দুটি বিস্ফোরণে 4 পুলিশকর্মী সহ অন্তত 18 জন আহত হয়েছেন। সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারার বৈঠকের ঠিক আগে এই বিস্ফোরণ ঘটে। ম্যাক্রো গতকাল দামাস্কাসে পৌঁছেছেন। তার এই সফর বাশার আল আসাদের সরকারের পতনের পর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শীর্ষস্থানীয় কোন ইউরোপীয় নেতার প্রথম সফর। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামঘরে শেড ধসে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। রাজ্যের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনে ভোট গ্রহণ। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে আজ ইডি কলকাতার মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
1: এছাড়াও পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স ২০০ আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে ১%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন না হবে।
0: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বাড়িপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনি পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
2: যারা যারা অ্যাকিউজড, মোটামুটি সবাইকে ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেইন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি এবার ভিডিও দেখেছি, সেই সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরও হয়, আইন মেনে অবশ্যই, এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইল্লিগাল লিকার শপস হচ্ছে, প্রত্যেকটা ইল্লিগাল শপস ডেমলিশ করে দাও।
0: পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বাড়িপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি, অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
3: আকবর, হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার দেখো, এটা বিজেপি সরকার, আইনের শাসন এখানে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে।
0: বাড়িপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাড়িপুরে ১৭ বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
4: যে সরকার মানবিক সরকার, কোন মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন ব্রিজ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি।
0: পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা

করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 1000-এর বেশি লোকের জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। উল্লেখ্য, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর আগে কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। স্থানীয় সংবাদের পরই অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকের তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে। সাংসদ অভিষেক ব্যানার্জির বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালায়। তারা চার্টার্ড বিমানের ভাড়া কোথা থেকে এসেছে, কাদের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই অভিযান বলে জানা গেছে। এদিন লালবাজার সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, রাজারহাট, নিউ টাউন ও আশপাশের এলাকায় তল্লাশি চলে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত্রায় জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও তাকে রক্ষাকবচ দেওয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে আজ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন ইডির আদৌ এই মামলায় গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। দুর্গাপুরে আজ জেআইএস এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি উন্নয়নের স্বার্থে তাদের গবেষণায় কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগের আবেদন জানিয়েছে। কলকাতায় আজ আইসিএআর এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভ অনুষ্ঠানে সচিব জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এক ভিডিও বার্তায় দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক জরুরি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাবে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: আজকের অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের আপনার কথার বিষয়, শাস্তি নয় সচেতনতাই অপরাধ কমানোর প্রধান উপায়। এ বিষয়টা একদিক দিয়ে যেমন গভীর তেমনি অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রতিনিয়ত অপরাধের খবর আমাদের চোখে পড়ে, আর প্রতিবারই আমরা দাবি তুলি কঠোর শাস্তির।
3: একেবারেই তাই। আর কিন্তু কখনো এমনটা ভেবে দেখেছি কি, যে শাস্তি দেওয়ার আগেই যদি অপরাধ হওয়ার পথটাই বন্ধ করা যেত? আসলে মানুষের মধ্যে থেকে ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা, মূল্যবোধ এবং সচেতনতা গড়ে তোলা যেত, তাহলে হয়তো কেন আমি নিশ্চিত যে অপরাধ কিন্তু অনেকটাই কমে যেত, মানে অপরাধের জন্মই হতো না।
2: শাস্তি আমাদের মনে ভয়ের জন্ম দেয়, কিন্তু সচেতনতা বিবেকের জন্ম দেয়। আর যে সমাজে বিবেক জাগ্রত থাকে সেখানে অপরাধ করার প্রবণতা স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। তাই আজকের আলোচনায় আমাদের ভাবতে হবে, আমরা কি কেবল অপরাধের পর প্রতিকার চাই নাকি অপরাধের আগে প্রতিরোধ গড়ে তুলতে চাই?
3: একেবারেই। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের বিতর্ক। আশা করি আপনাদের সকলের যুক্তি আর মতামত আমাদের আপনার কথাই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে, এবং অবশ্যই আপনারা যে মাধ্যমগুলো দিয়ে আসবেন সেই মাধ্যমগুলো জানেন, তবু একবার জানিয়ে দিই। একটা তো 0332248808 আমাদের একদম চিরপরিচিত নাম্বার, যে নাম্বার দিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে। এছাড়াও
2: রয়েছে 9903059992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেখানেও আপনারা লিখে জানাতে পারেন। শাস্তি নয় সচেতনতাই অপরাধ কমানোর প্রধান উপায়।
3: বলতে বলতেই আমাদের টেলিফোনের আলো কিন্তু অলরেডি ব্লিঙ্ক করছে, আমরা একদম শুরুতেই দেখে নিই আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছে। নমস্কার। কেউ ছিলেন কিন্তু কোথাও যেন ফোনের আলো ব্লিঙ্ক করতে করতে আবার থেমে গেল। যাই হোক, আপনাদের অপেক্ষাতে তো আমরা আছি, আবারও দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
4: নমস্কার,
2: কে বলছেন?
4: আমি ঝুলাগড়ি উত্তর পাড়ার ব্যানার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
3: বলুন বাবলু বাবু।
4: দেখুন, অপরাধ করার পরে বিষয়টা ভাবার থেকে অপরাধ করার আগেই ভাবাটা আমার পক্ষে মতে বলে ঠিক, কারণ বর্তমান যুগে তো অপরাধ তো হচ্ছে, অপরাধ হওয়ার পরে আর সেখানে কিছুই করা থাকায় না। সেখানে অপরাধ হওয়ার আগে যদি একটু সচেতন হওয়া যায়, বর্তমানে তো দেখা যাচ্ছে অপরাধ প্রবণতার মানুষের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে, এর একটা কারণ আছে। এখন সব একান্নবর্তী পরিবার, ছোট ছোট পরিবার, সেখান থেকে তার শিক্ষা দীক্ষার একটু সমস্যা হচ্ছে, কিভাবে মা বোন ভাই বোন দাদাদের সম্মান করতে হয় সেটা তারা শিখছে না, কাজে তাদের ওই জায়গা থেকে একটা একাকিত্ব থেকে তাদের একটা অপরাধ করার প্রবণতায় জাগছে। এই এই জায়গাটা যদি তাদের একটু শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে তাদের সমাজে মানে সুস্থ ভাবে চলার মতো শিক্ষা কোন জায়গা থেকে, স্কুল মাধ্যমে হোক বাড়ি থেকেও যদি দেওয়া যায়, আমার মনে অপরাধের প্রবণতা অনেকটাই কমবে। শাস্তি দিয়ে অপরাধের প্রবণতাটা কমে বলে আমার তো মনে হয় না। অপরাধ হতেই থাকবে, শাস্তিও পেতে থাকবে, প্রবণতাটা কিন্তু কমবে না। যদি এই পদ্ধতিতে যদি মানুষ করা যায়, মানুষ ছেলে মেয়েদের, তাহলে আমার মনে হয় অপরাধ প্রবণতা অনেকটাই কমতে পারে। এটুকুই বললাম, ধন্যবাদ।
3: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আবার সরাসরি কথা বলবো, কিন্তু তার মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা ইতিমধ্যে যুক্ত আছেন তারা জেনে গেছেন বিষয়টা অনেক আগেই। সুতরাং সোশ্যাল মিডিয়া মানে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে প্রচুর মেসেজ এসছে, আমরা একটু সেগুলোতেও চোখ রাখি। যেমন এই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে চোখ রাখব, পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন যে অপরাধের পর শাস্তি দেওয়া প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধ করা, আর সেই প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সচেতনতা। আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিবেক গড়ে তোলে শিক্ষা, পরিবার ও সমাজ। যে মানুষ ছোটবেলা থেকেই ন্যায় অন্যায়ের পার্থক্য, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে, তার অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে শুধুমাত্র কঠোর শাস্তির ভয় আপনাকে, এই কঠোর শাস্তির ভয় অনেক সময় সাময়িকভাবে অপরাধ কমাতে পারে, কিন্তু

0: মানুষের মানসিকতা বদলাতে পারে না। তাই একটি নিরাপদ এবং সুস্থ সমাজ গড়তে শাস্তির পাশাপাশি সচেতনতার প্রসার অবশ্যই হওয়া উচিত। সবচেয়ে বড় অগ্রাধিকার সেটাই, কারণ সচেতন মানুষ আইনকে ভয় পেয়ে নয়, নিজের মূল্যবোধের তাগিদে অন্যায় থেকে দূরে থাকে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, ভাতের যোগাড় সবার আগে, সেই সঙ্গে কাজ চাই। ছন্দে সুরে এই কথাটা একটু বলে যাই, কেমন করে হব সচেতন। ক্ষুধার জ্বালায়, পেটের জ্বালায় কাঁদছে আমার মন। শাস্তি নয় সচেতন, ওসব দূরে থাক, কাজের কথায় একটু আসা যাক। কাজ যদি পায় সবাই ঘরে ঘরে, সব অপরাধ পালিয়ে যাবে দূরে।

0: আমাদের পরের হোয়াটসঅ্যাপে চোখ রাখি। শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে লিখেছে, কি লিখেছে, শাস্তি নয় সচেতনতাই অপরাধ কমানোর প্রধান উপায়। হ্যাঁ, সচেতনতা তো থাকতেই হবে, শাস্তি একেবারে উঠিয়ে দেওয়া উচিত নয়। শাস্তি যেমন হওয়া দরকার, তেমনি সে শাস্তির প্রচারও দরকার, তাহলে ভয়ে অনেকে অপরাধ থেকে দূরে থাকবে। একথা অনেকে মধ্যযুগের আইন কানুন বলতে পারেন, কিন্তু আমাদের সমাজে অপরাধগুলো যে মধ্যযুগের মতোই রয়ে গেছে, তাই শাস্তি বা মধ্যযুগীয় হবে না কেন? শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে পাঠিয়েছেন।
1: সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, আজকের বিষয়ভাবনা নিয়ে প্রথমেই বলি, শাস্তি ঘোষণা হলে জেলে রাখাই দস্তুর, আবার জেলের অন্য নাম সংশোধনাগার, সেখানে তো সচেতনতার জন্যই রাখা হয়, তাই না? সর্বেশ্বর পাল লিখেছেন ছোট্ট করে, মাহেশ হুগলি থেকে।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আবারও কোনো সরাসরি শ্রোতা রয়েছেন কথা বলবার জন্য, 2248-8085। কে রয়েছেন? নমস্কার। কেউ আসছেন, আস্তে আস্তে আবারও লাইনটা ব্লিঙ্ক করতে করতে কোথাও যেন কেটে যাচ্ছে। আমরা আরেকবার দেখে নিই কে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: কে বলছেন?
0: কে বলছেন?
2: নমস্কার, আমি দুজনকে শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: আমি ময়েকতলা থেকে দেবাশিষ কথা বলছি।
0: বলুন দেবাশিষ বাবু।
2: আজকে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, এটা মানতেই হবে, তবে অপরাধের পরে শাস্তি দিয়ে সেটা মানুষের কাছে সেই শাস্তিটা কেমন শাস্তি হলো সেটা প্রচারের আলোয় যেমন আসা উচিত, কিন্তু অপরাধ প্রবণতাটাকে কমানোর জন্য, অপরাধ যাতে না ঘটে তার দিকেই লক্ষ্যটা বেশি রাখা উচিত। ধরুন যারা টিনেজার, তাদের মধ্যেই তো অনেক কিছু ঘটছে। আজকে সেক্সুয়াল শিক্ষা, যেটা সেক্স এডুকেশন যেটাকে আমরা বলছি আধুনিক যুগে, এই সেক্স এডুকেশনের ওপর শিক্ষা দেওয়ার পরিকাঠামো একটা গড়ে তোলা উচিত বিভিন্ন স্কুলে কলেজে, সেখানে এই জিনিসটাকে আরো বেশি প্রচারে আলো এনে শিক্ষা দেওয়া খুব দরকার, যে এটার ক্ষতি কি হতে পারে, এই সেক্স এডুকেশন জিনিসটা কি, কেন এটা ঘটছে, আজকে ঘটছে কেন, এতগুলো যে ধর্ষণ ঘটছে বা এত কিছু ঘটছে, এটা কিসের, সুস্থ মস্তিষ্কের কারণে কি, এই মানুষগুলো কি সুস্থ মস্তিষ্কের দ্বারা ঘটাচ্ছে না, কখনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে হয়ে কি ধরনের ঘটনা ঘটাচ্ছে, কখনো পরিবারের বয়স্ক মানুষেরা, পরিবারের মধ্যেই ঘটছে, বয়স্ক বৃদ্ধ মানুষেরা তারা কি করছে, একটা নাবালিকা শিশুর ওপর অত্যাচার চালাচ্ছে, এইটা কি সুস্থ সমাজের লক্ষণ? আমার তো মনে হয় না কখনোই। এর জন্য আমাদের মানুষকে সচেতন হতে হবে, অপরাধ প্রবণতা কমাতে হবে। শুধু শাস্তি দিল, সেই শাস্তিটা সরকার আইন করলো, বিভিন্ন আইন আছে, কিন্তু সেই আইনগুলো কার্যকরীও করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সেই আইনটা মানুষের প্রচারের আলোয় আনতে হবে, কঠোরতম থেকে কঠোর শাস্তি হতে হবে, আর অপরাধ প্রবণতা কমানোর জন্য সব থেকে বেশি সচেতন হতে হবে আমাদের সাধারণ মানুষ, যারা মানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর, তারা যদি সচেতন হই তাহলে কিন্তু অপরাধ প্রবণতা কমবে। আর একটা কথা হচ্ছে যে এই অপরাধ প্রবণতাটা কেন কমছে, এর মূল কারণ হচ্ছে যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়া। এই যে একান্নবর্তী পরিবার যেটা ছিল, তখন কিন্তু একটা শাসনতন্ত্র ছিল পরিবারের, কাকা জেঠা কাকি জেঠি সবাইকে আমরা ভয় পেতাম, ঠিক আছে, আমরা অকারণে কোনো জায়গায় গিয়ে বিশৃঙ্খলা করলে সেটা বাড়ির কর্তার কাছে খবর চলে আসবে বা তার বাবা মার কাছে খবর চলে আসবে, এখন কি সেটা আছে?
0: একদম ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি আপনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা আবারও একটুখানি হোয়াটসঅ্যাপে চোখ রাখি। চোখ রাখার সঙ্গে সঙ্গে যে হোয়াটসঅ্যাপ পেয়েছি তিনি হলেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। উনি সবসময় একটা ছন্দময় বিষয়, ছন্দময়তার মধ্যে দিয়ে বিষয়টা তুলে ধরেন, এবং খুব ভালো লাগে আমার ওনার এই ছন্দিক দিকটা যখন আমরা নিজে পড়ি এবং অন্যদেরকে শোনাই। লিখেছেন, ক্ষমা পরম ধর্ম কহেন বিদগ্ধজন, ক্ষমাই আনতে পারে দৃষ্টান্তমূলক সংশোধন। শাস্তি তো অনেক আছে, অপরাধের রকম ফেরে, শাস্তির বিধানে কি অপরাধ যায় চিরতরে? অপরাধীর মানসিকতা বুঝতে হলে নিশ্চয় সচেতন করার পরিকল্পনায় হয় মনুষ্যত্বের জয়। শাস্তির সময়সীমা শেষে জাগে অপরাধ প্রবণতা, শাস্তি কেন বাধ্যতামূলক, দরকার তাই সচেতনতা। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: এস এন মন্ডলব্যাপী কুড়াকাঠি সন্দেশখালী থেকে লিখছেন, আজকের দিনে দেখতেই পাচ্ছেন প্রতিদিন কত ঘটনা ঘটে চলেছে। চুরি থেকে খুন, খুন থেকে নারী নির্যাতন, অপরাধ করে পার পেয়ে যায় সবাই। এটা তো ঠিক নয়। অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে প্রতিনিয়ত অপরাধ বেড়েই যাবে। অনেক সময় দেখা গেছে কিছু ব্যক্তি ক্রমাগত সমাজে অপরাধ করেই চলে, যেন অপরাধ করাটাই আসল পেশা। সচেতনতা তো বাড়াতেই হবে, তবে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করে লাভ হবে না, পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নিজের মনের শুদ্ধিকরণ করতে হবে, আয়ের উৎস খুঁজতে হবে, সমাজে ভালো মানুষের সঙ্গে মিশে থাকতে হবে, মানসিক চাপ কমাতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলেই হয়তো অপরাধ কিছুটা হলেও কমবে। কিন্তু এটাও মানতে হবে, যাই করা হোক, অপরাধ সম্পূর্ণ নির্মূল করা বড়ই কঠিন চ্যালেঞ্জ। লিখছেন এস এন মন্ডলব্যাপী কুড়াকাঠি সন্দেশখালী থেকে।
0: সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, শাস্তি নয়, সচেতনতাই অপরাধ কমানোর প্রধান উপায়। কঠোর শাস্তি অপরাধীকে সাময়িকভাবে থামাতে পারে, কিন্তু অপরাধের মূল কারণ দূর করতে পারে না। প্রকৃত পরিবর্তন আসে তখনই যখন মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং আইন সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং গণমাধ্যম যদি ছোটবেলা থেকেই সঠিক মূল্যায়ন শেখায়, তবে অনেক অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধ করা সম্ভব। ভয়ের কারণে নয়, বরং সঠিক ভুলের বোধ থেকেই মানুষ যেন অপরাধ থেকে দূরে থাকে, এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়তে শুধু শাস্তির কঠোরতা নয়, সচেতনতার আলো ছড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর পথ। সৌভিক সরকার কসবাহালতু থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
1: এরপর ফেসবুক পেজে লিখেছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। লিখছেন, যে নিজের আচরণের মধ্যে কোনো দোষ খুঁজে পায় না তাকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। এখন আগের থেকে অনেক অপরাধ বেড়েছে, আর শাস্তি কোথায়, আর শাস্তি হলেও সে সংশোধন হচ্ছে কোথায়? অপরাধ তো বেড়েই চলেছে। তাই একটু ছন্দে ছন্দে বলি, আমরা সবাই নামেই মানুষ, মানুষ হতে পারছি কই? সবটা জেনেও ভুলের পথে অকারণে নষ্ট হই। আমি সেরা, আমি শ্রেষ্ঠ, অহংকারী হারাই দিক, জেদের বসে হাল ছাড়ি না, ভুল করলেও আমি ঠিক। আজ এমনি করেই মনুষ্যত্ব দিন প্রতিদিন হচ্ছে শেষ, থাকার ঘরে থাকবে শুধু সব হারানোর নতুন দেশ। লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
0: আচ্ছা, পাশাপাশি আবার অনেকক্ষণ ধরে একজন বন্ধু অপেক্ষা করেছেন টেলিফোনে, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
3: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
3: হ্যাঁ, বেলগড়িয়া থেকে লক্ষ্মণজুদা।
0: লক্ষ্মীদি বলছেন, বলুন।
1: হ্যাঁ লক্ষ্মীদি।
3: হ্যাঁ, সুজিতা দা আর
0: কল্পলাল দা।
3: শুভ সন্ধ্যা
0: দিদি।
3: হ্যাঁ, বলছি কি দাদা, আজকাল তো দিনের পর দিন তো অপরাধ তো বেড়েই চলছে
0: একদম।
3: যাদের এই যে যারা এইরকম যে বাচ্চা হলে একটা কথা না, বাচ্চাদের তাহলে ছোট বাচ্চা একটু ভুল করেছে তাদের ক্ষমা করা যায়, কিন্তু এই অপরাধ ক্ষমা করা যায় না। আমি হলে তো এদের ফাঁসি দিতাম।
0: অপরাধ কিন্তু অনেক রকম লক্ষ্মী দি, মানে শুধুমাত্র একটা আমরা কয়েকদিন আগে যে ঘটনা দেখলাম তার প্রেক্ষিতে বলছি না, মানে বিভিন্ন রকম চুরি, ডাকাতি, লোকের সঙ্গে দুর্ব্যবহার করাটাও তো একটা অপরাধ। আমি রাস্তা দিয়ে চলছি, কেউ আমার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করছে,
3: সেইটাই বলছি দাদা, সেও তো মানুষ, কি করে মানুষকে একটা মানুষ কইরাম করে, সেইটাই ভাবি।
0: একদমই তাই, একদমই তাই,
3: তাই না?
0: একদমই তাই।
3: ভিতরে কি মানুষত্ব কিছু নেই না

0: সেই থাকলে বোধ হয় এত আলোচনার বিষয় উঠে আসতো না। মনুষ্যত্বটা তো একদম বোধের জায়গা, ওটা একদম বোধ হয় শুরু থেকেই তৈরি করতে হয়, কেউ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না,
1: সেটাকে আস্তে আস্তে নিজের মধ্যে,
0: হ্যাঁ, কিন্তু তৈরি করে দিতে হয়। লক্ষ্মীদি মানে আমরা
2: দাদা ঘর থেকে তো খারাপ শিক্ষা দেয় না, এরা এরা মানে বাইরে মানে দলে পড়ে এগুলি হচ্ছে।
1: দেখুন মানে দলে পড়ছে যে সেখানেও যদি বাড়ির শিক্ষাটা ঠিক থাকে সে কিন্তু ওই দলটাকে অ্যাভয়েড করবে,
0: অ্যাভয়েড করবে, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করে নিয়ে ঠিকটাকে গ্রহণ করবে, ভুলটাকে বর্জন করবে। সেখানেও কিন্তু পরিবারের একটা বড় দায়িত্ব থাকে, এবং তার ছোটবেলায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা গুরুজন পরিবেষ্টিত তাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে যে ওই বোধটা তৈরি করুক কোনটা ঠিক কোনটা ভুল সে নিজেই
1: ভালো খারাপকে চিনে নেওয়া।
2: হ্যাঁ, সেইটা বোঝার ক্ষমতা তাদের থাকে নাকি
0: না, সেই থাকার জায়গাটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই বোধহয় তৈরি করার একটা দায়িত্ব থেকে যায়। তার মানে এইটা নয় যে প্রত্যেক বাবা মা ছোটবেলায় শিশুকে শিখিয়ে দিচ্ছে যা তুই অপরাধ কর, তুই চুরি কর, তুই ডাকাতি কর, এরকমটা নয়। কিন্তু তাকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করতে হবে, এমন ভাবে বোধটা তৈরি করতে হবে,
1: বোধটা তৈরি হয়,
0: একদমই তাই। হ্যাঁ লক্ষ্মী
2: দাদা, আপনারা নমস্কার নেবেন, ভালো থাকবেন আপনারা,
0: আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি। চলে যাবো এবারে ফেসবুক পেজের একটা লেখায় চলে যাই। কে লিখেছেন? দত্তপুকুর থেকে শুভ দত্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি অপরাধের পর কঠোর শাস্তি দিলে হয়তো মানুষের মনে সাময়িক একটা ভয় তৈরি হয়, কিন্তু তাতে অপরাধের মূল কারণটা মুছে যায় না। যতক্ষণ না একজন মানুষ ভিতর থেকে বুঝতে পারছে যে তার কাজটা সমাজের বা অন্য মানুষের কতটা ক্ষতি করছে, ততক্ষণ শুধু আইনের বা শাস্তির ভয় দেখিয়ে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পরিবার এবং সমাজ থেকে যদি সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করা যায়, তবে অপরাধের মূল শেকড়টাই উপড়ে ফেলা সম্ভব। সমাজকে সুস্থ রাখতে গেলে মানুষকে আগে ভেতর থেকে বদলাতে হবে, আর সেটাই একমাত্র রাস্তা হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। লিখছেন শুভ দত্ত, দত্তপুকুর থেকে।
0: আচ্ছা, আমাদের খুব পরিচিত বন্ধু দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি আপনাকেও। শাস্তি নয়, সচেতনতাই অপরাধ কমানোর প্রধান হাতিয়ার। অপরাধের ভয় দেখিয়ে সাময়িক নিয়ন্ত্রণ সম্ভব হলেও স্থায়ী সমাধান মেলে না। নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং জনসচেতনতা মানুষের অপরাধ প্রবণতা গোড়া থেকে মুছে ফেলে। শৈশব থেকেই নৈতিকতা এবং মানবিকতার শিক্ষা দিলে মানুষের ভেতরের অপরাধের প্রতি ঘৃণা জন্মায়। পরিশেষে বলা যায়, কেবল কঠোর আইন বা শাস্তির মাধ্যমে একটি অপরাধমুক্ত সমাজ গঠন অসম্ভব। দীর্ঘমেয়াদী শাস্তি শান্তির জন্য প্রয়োজন সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে দমন এবং পীড়নের চেয়ে শিক্ষা, সহানুভূতি এবং সামাজিক সংস্কারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
1: দিনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, রাস্তায় বেরোলে সচেতনভাবেই তো চলাফেরা করা উচিত, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাও তাই করা উচিত। ভারী চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। কিন্তু যারা কোনো নিয়ম শৃঙ্খলা মানছেন না, জোরে গাড়ি চালাচ্ছেন, তার জন্য দুটো লোকের প্রাণ যাচ্ছে, তার তো শাস্তির দরকার আছে। তা না হলে অন্য আর একজন ভয় পাবে না। আপনি সচেতন, আর একজন তো সচেতন যদি না হয় তাহলে তার শাস্তির দরকার আছে। একেবারে অন্য একটা আঙ্গিকে লিখেছেন দিনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে।

0: ফোনে কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার, হ্যাঁ কে রয়েছেন?
1: নমস্কার, আমি শ্যাওলা বলছি, থেকে অশোক দত্ত।
0: হ্যাঁ অশোক দা বলুন।
1: হ্যাঁ দেখুন, অপরাধ দিন দিন তো

0: আইন হচ্ছে অনেক কিছু, কিন্তু ভেতর থেকে কিছু মানুষ আছে তারা এমন অপরাধ করছে, জঘন্য অপরাধ। 25-26 দেখুন না, এইসব ছোট ছোট মেয়ে এসে মানে 4 বছর 5 বছর 6 বছর এইরকম সবার কিছু মানুষ আছে। এই আমাদের পাড়াতেই 3 দিন আগে পুলিশ এসেছিল, 3 দিন আগে 3টে ছেলে এসছে রাত্রিবেলায় 1টার সময়, এসে একজনার বাড়ির জানলায় ইট মারছে আর যাই কিছু করছে, দিয়ে তারা সব তো লোকজন দেখেছে, একটা কাঁচে মেরেছে দিয়ে তার হাতটা পুরো কেটে গেছে, রক্ত বসানো বলছে সে হয় আমাদের সব বেরিয়েছে কিন্তু সে পালিয়ে গেছে। তারপর দিন থেকে পাড়ায় সবাইকে আমরা বলে দিয়েছি, সবারই ফোন নম্বর সবারই কাছে আছে, কিছু হলে ওই 3-4 বার করে ফোন করতে। এবার বলুন এগুলো এই যে নেশা, এখন একটা এমন মারাত্মক সই কি নেশা করে, ওই দেখি সব ছেলেরা এই রোয়াকে তোমাকে মানে বনে জঙ্গলে ধারে তো আছে সেখানে বসে থাকে, মানে কি বলবো, মানে আমার তো মনে হয় কিছু ছেলে পিলে আছে তারা লেখাপড়া করে না, এগুলো কিন্তু আবার অশিক্ষিতরা বেশি, এখানে অনেক ছেলে পিলে আছে যার বাবা মা অশিক্ষিত, ছেলে পিলেরা শিক্ষিত হয়েছে এত ছেলে, কিন্তু আমরা দেখছি এই পরিস্থিতি। আজকে পুলিশ এলো আমাকে জিজ্ঞেস করছিল, আমি দেখুন এরকম এই জায়গাতে রাস্তায় সাইকেল থাকে, রাস্তা চুরি হয় না সারা রাত, আমাদের এখানে বাইরে রামবোর্ড খেলা হয় রাত্রি 12 বাজে এমনি ছেলেরা থাকে, তা বলুন এরা কি করবেন। এবার ওই পাশের বাড়িতে একটি 12 বছরের মেয়ে আছে, এখনকার দিনে মেয়েদের পিছু পিছু স্কুলে যেতে হয়, আমারও দুটো মেয়ের পিছু পিছু গিয়ে এসছে, সবার মনে আছে কোন আমরা ছোট থেকে বড় হয়েছি, কোনদিন আমাদের সঙ্গে আমাদের বন্ধু বান্ধব মেয়ে এই ক্লাস আগের ছেলে মেয়ে একসঙ্গে
1: বসতাম,
0: কিন্তু আমাদের মনের মধ্যে এরকম কুপুরতে এখন পর্যন্ত তারা বুড়ি হয়ে গেছে, আমরা একসঙ্গে দুর্গা পুজোর দেখা হলে কত হাসি মজা হয়, তার নাতি নাতনিকে বলে এইরকম বদমাইশ ছিল, আমরা বদমাইশই করতাম, কিন্তু ওই যে খারাপ মনোভাব আজ পর্যন্ত। আমরা রাস্তাঘাটে কোথাও গেলে আমরা 3-4 জনায় কোথাও গেছি, কোন একটি মেয়েকে 5-6টা ছেলে ওই গাড়ি আমাদেরকে এসে বলছে দাদা, আমি ঠিক আছে আমরা 4টে ছেলে না, তারা 5-6 জন ছিল, আমরা মারতে গেছি পালিয়ে গেছে, তাকে নিয়ে এসে আমরা লিলুয়ায় ছেড়ে দিয়েছি। প্রতিবাদ কে করবে, দেখুন কোন একটা দোষ হচ্ছে আমি পাশ কাটিয়ে চলে গেলাম, বলে যে এখন ভালো মানুষ প্রচুর রাস্তায় ঘোরে।
2: একদমই তাই, আসলে হ্যাঁ নমস্কার, এবং এই বোধটা আমাদের ছোটবেলা থেকে যদি আমরা সেভাবে তৈরি করতে পারি, বিল্ট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু অনেকটাই অপরাধ প্রবণতাটা কমে যেতে পারে বলে আশা করা যায়। যাই হোক, আমরা হোয়াটসঅ্যাপে চোখ রাখি, রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখেছে, শাস্তি দিয়ে যায় না কমানো, অন্যায়ের ই মূল, সচেতনতা বাড়লে তবেই দূর হবে সব ভুল, ভয় দেখিয়ে শাসন চলে মন তো তাতে ভোলে না, আগুন নিয়ে খেলতে গেলে সেই খেলা তো চলে না, আদর্শ আর ভালো কথার বীজ বোনারই রীতি, সমাজটাকে গড়তে হলে চাই যে সুবোধ নীতি, শাসন বড় নয় তো মোটে, আদর দিয়ে শেখাও, ভুল পথে যে যাচ্ছে তাকে সঠিক পথ দেখাও, পারিবারিক এই শিক্ষাটুকু সবার আগে প্রয়োজন, সুসন্তান তৈরি হলে তবেই সমাজ হবে সচেতন মন, ছোটবেলা থেকেই তবে জাগুক শুভ চেতনা, তবেই আবার বাড়বে না তো অন্যায় বা প্রবঞ্চনা। আপনারা সবাই ভালো থাকবেন, রমা রায় দাসনগর থেকে হাওড়া থেকে পাঠিয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ। আরও একটা মেসেজ আমরা দেখছি চোখের সামনে, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা আর্যে কল্পলাল দাদা এবং আর্যে সুদীপ্ত দাদা ভাই,
1: শুভ সন্ধ্যা।
2: খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করার জন্য ধন্যবাদ। অপরাধী হলো একটি বিশেষ পরিস্থিতির শিকার, দারিদ্র, মানসিক অসুস্থতা ও সামাজিক বৈষম্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। শাস্তি অপরাধীকে কখনোই অনুতপ্ত করে না, বরং তাকে আরও চতুর ও বিদ্বেষপূর্ণ করে তোলে। বলছে নলেজ ইজ ভার্চু অ্যান্ড ইগনোর ইজ ভয়েস, অর্থাৎ মানুষ সচেতন হলে সে কখনোই স্বেচ্ছায় অপরাধ করবে না। ঠিক তাই আমি মনে করি, অপরাধীদের কারাগারে কঠোর শাস্তি না দিয়ে যদি কর্মমুখী শিক্ষা, কাউন্সেলিং এবং সামাজিক মূল্যবোধ

0: দেখানো যায়, তবেই তারা পুনরায় সমাজে ভালো মানুষ হিসেবে ফিরে আসতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পান্ডা জকিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে।
1: শেষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস বাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, অপরাধ যখন বিরলতমের মধ্যে বিরলতম তখন শাস্তি দেওয়া দরকার, এরা জীবনে সচেতন হবে না। একটা সিনেমা দেখেছিলাম, তাতে একজন বলছিল হাম নেহি সুদরেঙ্গে, এরা স্কুলে যায় না, পড়াশোনা করে না, ছোটবেলা থেকে নেশা করে, এদেরকে আপনি শুধরবেন কি করে? এরপর আরেকটা যাচ্ছি ফেসবুক পেজে, তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, অবচেতন ও সচেতন দুটি বিপরীত ধর্মী, আমরা অবচেতনে অনেক ভুল ত্রুটি অন্যায় করে ফেলি যা শাস্তির যোগ্য, তাই আমাদের মনে সচেতনতা সৃষ্টি করা সকলেরই দায়িত্ব। যে সচেতনে স্বেচ্ছায় এমন কোনো অন্যায় পাপ না করি যাতে সমাজে সংসারের জীবনে শাস্তিযোগ্য অপরাধ হয়, অপরাধ করলেই শাস্তি পেতে হবে। তবে এখন দেখছি অপরাধী পায় না শাস্তি, নির্দোষ করে হাজতবাস, পায় দণ্ড। আসুন সবাই মিলে গণসচেতনতা গড়ে তুলি যাতে এইরূপ অন্যায় না ঘটে, তবেই অপরাধীকে শাস্তি দিলে দেশে রাষ্ট্রে মানব সমাজে অন্যায় ঘটে যাওয়া পাপ কুকর্ম সমস্ত কিছু কমবে, সমাজ হবে সুস্থ প্রগতিশীল সমৃদ্ধ এবং ঋদ্ধ।
0: পায়েল ব্যানার্জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছি নিলাম 9903052992 টেক্সট মেসেজ করেছেন, লিখেছেন, সচেতন হওয়া দরকার আগে, আমরা যদি সচেতন হতে পারি তাহলে অন্যায়কে থেকে উপরে ফেলতে পারবো। আচ্ছা,
1: মানে শিকড় থেকে
0: উপরে ফেলতে পারবো, এটা কি লিখেছে? ভিত থেকে উপরে ফেলতে পারবো, তাই শাস্তির প্রয়োজন হবে না। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। এরপর আমরা আবার হোয়াটসঅ্যাপে চোখ রাখি, সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন, সচেতনতা থাকলেও যোগ্য অপরাধীর উপযুক্ত শাস্তি প্রয়োজন, পৃথিবীতে অপরাধ প্রবণ মানসিকতার অস্তিত্ব আছে বলে বিচার ব্যবস্থার প্রয়োজন হয়েছে, আইনসভায় যোগ্য আইন প্রণয়ন হয়েছে যা সংবিধানে বর্ণিত আছে। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। আচ্ছা, এরপর আমরা আবার একটু ফোনে চলে যাই, সরাসরি কে রয়েছেন দেখে নি।
1: নমস্কার, সঙ্গে কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে বলছেন?
2: মৌলি
1: বলো।
2: দেখো, অন্যায় শাস্তি কিন্তু হতেই হবে, সেটা 100% যাচাই করে শাস্তি মাস্ট। যে এই কিছু মানুষ আছে যে তাদের কিন্তু অপরাধ বোধ কোনো নেই, আর তাদের জীবন থেকে অপরাধ কোনোদিনও যাবেও না, তাদের সচেতনতা কোনোদিন আসবে না, তাই তাদের সচেতনতা ফেরানো বিঠাই মানে চেষ্টা। তার জন্য তাদের 100% যাচাই করে, আমি বলছি না যাচাই না করে, 100% যাচাই করে তাদের প্রচন্ড দরকার কড়া শাস্তি। আর একটা যেন আইন হোক যে লাইসেন্স নিয়ে মেয়েদের হাতে একটা করে ছোট রিভলভার।
1: হ্যালো,
2: হ্যাঁ,
1: কেটে গেল কি লাইনটা?
0: কোনোভাবে বোধ হয় একটুখানি ডিসকানেক্ট হয়েছে বোধ হয়।
1: এরপর কে লিখছেন? কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। জেলখানা থেকে সংশোধনাগার, নাম পরিবর্তনের কারণেই চেতনা, মানবাধিকার ইত্যাদি, কিন্তু কজন অপরাধ প্রবণ মনস্কতা থেকে বেরিয়ে আসতে পেরেছে? সংখ্যাতত্ত্ব আছে সাধারণের কাছে, মানুষ ভালো খারাপ দুরকমই হয়, এক প্রজন্মের ভালো ভালো থাকার চেষ্টা করে, খারাপ খারাপই থেকে যায় প্রায়শই। ভালোকে সচেতন করে ভালো রাখা যায়, খারাপকে চেতনা দান করে ভালো করা কঠিন কাজ। অপরাধ খারাপ জেনে বুঝে করে, ভালো আবেগের বশে করে ফেলে, তাকে সংশোধন করা উচিত। খারাপের চেতনায় আগে থেকেই খারাপই রয়ে গেছে, আর মানুষের আগ্রহ থাকে খারাপ গ্রহণ করার। সেই ভালো মানুষকে সচেতন করা যেতে পারে যে অপরাধ করেছে, খারাপকে আটকানো বা সচেতন করা প্রায় অসম্ভব, আর যদি সচেতন করা যায় সেটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা সেই বিচ্ছিন্ন ঘটনাকেই হাইলাইট করি। পশ্চিমের এই প্যাটার্নের পূর্বে চালু হচ্ছে স্কুল থেকে, পশ্চিমের এই প্যাটার্ন পূর্বে চালু হয়েছে স্কুল থেকে, কিন্তু পশ্চিমের স্কুল স্টুডেন্টদের হাতে বন্দুক তুলে নিচ্ছে কেন তারা? একবার নয়, বারবার। আমার মতে বর্ন ক্রিমিনাল মাইন্ড সেট পরিবর্তন করা যায় না, যেমন বাঘকে রক্তের স্বাদ ভোলানো যায় না।

0: ওদের সচেতন করা যায় না। ভালো মানুষকে করা যায়, আর সমাজ শোধরানো সাধারণ মানুষ মানুষের কাজ হতে পারে কি? নিজেকে শোধরাতে হবে। তাই এই বিষয়ের পক্ষে আমি সায় দিতে পারলাম না।
1: আচ্ছা, এরপর আমরা আবার হোয়াটসঅ্যাপে চোখ রাখি। কিশোর বালি থেকে, হাওড়া থেকে লিখেছেন, সচেতন সাধারণ সচেতন মানুষ লাগবে, ঠিক আছে, সচেতন

0: কিন্তু যারা অন্যায় করার তারা ঠিক অন্যায় করবেই। অন্যায়টা কীরকম সেরকম বুঝে শাস্তি দেওয়া দরকার। শাস্তি না দিলে একজনও আরেকজন ভয় পাবে না, অন্যজন অন্যায় করার আগে পাঁচবার ভাববে। আচ্ছা, এরপর শুভ্রা ভট্টাচার্য বাসডনি কলকাতা 70 থেকে লিখেছেন, আমার মনে হয় যেমন ট্রাফিক পুলিশ শুধু ফাইন করলে লোকে হেলমেট পরে না, তেমনি কিন্তু যখন দুর্ঘটনার ভিডিও দেখিয়ে সচেতন করা হয় তখন নিজে থেকেই হেলমেট পরতে পারে, তবে শাস্তির থেকে সচেতনতাই ভীষণ কাজের। শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী থেকে পাঠিয়েছে। আচ্ছা, এরপর কে পাঠিয়েছে একবার দেখে না,
1: এরপর কে পাঠিয়েছেন দেখে নি। লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। অপরাধ করলে অপরাধীর জন্য শাস্তি বিধান আছে, তবুও দেশে বিদেশে যখন তখন অপরাধ কুকর্ম ইত্যাদি সংঘটিত হচ্ছে, যা মানবতার লজ্জা। তাই অপরাধ প্রবণতা নির্মূল করা দরকার। এই অপরাধ প্রবণতা কমাতে সচেতনতার পাঠ সকলের গ্রহণ করা প্রয়োজন। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে।
0: আচ্ছা, এরপর লিখেছেন কে না, মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ সিনাদহ বাংলাদেশ থেকে। একটু দীর্ঘ, আমি একটু প্রাপ্তি স্বীকার করি, সময় খুব কম। তারপরে পাঠিয়েছে কে, পাঠিয়েছে হচ্ছে কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনা থেকে। খুব সুন্দর লিখেছেন, কিন্তু সত্যি কথা সময়ের অভাবে পড়ে উঠতে পারলাম না। আর পাঠিয়েছে হচ্ছে বারাসাত থেকে বাবাই সিংহ, হোয়াটসঅ্যাপ করেছিলেন। নিশাকর ধর উনিও পাঠিয়েছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে।
1: ছোট করে পড়ে দেওয়া যায় কি?
0: না, দেখিনি আসলে, পরপর এতগুলো রয়েছে তো সময়ও খুব কম। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা হোয়াটসঅ্যাপ করেছেন আজকের বিষয়টা নিয়ে। এছাড়াও সুবীর মন বোধক খালনা হাওড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। আচ্ছা, আর কে করেছেন হোয়াটসঅ্যাপ একবার দেখে না।
1: পরে কি রয়েছে, তপন কুমার সেন হালতু বাজার থেকে তিনি করেছেন।
0: আর পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ বাংলাদেশ থেকে, কে লিখেছে নামটা লেখা নেই। যাই হোক, মানে সময়ের অভাবে এত সুন্দর হোয়াটসঅ্যাপগুলো আমাদের পড়া সম্ভব হলো না, বন্ধুরাও আমাদের সঙ্গে ছিলেন। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের প্রচুর মেসেজ পেয়ে। আমরা অবশ্যই পরবর্তীতে আবারও এরকম কোনো মশান আনবো, যাতে আপনাদের এই অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণটা আমাদের ভীষণ দরকার। আপাতত ঘড়ির কাটা যা বলছে, আমাদের সাময়িক একটু বিদায়ের মধ্যে যেতে হবে। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই আজ কিন্তু আমরা আবারও ফিরছি 9:30 কি নিয়ে,
1: 9:30 নিয়ে আসছি আমরা আরোগ্য, এবং তারপর দুনিয়া .com 11:10।
0: আপাতত
1: হ্যাঁ, বিদায় নেব আমরা আপনার কথা থেকে। তবে একটা কথা কিন্তু বারবার করে আমাদের বলতেই হচ্ছে, যে শাস্তি নয় সচেতনতাই অপরাধ কমানোর প্রধান উপায়। এই কথাটা কিন্তু আপনাদের লেখার মধ্যে, যে আপনারা যারা লেখা পাঠিয়েছেন বা ফোনে এসেছেন, সেক্ষেত্রে কিছু জন বিরোধিতা করলেও বেশিরভাগই আমরা পেলাম কিন্তু এর সপক্ষেই একটা মতামত পেলাম।
0: হ্যাঁ, মানে শাস্তিটা অবশ্যই দরকার আছে, মানে শাস্তি একটা দৃষ্টান্তমূলক না এলে অপরাধ প্রবণতাটা কমানো যাবে না, কিন্তু এটাই মূল নয়। কারণ ওই যে আমরা একটু আগেই আমাদের শ্রোতাদের সঙ্গে কথা বলে
1: ইন্টারাকশনের সময় আমরা যেটা বলছিলাম,
0: যে একদম ছোট থেকে যদি শৈশব থেকেই যদি
1: সেই বোধটা যদি তার মধ্যে তৈরি করে দেওয়া যায়, তাহলে হয়তোবা 100% না হলেও হয়তোবা কিছুটা আমরা সমাজটাকে পরিবর্তন,
0: ঠিক ভুলের বিচারটা তাকে করতে শেখাতে হবে, তবেই কিন্তু এই প্রবণতা থেকে সে নিজে থেকেই সরে আসবে। হ্যাঁ, পারিপার্শ্বিক জায়গা থেকে অবশ্যই সে অনেকটা তার উপর প্রভাব ফেলবে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন কোথাও এই বোধটা যদি তৈরি করতে পারি তাহলে সে ঠিক থাকবে। আপাতত আজকের মতো এই মুহূর্তে আপনার কথা থেকে বিদায় নিচ্ছি।
1: আমি সুদীপ্ত,
0: আমি কল্পলাল।
2: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं जागृति शर्मा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इंडोनेशिया की संसद को संबोधित किया, कहा भारत खुले हिंद प्रशांत क्षेत्र का समर्थक, विस्तारवाद नहीं विकास मार्ग पर चलता है। सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी ने एथेनॉल मिश्रण कार्यक्रम को वैज्ञानिक रूप से प्रमाणित पहल बताया, कहा इससे आर्थिक और पर्यावरणीय लाभ। गृहमंत्री अमित शाह ने दिल्ली में 70 लाख पौधे लगाने के अभियान का शुभारंभ किया, कहा 6000 हेक्टेयर से अधिक हरित रिज क्षेत्र को वन क्षेत्र में विकसित किया जाएगा। केरलम में वायनाड सुरंग निर्माण स्थल पर भूस्खलन से 3 लोगों की मौत और 6 लोग लापता, वायनाड और कोझिकोड जिलों के लिए रेड अलर्ट जारी। मौसम विभाग का अगले चार दिन में उत्तर और दक्षिण भारत के कई हिस्सों में तेज वर्षा का अनुमान और नॉटिंग

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 এফএম গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, আজকের আরোগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময়ে অবশ্যই সমস্যাবহুল, আগেও ছিল আজও রয়েছে। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা কত বিষয় নিয়েই তো কথা বলি, এমন কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতনতা অনেকটাই কম।

0: সেই অজ্ঞানতার কারণেই কিন্তু নানা রকম ভাবে সমস্যাটা বেড়ে যায় কখনো কখনো, আর মূল্যবান সময়ও নষ্ট হয়ে যায়। যেমন আমরা যখন স্ট্রোক এই শব্দটা শুনি, তখনই চোখের সামনে ভেসে ওঠে একজন বয়স্ক মানুষের মুখ, তাই তো?
1: একেবারেই তাই। আর এবং খুব কমই ভাবি যে একটি সদ্যজাত শিশু, এমনকি একদম যারা কম বয়সী তাদেরও যে স্ট্রোক হতে পারে বা স্ট্রোকে আক্রান্ত হতে পারে। কিন্তু বাস্তবতা হলো শিশুদের মধ্যে স্ট্রোক হতে পারে এবং সময় মতো চিকিৎসা না করলে এর প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে, এটা বলাই বাহুল্য।
0: আরও একটা বিরল গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যার নাম অনেকেই হয়তো প্রথম শুনবেন, মোয়া মোয়া। হয়তো আজকে শুনলেন প্রথম কেউ, এরকমও হতে পারে। কিন্তু এই রোগ শিশুদের মস্তিষ্কে রক্ত চলাচলে গুরুতর সমস্যা সৃষ্টি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই সেই বিষয়ে সচেতনতাও অত্যন্ত জরুরি।
1: একেবারেই। আর আজকের এই অনুষ্ঠানে আমরা এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই, কারণ আমাদের মধ্যে প্রত্যেক মঙ্গলবারের মতো বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তাকে আমরা সরাসরি আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে, যে রোগগুলোর কথা আজকে বলা হলো, স্ট্রোক, বিশেষ করে শিশুদের স্ট্রোক, এবং সেই সঙ্গে সঙ্গে যে বিরল রোগের কথা আমরা জানলাম আর কি, মোয়া মোয়া রোগ, সেই রোগটা সম্পর্কেও আমরা জানবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন,
0: আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্ভাদিত্য দাস।
1: একেবারেই তাই। আর আপনারা প্রশ্ন নিয়ে আসবেন, আমাদের যে মাধ্যমগুলো ইতিমধ্যে জেনে গেছেন সেগুলোতেই আসবেন, 2248-8085 হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, যেখানে আপনারা সরাসরি প্রশ্ন রাখবেন। এছাড়াও আমাদের আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
0: 9030-5992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজেও আপনার প্রশ্ন আপনারা ডাক্তারবাবুর কাছে সরাসরি করতে পারেন।
1: আসলে এই অনুষ্ঠানের একটা লাইভ সম্প্রচার হচ্ছে আজকে এফএম গোল্ডের ফেসবুক পেজে, যেটা প্রত্যেক দিনই হয়। সেই ফেসবুক পেজেও কিন্তু যেখানে লাইভ সম্প্রচার হচ্ছে সেখানের কমেন্ট সেকশনে আপনার নাম লোকেশন সহ আপনারা আপনাদের প্রশ্ন মানে সমস্যা সেগুলো নিয়ে চলে আসতে পারেন আমাদের কাছে। আমি কল্পলাল আছি আর আমার সঙ্গে রয়েছে
0: আমি সুদীপ্ত। আর আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা চলবে ডাক্তারবাবুর সঙ্গে, স্ট্রোক, মোয়া মোয়া এবং পার্কিনসনস, এই তিনটে বিষয় নিয়েই আমরা আজকে কিছুটা জানার চেষ্টা করব, সচেতনতা বাড়ানোর চেষ্টা করব।
1: উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্ভাদিত্য দাস, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব, এই যে স্ট্রোক বিষয়টা তো আমরা এতদিন দেখেছিলাম যে বড়দের, মানে বড়দের ক্ষেত্রেই স্ট্রোকের বিষয়টা জেনেছি, কিন্তু শিশুদেরও স্ট্রোক হয়, স্ট্রোক বিষয়টা কেন হয় এবং তার সঙ্গে সঙ্গে মোয়া মোয়া রোগ, যে রোগটা অন্তত এই সময়ে অনেকের কাছেই অজানা, আবার অনেকের কাছে অবশ্যই জানা, কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুরুতেই জানবো, আমাদের শ্রোতাদের কি বলবেন?
2: ধন্যবাদ। স্ট্রোক আসলে আমরা সকলেই যেটা ভাবি যে হয়তো একটু বয়সকালে বড়দের ক্ষেত্রে একটু বেশি হয়, কিন্তু বাচ্চাদেরও কিন্তু স্ট্রোক হয়, মানে এমন না যে বাচ্চাদের স্ট্রোক হয় না। মানে পরিসংখ্যান যদি বলে হয়তো 1,00,000 বাচ্চার মধ্যে 1 থেকে 6টি বাচ্চার কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই নিয়ে গবেষণা তো প্রচুর চলছেই, কিন্তু মানে এখনো পর্যন্ত যা মানে আমাদের যেই ডেটা বা অ্যানালিসিস বলে তার মধ্যে থেকে এই বাচ্চাদের স্ট্রোকের সবথেকে অন্যতম বা লিডিং কজ যেটা আমরা বলি সেটা কিন্তু এই মোয়া মোয়া ডিজিজ। এছাড়াও হয়তো অনেক বাচ্চাদের স্ট্রোক হওয়ার কারণ রয়েছে, যেমন হার্টের কিছু সমস্যার জন্য হতে পারে, ব্রেনে যেই রক্তের শিরাগুলো যায় সেই শিরাগুলোর কোনো সমস্যার জন্য হয়তো স্ট্রোক হতে পারে, বা হচ্ছে রক্তে যেই মানে জমাট বাঁধার যেই মানে এগুলো সাবস্ট্যান্সগুলো সেইগুলো যদি বেড়ে যায় রক্তে জমাট বেঁধে গিয়ে সেই ধরনের স্ট্রোকও হতে পারে। এছাড়াও কিছু নিউট্রিশনাল কজের জন্য স্ট্রোক হতে পারে, মাথায় লেগে গেলেও বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রোক হতে পারে। কিন্তু এই সব কিছুর এবং ইনফেকশন সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যে ব্রেনের বেশ কিছু ইনফেকশনও বাচ্চাদের কিন্তু স্ট্রোক হতে পারে। কিন্তু এদের মধ্যেও এখনও পর্যন্ত আমাদের রিসার্চ ডেটা যা বলছে, বিশেষ করে ইন্ডিয়া এবং এই পশ্চিমবঙ্গের দিকে, মোয়া মোয়া কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কজ অফ স্ট্রোক বাচ্চাদের মধ্যে।
1: আচ্ছা আচ্ছা, তো এই যে প্রত্যেকের যে ধারণা একটা স্ট্রোক বলতেই আমরা মনে করছি যে বয়স্কদের রোগ, কিন্তু এই রোগটা যে শিশুদের মধ্যে হতে পারে এবং সেটা কতটা সাধারণ মানে ন্যাচারাল ওয়েতে হতে পারে, মানে আমরা বলি না যে শিশুদের মধ্যে স্ট্রোক বিরল, আমাদের অবাক লাগে যে ভীষণ বিরল একটা ব্যাপার, তো এটা কতটা সাধারণ মানে এটা হতেই পারে শিশুদের ক্ষেত্রে, এটা আপনি কি মনে করেন?
2: যেরকম বললাম যে হ্যাঁ বড়দের ক্ষেত্রে এটার মানে প্রপোর্শন ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স এগুলো সবই অনেক বেশি বাচ্চাদের থেকে, কিন্তু বাচ্চাদের মধ্যেও এটা হয়। মোটামুটি এই যেটা বললাম যে মোটামুটি 100,000 বাচ্চা যদি ধরা যায় তাদের মধ্যে হয়তো 1 থেকে 6টি বাচ্চা, এটা মানে মোটামুটি ওয়ার্ল্ডের পরিসংখ্যান আমি বলছি, 1 থেকে 6টি বাচ্চা কিন্তু স্ট্রোক হতে পারে 100,000 বাচ্চাগুলোর মধ্যে।
1: আচ্ছা,
2: তো এটা ডেফিনেটলি মানে বিরল সেইভাবে বলবো না, কারণ বেশ কিছু বাচ্চা মানে এফেক্টেড হতেই পারে, এবং সেইটার ঠিকভাবে ঠিক সময় যদি ডায়াগনোসিস না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ফেটালও হতে পারে। এবং বাচ্চাদের স্ট্রোকের যেই কারণগুলো এগুলো কিন্তু বড়দের থেকে অনেকটাই ভিন্ন। বড়দের ক্ষেত্রে আমরা যেরকম দেখি সুগার, প্রেশার, কোলেস্ট্রল গন্ডগোল হওয়ার জন্যে, ওবেসিটি মানে একটু ফ্যাটি হয়ে যাওয়ার ফলে, মেটাবলিক সিন্ড্রোম যেটাকে আমরা বলি, এইগুলোর জন্য বেশিরভাগ সময় স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় বড়দের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের কারণগুলো খুবই আলাদা, এবং ঠিকভাবে সেটার মানে ডায়াগনোসিস বা ঠিকভাবে সেটাকে অ্যাসার্টেন যদি না করা যায় সেই ক্ষেত্রে বাচ্চাদের এই স্ট্রোকগুলো বারবার হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় সেই ক্ষেত্রে।
0: আচ্ছা
1: আচ্ছা, মানে একজন শিশুর জন্মের পরেই মানে ভূমিষ্ঠ যে শিশুটি হলো তার পরেই কি এই রোগের সম্ভাবনা হওয়ার একটা চান্স থাকছে?
2: যেটা মানে বাচ্চা হওয়ার পরেই যে স্ট্রোকটা, যেটাকে আমরা নিওনেটাল পিরিয়ডে স্ট্রোক বলি, মানে প্রথম 1 থেকে 28 দিনের মধ্যে যে স্ট্রোকটা, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে, সেটার প্রপোর্শন কিন্তু খুবই কম। মানে আমরা যদি বাচ্চাদের স্ট্রোক ধরি এবং হচ্ছে যদি শুধু নিওনেটাল পিরিয়ড মানে এই 1 থেকে 28 দিন বয়সের বাচ্চাদের স্ট্রোক ধরি সেটা খুবই কম, বিরল বেসিক্যালি, কিন্তু হ্যাঁ সেটাও হতে পারে।
0: আচ্ছা, একদম ছোটদের ক্ষেত্রে মানে স্ট্রোক হওয়ার একটা তো নির্দিষ্ট কারণ থাকবে, ছোটদের ক্ষেত্রে মূলত কি কি কারণে স্ট্রোক হতে পারে?
2: ছোটদের একদম যেটা নিওনেটাল পিরিয়ডে সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য মানে সব থেকে কমন কজ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশান, ব্রেনের কোনো ইনফেকশান থেকে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা খুব বেশি থাকে, অথবা ট্রমেটিক মানে হচ্ছে পড়ে গিয়ে মাথায় লেগে গেলেও এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু ওই নিওনেটাল পিরিয়ডে কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও হার্টের বেশ কিছু অসুবিধার জন্য স্ট্রোক হতে পারে নিওনেটাল পিরিয়ডে, কিন্তু ইউজুয়ালি সেগুলো আমরা দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে সেই প্রপোর্শনটা অনেক বেশি, মানে পরবর্তী ক্ষেত্রে যেটা 12 বছর বয়স বা 18 বছর বয়স অবধি আমরা যেটা দেখি সেই ক্ষেত্রে কিন্তু সেইটার প্রপোর্শনটা বেশি, কিন্তু একদম যে নিওনেটাল পিরিয়ড সেই ক্ষেত্রে ইনফেকশন বা হচ্ছে ট্রমেটিক মানে লেগে গিয়ে এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে।
0: আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে জন্মগত হয়তো হার্টের রোগ রয়েছে কোনো শিশুর, সেক্ষেত্রে কি এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায়?
2: হ্যাঁ, বেশ কিছু জন্মগত হার্টের রোগের জন্য আমাদের মানে দেখা গেছে যে স্ট্রোক মানে যেই রিস্কটা সেটা কিন্তু বেড়ে যায়। ওই হার্টের যে বিশেষ কিছু কিছু সমস্যার জন্যে কি হয় যে ক্লট যেগুলো ব্লাডের মধ্যে তৈরি হয় সেটা নর্মালি হচ্ছে ব্রেনের দিকে যে রক্ত নিয়ে যাওয়ার দিকটা না মানে শিরাগুলো সেই দিকে পৌঁছানোর সম্ভাবনা থাকে না নর্মালি, কিন্তু হার্টের বেশ কিছু সমস্যার ফলে সেই রক্তটা ব্রেনের দিকে যে শিরাগুলো রক্ত নিয়ে যায় সেই দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও বেশ কিছু কারণ থাকে যেখানে হার্টটা পাম্প ভালো করে করছে না, বা হচ্ছে হার্টের যেই মানে কন্ডাকশন বলি আমরা যেটা মানে হার্টের যেই রিদমটা সেই রিদমটা ঠিকভাবে নেই, সেই ক্ষেত্রেও নতুন করে ক্লট তৈরি হয়ে সেই ক্লটগুলো কিন্তু ব্রেনের যেই রক্তে নিয়ে যাওয়া শিরা সেগুলোতে গিয়ে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দিতে পারে।
1: আচ্ছা, আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে একজন বন্ধু অপেক্ষা করে আছেন, আমাদের টেলিফোন নাম্বার 2248-8085, এই নাম্বারে আপনারা সরাসরি আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আজকের বিষয় সংক্রান্ত প্রশ্ন স্ট্রোক, বিশেষ করে শিশুদের স্ট্রোক, মহামোয়া রোগ, এই রোগটা নিয়ে আমরা অবশ্যই খুব ডিটেল আলোচনায় যাব, এবং তার সঙ্গে পার্কিনসন তো রয়েছে, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি সেই প্রশ্ন নিয়ে আসতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো শ্রোতা বোধ হয় রয়েছেন, একবার দেখে নিকে রয়েছেন, নমস্কার। না, ছিলেন কিন্তু কোনোভাবে থাকতে থাকতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু প্রশ্ন আছে। লিখেছে, আমি দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি, বয়স 30। আমি দীর্ঘদিনের একটি সমস্যা নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ চাই। গত 3-4 বছর ধরে আমার হাত খুব কাঁপে, এর পাশাপাশি আমার মেমোরির খুব সমস্যা হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি জিনিসপত্র বা কথা ভুলে যাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে কথাগুলো আমার মনে রাখা দরকার সেগুলো একদম মনে থাকে না, কিন্তু যে কথাগুলো মনে রাখতে চাই না বা অপ্রয়োজনীয় সেগুলো ঠিক মাথায় থেকে যায়। আজ আপনারা স্নায়ু রোগ বা পার্কিনসন এসব নিয়ে আলোচনা করছেন, আমার প্রশ্ন হলো মাত্র 30 বছর বয়সে এমন হাত

0: আচ্ছা, তো হাত কাঁপা এবং ভুলে যাওয়া
1: হ্যাঁ
0: দুটোই,
1: মানে পুরোটা ভুলছেন না, উনি বলছেন যেগুলো মনে রাখতে চাইছি সেগুলো ভুলে যাচ্ছে, কিন্তু যেগুলো মনে রাখতে চাইছি না সেগুলো মনে থাকছে।
0: ঠিক, আমি যদি খুব ব্রডলি বলি যে হাত কাঁপা এবং ভুলে যাওয়া দুটোই খুব মানে গুরুতর কিছু সিমটম নিউরোলজির দিক থেকে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি অনেক কটা মানে রোগ আমরা এমনি ধারণা করে থাকি যে এই এই ক্ষেত্রে হতে পারে। তো হাত কাঁপাটা প্রথমে দেখতে হবে যে হাত কাঁপাটা কোন সময় বেশি হচ্ছে, বসে থাকলে হাত কাঁপাটা বেশি হচ্ছে, না কোনো হাতটা যখন একটা চায়ের কাপ ধরছি বা হাতটা সোজা করে রাখছি তখন হাত কাঁপাটা বেশি হচ্ছে, নাকি কোনো জিনিসটা ধরতে যখন যাচ্ছি তখন একদম শেষ পর্যায়ে গিয়ে তখন হাত কাঁপাটা বেড়ে যাচ্ছে কিনা। তো এই হাত কাঁপাটা কিরকম সেইটার ভিত্তিতেই কিন্তু আমাদের মানে রোগটা কোন দিকে যাচ্ছে সেইটা অনেকটা কিন্তু নির্ভর করে। সেকেন্ডলি এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, ভুলে যাওয়া যদি অ্যাকচুয়ালি কোনো গ্রেভ নিউরোলজিক্যাল রোগের জন্য হয়, মানে কঠিন কোনো নিউরোলজিক্যাল রোগের জন্য হয়, সেই ক্ষেত্রে সব থেকে প্রথম যেটা এফেক্টেড হয় ভুলে যাওয়ার মধ্যে রিসেন্ট মেমোরি যেটাকে আমরা বলি, মানে এই রিসেন্টলি যেগুলো পড়লাম বা যেগুলো মানে মনে করার চেষ্টা করছি সেইগুলো আমাদের মনে পড়ছে না। এর বাইরে এরকম সিলেক্টিভ অ্যামনেশিয়া যেটা উনি মানে হয়তো বলার চেষ্টা করলেন যে কিছু জিনিস মনে থাকে কিছু জিনিস মানে মনে রাখতে পারছি না, সেই ক্ষেত্রে দেখতে হবে যে স্ট্রেস লেভেলটা কেমন। অনেক ক্ষেত্রেই আমাদের যেই অবসেসিভ থটস, সেই অবসেসিভ থটসে আমরা মনে করার মানে সেই জিনিসগুলোই বারবার মনে করি যেগুলো খুব নেগেটিভ বা যেগুলো খুব ইম্প্যাক্টফুল আমাদের জীবনে ঘটে গেছে, হয়তো ফেভারেবল হয়নি, সেই জিনিসগুলো বারবার ভেবে ভেবে একটা অ্যাংজাইটি বা একটা অ্যাংশাস রুমিনেশন অফ থটস তৈরি করে, এটাকে বলে। তো সেই রকম জিনিস হলে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে স্ট্রেসটাকে কমানো। এর বাইরে যদি এটা অ্যাকচুয়ালি কোনো বড় ধরনের রোগের জন্য ভুলে যাওয়া হতো সেই ক্ষেত্রে অনেক বেশি এরকম সিলেক্টিভ ভুলে যাওয়ার ব্যাপারটা থাকতো না।
2: আচ্ছা,
0: সেকেন্ডলি হাত কাঁপাটাও কিন্তু স্ট্রেসে বাড়ে, যেটাকে আমরা এনহ্যান্সড ফিজিওলজিক্যাল ট্রেমারও বলে থাকি বা স্ট্রেস ইনডিউসড হচ্ছে ট্রেমারটা বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পরিবারে এরকম কাউরি ছিল কি না এই জিনিসটা অ্যাসার্টেন করা, সেই ক্ষেত্রে মানে আরো কিছু ধরনের রোগ আমরা তখন এই রোগীর ক্ষেত্রে আমরা ভাবার চেষ্টা করি। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে একদম সামনাসামনি না দেখে পুরোটা বলা হয়তো সম্ভব না, সেখানে নিয়ারেস্ট কোনো নিউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে একবার দেখিয়ে নেওয়া আমার অ্যাডভাইস থাকবে যে ওনাকে একবার দেখিয়ে নিতে। তো এই সব জিনিসগুলো অ্যাসেস করে স্ট্রেস লেভেলটা কেমন আছে, হাত কাঁপাটা কোন সময় বেশি হচ্ছে বেড়ে যাচ্ছে কখন, এই সব জিনিসগুলোকে দেখে সেই অনুযায়ী এই রোগটার পরবর্তী ক্ষেত্রে চিকিৎসা এবং যা যা করণীয় কোনো পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমাদের করা দরকার।
2: আচ্ছা, একটা প্রশ্ন এসেছে বেলঘরিয়া থেকে ববিতা লাহিড়ি, উনি প্রশ্ন করছেন যে রক্ত জমাট বাঁধার সমস্যার সঙ্গে স্ট্রোকের কি কোনো সম্পর্ক রয়েছে?
0: নিশ্চয়ই, এই প্রশ্নটা খুব মানে ইন্টারেস্টিং। রক্ত জমাট বাঁধার জন্যে কিন্তু স্ট্রোক কোয়াইট কমন হয়, বড়দের ক্ষেত্রে বিশেষ করে হয়, ছোটদের স্ট্রোক যেহেতু আমরা বেশি আজকে ফোকাস করছি তো ছোটদের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু হয়। বেশ কিছু রোগ আছে যার মানে হয়তো নামগুলো আমি বলে আর মানে বিব্রত করব না, সেই ক্ষেত্রে এই ক্লট মানে যেহেতু রক্ত জমাট হওয়ার প্রবণতা তাদের বেশি, সেই রকম সময় এই ক্লটগুলোই হচ্ছে কোনো একটা রক্তের শিরায় ফর্ম করে আস্তে আস্তে সেগুলো হচ্ছে ডিসলজ হয়ে আইদার ব্রেনের ওখানে গিয়ে তখনই হচ্ছে স্ট্রোক তৈরি করে, মানে স্ট্রোকের প্রেজেন্টেশন তৈরি করে আর কি।
1: আচ্ছা, একজন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইভে প্রশ্ন করেছে, আমি জানি না কতটা প্রাসঙ্গিক, আপনি বলবেন। লিখেছে, নিয়মিত খেলাধুলো এবং ব্যায়াম করি, নাম সায়ন চন্দ্র, বয়স 19+, ওজন 63, হাইট 5'1", বসে থাকলে আমার কাঁধ এবং ঘাড়ের মাঝে লাগে এবং ব্যথা অনুভব হয়, কি করণীয়?
0: আচ্ছা, হ্যাঁ মানে প্রশ্ন মানে এইরকম ধরনের অসুবিধে মানে অনেকেরই মানে এই জিনিসটা থাকে, হয়তো আজকের টপিকের সঙ্গে ফুললি রেলেভেন্ট নয়,
1: ওই জন্যই ভাবলাম যে প্রাসঙ্গিক কিনা।
0: হ্যাঁ, স্টিল মানে দেখে নিতে হবে যে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, যেরকম বডিতে ভিটামিন ডি লেভেলস যদি কমে যায় বা হচ্ছে যদি থাইরয়েডে কোনো সমস্যা হয়, এইসব ক্ষেত্রেও কিন্তু ব্যথা তৈরি হতে পারে, অথবা প্লেন সিম্পলি যে হচ্ছে মানে যদি কোনো মানে সাইকোলজিক্যাল স্ট্রেস থেকেও কিন্তু বডিতে মাল্টিপল সাইটে পেন হতে পারে, যেগুলোকে আমরা ফাইব্রোমায়ালজিয়া বলি। এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে দেখে

0: নেওয়া যে কোনো রিউমাটোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রেও অনেক সময় ব্যথা নানানভাবে হচ্ছে মানে দেখা দেয়, এবং সেই ব্যথাগুলোরও কিছু কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো দেখে নিতে হবে যে সকালের দিকে ওটা বেশি হচ্ছে কিনা, শুধুমাত্র জয়েন্টের দিকেই বেশি থাকছে কিনা ব্যথাটা, না ব্যথাটা আরো অন্যান্য শরীরের অন্য জায়গাতেও ব্যথাগুলো থাকছে কিনা, এই সব জিনিসগুলো দেখে নিতে হবে।
1: আচ্ছা আচ্ছা, সংক্রমণ কি স্ট্রোকের কোনো কারণ হতে পারে, মানে সংক্রমণ কোনো ধরনের
0: ইনফেকশন রিলেটেড স্ট্রোক তো হয়, যেরকম সবথেকে কমন আমাদের যদি ইন্ডিয়াতে বা হচ্ছে পশ্চিমবঙ্গেও ধরা যায়, যে যদি বলা যায় যে সবথেকে কমন ইনফেকশন কি যেটা থেকে স্ট্রোক হয়, সেটা বাচ্চাদেরও হতে পারে এবং হচ্ছে অ্যাডাল্টসদেরও হতে পারে, সেটা কিন্তু টিবি। মাথার যেই টিবি, সেই টিবি কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে ওই ব্রেনের যে রক্তের শিরা, ভেতরের যে শিরাগুলো সেইগুলোকে এফেক্ট করে, যেটাকে আমরা আর্টারাইটিস বলি, সেইগুলোর জন্য ছোট ছোট মাল্টিপল স্ট্রোক তৈরি করতে পারে, এবং মানে ইনফেকশন লিডিং টু আ স্ট্রোক, এটা কিন্তু সব থেকে কমন টিউবারকিউলোসিস, ব্রেনের টিউবারকিউলোসিস বিশেষ করে,
2: মানে
0: শুধু মানে বুকের যেটা আমরা কমনলি জানি যে মানে পালমোনারি টিউবারকিউলোসিস, এর বাইরেও টিবি নানান জায়গায় হতে পারে, তার মধ্যে মানে এই নার্ভাস সিস্টেমের যে টিউবারকিউলোসিস সেটাতেও অনেক কটা জায়গায় হতে পারে, তার মধ্যে ব্রেনেও হতে পারে। সেই ব্রেনের ক্ষেত্রে একটা ধরন কিন্তু স্ট্রোক হিসেবে প্রেজেন্ট করে, তো সেই মানে টিউবারকিউলোসিস, এর বাদেও বেশ কিছু ইনফেকশন রয়েছে যেখানে স্ট্রোক মানে হতে পারে, যেমন জ্যাপানিজ বিএনকেফালাইটিসের পর হতে পারে, হারপিস সিমপ্লেক্স ইনফেকশন, এইগুলো বিশেষ করে এগুলো যখন ব্রেনে যখন ইনফেকশনটা করছে সেগুলোর পরে কিন্তু স্ট্রোক এরকম হতে পারে।
2: আচ্ছা, খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় তো মাথায় আঘাত লাগে, তো সেরকম ক্ষেত্রে সেটা কি স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে মাথায় আঘাত?
0: হ্যাঁ, আঘাতের ক্ষেত্রে যদি বলি, প্রথমে বাচ্চাদেরকে নিয়ে বলি, আঘাতের সঙ্গে বাচ্চাদের, বাচ্চারা তো ধরুন মানে যখন খেলাধুলো করে বা আনসুপারভাইজ তো অনেক সময় থাকে, সবসময় বাবা মা দেখতেও পারে না, অনেক সময় মাথায় লেগে গিয়েও কিন্তু ট্রমেটিক স্ট্রোক হতে পারে, এটা বিশেষ করে একটু ছোট বাচ্চাদের, মানে বয়সটা যখন ওই 1 থেকে 6-7 বছর, এই সময় স্ট্রোক মানে ওই মাথায় লেগে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু মানে এই ব্যাপারটাই সব থেকে ভালো জিনিসটা হলো যে এই স্ট্রোকগুলোর প্রগনোসিস খুব ভালো, মানে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয় এবং রিকভারিটা বেশিরভাগ সময় খুব ভালো হয় এবং লং টার্ম ওষুধ লাগে না, এইটা একটা। এর বাইরে যদি মানে লাগার ক্ষেত্রে ধরি, যে একটু বড় বাচ্চারা যারা যখন খেলছে বা এ করছে, ঘাড়ে লেগে গেলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা একটা থাকে, যেটাকে আমরা বলি মানে মেডিকেল ভাষায় বলি যে হচ্ছে আর্টেরিয়াল ডিসেকশন। এই ডিসেকশন রোগটির ফলে ওই রক্ত নিয়ে যাওয়ার যে শিরাগুলো, সেই শিরাগুলো সামহাউ অক্লুডেড হয়ে যায়, মানে ব্লকড হয়ে যায়, সেই জন্য একটা স্ট্রোক তৈরি করতে পারে এই ডিসেকশন যে রোগটা, এইটা কিন্তু পোস্ট ট্রমা মানে লেগে যাওয়ার পর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই।
2: একটু আগে আপনি যে বললেন যে হারপিস সিমপ্লেক্সের কথা, ইন জেনারেল আমরা দেখি স্কিনেতেই ওটার প্রভাব দেখা যায় বা জেনিটাল হারপিসের ক্ষেত্রেও দেখা যায়, ইন্টারনালি ওইভাবে হারপিস সিমপ্লেক্সও হয়?
0: হ্যাঁ, হারপিস সিমপ্লেক্স যদি ব্রেনের দিকে করে, সবথেকে কমন যেটা করে সেটা হচ্ছে এনকেফালাইটিস, মানে বাচ্চার ক্ষেত্রে যদি বলি, বাচ্চাটি একদম হচ্ছে অল্টার্ড সেন্সোরিয়াম যেটা বলে, যে জ্ঞানটা ভালো করে নেই, অজ্ঞানের মতো হয়ে সেই রকম ভাবে আসে। এরপরেও এটা মানে এটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স যখন ব্রেনকে ধরছে, এইটা হচ্ছে সব থেকে কমনলি হয় হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এরপরেও মানে কিছু কিছু ক্ষেত্রে ওই আবার সেই ওই আর্টারাইটিস যেটা বললাম, যে ওই রক্তের শিরাগুলোতে এফেক্ট করে, ওটাও কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। স্কিনের ম্যানিফেস্টেশনটা সব থেকে কমন, ওটা ট্রিটমেন্টটাও আমাদের পক্ষে ইজিয়ার, কিন্তু যখন ব্রেনে হচ্ছে তখন খুব তৎপরভাবে ওটাকে হচ্ছে মানে ডায়াগনোসিস করা এবং আর্লি ওটা ট্রিটমেন্ট করা কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে যায়, নাহলে কিন্তু ওটার কমপ্লিকেশনসগুলো অনেক বেশি হয়ে যায়।
1: জিনগত কারণ এক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে?
0: জিনগত কারণ যদি বাচ্চাদের স্ট্রোকের ক্ষেত্রে বলি, তাহলে মানে যদি শুধুমাত্র হচ্ছে এই মানে ভ্যাসকুলোপ্যাথিস যেগুলোকে আমরা যদি ধরি, তার মধ্যে মোয়ামোয়া ডিজিজ, এই ক্ষেত্রে কিন্তু জিনগত কারণে বেশ কিছুটা রোল আছে। আমি একটা খুব সোজা একটা হচ্ছে আমারই পেশেন্টের একটা এক্সাম্পল দিয়ে আমি বলি এটাতে।

0: তো একটা বাচ্চার মোয়ামার ডায়াগনোসিস হয়েছিল, মোয়ামার ডিজিজ। তো তখন মানে আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি যে বাচ্চারা যখন মোটামুটি স্টেবল হয়ে গেছে, আমাদের কাছে বারবার দেখাতে যখন আসছে, মা বাবাকে আমরা খুব ভালো করে হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য আমরা বলি যে কোন কোন সিমটমসগুলো দেখলে আপনি একদম দেরি না করে কাছাকাছি আমাদের হাসপাতালে এসে যোগাযোগ করবেন, বা কাছাকাছি যেই যেই ডাক্তারবাবু থাকুক তার সঙ্গে এসে একবার একটু কনসালটেশন করবেন। তার মধ্যে বলি যে কিছুক্ষণের জন্য যদি একটা হাত ঝিনঝিন করে ওঠে বা একদিকের পায়ে হচ্ছে জোর পাচ্ছে না কিছুক্ষণের জন্য, কথাটা জড়িয়ে যাচ্ছে, খিচুনির মতো কিছু হচ্ছে, এইরকম যখন বলছি ওই বাচ্চাটার মাটি ছিলেন তখন, তো মা হঠাৎ করে বলে উঠলেন যে ডাক্তারবাবু এই হাতটা ঝিনঝিন করে হচ্ছে, মাঝে মধ্যেই তো আমার রান্নাঘরে কাপটা পড়ে যায় বা হচ্ছে এই যে জিনিসটা হাতা খুন্তিটা ইউজ করছি সেটা পড়ে যায়। তখন আমরা মানে কিন্তু ওনারও হচ্ছে আবার টেস্ট করি যে মোয়ামার ডিজিজটা ওনারও আছে কিনা। দেখা যায় যে ওনারও কিন্তু একইভাবে মোয়ামার ডিজিজ আছে, কিন্তু ওনার সিমটমসগুলো এতটাই খুব ছোট, মানে খুবই হালকা সিমটমস ছিল বলে উনি কখনো দেখানোনি, কাউকে কখনো বলেননি যে আমার এই সমস্যাগুলো হয়। শুধুমাত্র বাচ্চাটাকে যখন আমরা বলছি যে বাচ্চার কোন সিমটমস দেখলে আপনি মানে ভাববেন যে মানে এই সময় আপনার চলে আসা উচিত, উনি তখন বলছেন যে আমারও তো এই জিনিসগুলো হয়। আমরা তখন হচ্ছে ওনার এনজিও করে দেখলাম যে হ্যাঁ ওনারও মোয়ামার ডিজিজ আছে, কিন্তু মোটামুটি ওনার বয়স তখন হচ্ছে 35-36 বছর বয়স, উনি কিন্তু ওনার একটাও স্ট্রোক হয়নি। যা হয়েছে স্ট্রোকের ওই আগের পর্যায়ে যেটাকে আমরা বলি টিআইএ, মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এই জিনিসগুলোই ওনার হয়ে গেছে। আর উনি কিন্তু এইগুলোকে অতটা গুরুত্ব দেননি, মানে হয়েছে হয়েছে, উনি ওনার মতো কাজ করেছেন, ফাইনালি ডায়াগনোসিস হলো। তারপর থেকে আমরা বেশ মানে মানে ফ্যামিলিদের এই মোয়ামার ডিজিজের পেশেন্টগুলোর ফ্যামিলি মেম্বারসদেরও হচ্ছে এরকম জিজ্ঞেস করতাম যে এরকম কোনো সিমটমস আছে কি না, একটু সন্দেহ হলেই হচ্ছে আমরা তাদেরও হচ্ছে এমআরআই করতাম, এমআর এনজিও করতাম। দেখা যাচ্ছে যে মোয়ামার ডিজিজেও মোটামুটি 20-25% বাড়ির লোকও অ্যাফেক্টেড এই মোয়ামার ডিজিজে, কিন্তু হয়তো কাউরি কাউরি সিমটমসগুলো এতটাই মানে কম বা লেস সিভিয়ার যে তারা কখনো এইটা নিয়ে ভাবেননি বা এটা নিয়ে তাদের অ্যাওয়ারনেস হচ্ছিল না বা এইটা নিয়ে কোনোদিনও কোনো ডাক্তারবাবুকেই দেখাতে যাননি।
1: আচ্ছা, এই যে মোয়ামোয়া রোগের কথা যখন বলা হচ্ছে তখন আমরা একটা বিষয় জেনেছি যেটুকু জানা, সেটা হচ্ছে যে শিশুদের মধ্যে এই রোগের প্রবণতাটা বেশি, তো সেটা কেন? এবং এই যে মোয়ামোয়া রোগটা যে হচ্ছে কি করে বুঝবো, মানে যেহেতু আপনি তো এই রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে এই রোগের বিষয়ে অনেক কিছু জেনেছেন বা আপনি চিকিৎসার দিকেও এগিয়েছেন, তো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু যদি বলেন যে কিভাবে আমরা বুঝবো যে এটা মোয়ামোয়া রোগ এবং সেটা শিশুদের মধ্যে কেন?
0: প্রথমেই বলি যে মোয়ামার ডিজিজ কিন্তু শুধুমাত্র শিশুদের হচ্ছে এরকম নয়, শিশুদের ক্ষেত্রে খুব কমন এটা, কিন্তু ইয়াং অ্যাডাল্টস মানে ওই 28-36 বছর বয়সে, যেটা আমাদের আর একটা পিক, মানে মোয়ামার ডিজিজে দুখানা পিকে এই ডিজিজগুলো হয়। এক হচ্ছে বাচ্চাদের 4-8 বছরটা হচ্ছে সব থেকে কমনলি এফেক্টেড হয়, আর সেকেন্ড পিকটা হচ্ছে 28-36 বছর বয়সে ইয়াং অ্যাডাল্টসদের, সেই ক্ষেত্রেও আর একটা পিক হয়। তো মোয়ামা কিন্তু এই দুটো গ্রুপেই হয়।
1: আচ্ছা,
0: আর এমনও না যে অন্য এজ গ্রুপে হয় না, এইটা হচ্ছে পিক এজ গ্রুপ, এর বাইরেও কিন্তু ধরুন 18 বছর বা 20 বছর এইরকম ধরনের বয়সেও কিন্তু মোয়ামাতে আক্রান্ত আমরা পেয়েছি। তো মোয়ামা ডিজিজ এই জন্য এটা মানে একটাই হলো যে এটা দুটো পিক, শুধু বাচ্চাদের নয় ইয়াং অ্যাডাল্টসদেরও হয়। সেকেন্ডলি যদি মোয়ামা বলি যে কি করে বুঝবো, সেই ক্ষেত্রে আবার একটা গল্পের ছলে আমরা যাই যে আমাদেরই একজন পেশেন্ট, তার গল্পটা বলি, এটা খুব ইন্টারেস্টিং যে মোয়ামা ডিজিজ মানে হচ্ছে বা মোয়ামা ডিজিজ কেন শুধু মানে স্ট্রোকই, শুধু মানে হচ্ছে যে একটা দিক জোর কমে গেল, কথাটা জড়িয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, এইটা নয়। সেই জিনিসটা নিয়ে একটু বলি যে এই গল্পটা হলো একজন 17-18 বছরের মেয়ে একটি, সে মানে মোটা মুর্শিদাবাদের একটি গ্রাম থেকে আসে। তো এই গল্পটা শুরু হয় যখন ওর মানে প্রথম হঠাৎ করে মানে বাড়ির মানে রিসেন্ট বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে বলছে যে মানে হঠাৎ করে একদিন ও একদম পাগলের মতো বিহেভিয়ার, যা কি বলছে কোনো তার লিঙ্ক নেই, যা পারছে বলে যাচ্ছে, কাউকে একটু কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, যেহেতু মানে গ্রামের দিকেই বাড়ি ছিল, অনেকেই ওখানে বললো যে হয়তো এটা ভূতে ধরা থেকে থেকে মানে যে মিসকনসেপশনসগুলো থাকে সেই ধরনের, সেখান থেকে ওঝা থেকে এই সবগুলো অনেক কিছু

0: চলার পর হয়তো মানে শ্বশুর বাড়ি থেকে একটা টাইমের পর ওকে বাপের বাড়িতেও পাঠিয়ে দেওয়ার একটা এইরকম জিনিসগুলো চলছে। তখন মেয়েটির মা মানে বাকি সবাই হচ্ছে বলছে যে ও পাগল হয়ে গেছে, ভূতে ধরেছে, এগুলো সব কিছু। মেয়েটির মা বলছে মানে তখন মানে এটা পরবর্তী ক্ষেত্রে উনি আমাকে বলেছিলেন, তার স্টেটমেন্ট ছিল যে সবারই এগেনস্ট লেগে যে না আমার মেয়ে এতদিন ভালো ছিল, হঠাৎ করে ওকে ভূতে ধরলো, হঠাৎ করে ও পাগল হয়ে গেল, এটা আমি মানতে পারছি না। ওর নিশ্চয়ই কোনো একটা ব্রেনের কোনো রোগ হতে পারে বা নার্ভের কোনো রোগ হতে পারে, আমি কোনো ডাক্তারবাবুকে ভালো করে দেখাবো, তারপরে নয় আমার যা করার আমি করব।
1: বাহ,
0: তো ওই মা মেয়েকে একাই নিয়ে এসেছিল কলকাতায়, মানে কলকাতায় এনে এখানে চিকিৎসা করে টোরে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখি যে মেয়েটির মোয়ামোয়া ডিজিজ।
1: আচ্ছা,
0: তো এই পাগলামিটা কি করে হলো যে একটা স্ট্রোক হয়েছিল ওই সময়, সেই স্ট্রোকের ফলে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার ব্রেনের সেইখানে স্ট্রোকটা হয়েছিল। তো ওর যেই কথা মানে বলার যেই জিনিসটা, ও কিন্তু কথা বলে যাচ্ছে কিন্তু ওর আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার নেই ল্যাঙ্গুয়েজের, যেহেতু ওই জায়গাটায় স্ট্রোক হয়েছে, সে না ও যা পারছে বলে যাচ্ছে। অ্যাপারেন্টলি ওকে দেখে মনে হবে যে ও পাগল হয়ে গেছে, কি বলছে কোনো লিঙ্ক নেই বা কিছু, কিন্তু ব্যাপারটা হয়েছিল জাস্ট হচ্ছে ওই স্ট্রোকটার ফলে, যে ওই ল্যাঙ্গুয়েজ সেন্টারটাই স্ট্রোকটা হওয়ার ফলে ওর কথার মধ্যে কোনো সংলগ্ন ব্যাপারটাই চলে গেছিল। আমরা মোয়ামো ডিজিজ ডায়াগনোসিস করি ওকে, ওষুধের দ্বারাই অনেক চিকিৎসা করে টোরে ওর মা ওকে মানে প্রত্যেক মাসে মাসে প্রথম দিকে পরের দিকে 3 মাসের গ্যাপে নিয়ে এসে মেয়েটি কিন্তু এখন অনেকটি সুস্থ এবং মানে সে তার নর্মাল জীবনে অনেকটাই ফিরে যেতে পেরেছে। তো এইটা মানে চলে এটাই বলা যে স্ট্রোক মানেই কিন্তু শুধু একটা দিকে জোর কমে যাচ্ছে, কথাটা জড়িয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, এইরকম কিন্তু ব্যাপারটা নয়। স্ট্রোক অনেকভাবে প্রেজেন্ট করতে পারে, বিশেষ করে মোয়ামোয়া নিয়ে যখন আমরা মোয়ামোয়া ডিজিজের পেশেন্টদেরকে নিয়ে যখন আমরা এত বছর হচ্ছে মানে যখন চিকিৎসা করলাম, এইটা বোঝা গেল যে যেমন মানে জোর কমাটাও হয় তেমনি এইরকম ধরনের প্রেজেন্টেশনগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে হয়।
1: আচ্ছা, আমরা এই বিষয়ে থাকবো। আসলে আমাদের ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত 9:59 হয়ে গেছে, আমরা ঠিক 10টায় আমাদের FM গোল্ডে যে সমস্ত শ্রোতারা আছেন টিউন করেছেন 100.1 MHz CIR FM গোল্ড, তাদের জন্য সাময়িক মানে 10 মিনিটের একটা বিরতি, সংবাদ বিরতির জন্য থাকবো। আর আমাদের যারা ফেসবুক লাইভে আছেন, যারা লাইভ সম্প্রচার দেখছেন, তাদের সঙ্গে কিন্তু আমরা টানা আছি, মানে 10টার পর থেকেও আপনাদের সঙ্গে থাকবো। আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সে বিষয় নিয়ে অবশ্যই আপনারা থাকবেন, আপনাদের নানাবিধ সমস্যা, প্রশ্ন এবং অনেক কৌতূহল আছে বিষয়টা নিয়ে, সেই সমস্ত কৌতূহলের নিরসন কিন্তু আজকে ডাক্তারবাবু করবেন। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন 100.1 MHz AIR FM গোল্ডের।

আকাশবাণী খবর পড়ছি সুখরা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের

0: স্থিতিশীলতার উপরেও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যাঁ, ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনাতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আইএমডি। এদিকে মহারাষ্ট্রে টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও করমকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এলপিজি আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়ুইপুরে নাবালিকাকে যৌন

নির্যাতন ও খুনের ঘটনায় এমনি তার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বাড়িপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলির নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরও জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 20 মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে 7-5, 7-6, 6-3 ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলে এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 এফএম গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 এফএম গোল্ডে।
2: একশো দশমিক এক মেঘের

0: সিআইআরএফএম গোল্ডে ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে সুদীপ্ত এবং কল্পলাল অনুষ্ঠান আরোগ্য নিয়ে। আর আরোগ্য নিয়ে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস। এবং অবশ্যই আপনাদের যে দৈনন্দিন সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে আজ আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে অবশ্যই স্ট্রোক, বিশেষ করে শিশুদের স্ট্রোক, আর মহামারী রোগ তো আছে,
1: এবং তার সঙ্গে পার্কিনসন্স। এবং আপনারা আমাদের সঙ্গে বলা ভালো ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের প্রশ্ন নিয়ে থাকতে পারেন 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অথবা 2248 8085 এই নম্বরে সরাসরি ফোন করে, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ তো রয়েছে, সেখানেও আপনার প্রশ্ন আপনি রাখতে পারেন।
0: একেবারে। আর আমাদের কথা হচ্ছিল মোয়ামোয়া রোগ নিয়ে। আমরা এবার একটু জানতে চাইবো যে মোয়ামোয়া রোগটা কি মানে বংশগত, মানে পরিবারের কারোর একজনের ছিল, সেটা হয়তো সেই সময়ে ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে ধরা পড়েনি, পরবর্তী জেনারেশনের মধ্যে সেই রোগটা কি ছড়িয়ে
1: ছড়িয়ে রয়েছে
0: আছে?
2: হ্যাঁ, মোয়ামোয়া ডিজিজ কিন্তু জেনেটিক্যালি ট্রান্সমিটেড। একটা জিন আছে যেটার নাম হচ্ছে ওই RNF213। এই জিনটা নিয়ে আমরাও মানে অনেকটা গবেষণা করেছি, তো এটারও হচ্ছে এই গবেষণার যেই ফলাফল সেটা হয়তো রিসেন্টলি বেরোবে। তো দেখা যাচ্ছে যে হচ্ছে মোয়ামোয়া ডিজিজ কিন্তু হ্যাঁ ফ্যামিলিতে কিন্তু রান করে। এবং আগেও একবার আমি যেটা বললাম যে মোটামুটি 20-25% আমাদেরই এই পশ্চিমবঙ্গের যারা মোয়ামোয়া ডিজিজের পেশেন্ট, মানে আমরা 600 মোয়ামোয়া পেশেন্টস এখনও পর্যন্ত পেয়েছি গত 10 বছরে, তাদের মধ্যে কিন্তু 20-25% পেশেন্টসদের ফ্যামিলিতেও কিন্তু এই ধরনের মানে এই মোয়ামোয়া ডিজিজের ধরনের রোগ কিন্তু রয়েছে।
0: আচ্ছা।
2: এবং ইন্টারেস্টিংলি মানে ওই যেটা আপনি বললেন তখন যে মানে যেহেতু হয়তো ওনাদের অ্যাওয়ারনেস ছিল না বা হচ্ছে সিমটমসগুলো অনেকটাই মানে কম ছিল, সেখানে তাদের হয়তো ধরা পড়েনি, এবং পরবর্তী ক্ষেত্রে আলোচনার মানে এতে বা হচ্ছে কথা বলতে বলতে তখন দেখা যায় যে হ্যাঁ হয়তো ওনাদেরও মোয়ামোয়া ডিজিজ রয়েছে।
0: আচ্ছা, একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে 2248 8085, কে রয়েছেন? নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: সরাসরি কথা বলার জন্য কেউ ছিলেন কিন্তু কোনোভাবে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, চেষ্টাটা চলুক।
1: এসেছে, দেখে নিচ্ছে। বিনয় সামন্ত হাওড়া থেকে লিখছেন যে এই রোগটি কি অপুষ্টি বা জীবনযাত্রার যেরকম মান, উনি মান শব্দটাই ব্যবহার করেছেন, অপুষ্টি বা জীবনযাত্রার মানের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত?
2: যদি মোয়ামোয়া ডিজিজ বলি তাহলে কিন্তু হচ্ছে এটার সঙ্গে নিউট্রিশন বা পুষ্টির সঙ্গে সেইভাবে সম্পর্ক নেই। তবে হ্যাঁ, একটা জায়গা হচ্ছে কমন লিঙ্ক এটার হতে পারে যে যদি অ্যানিমিয়া থাকে, বিশেষ করে মানে সেই অ্যানিমিয়া যে কারণেই হোক, আয়রনের কমের জন্য হতে পারে বা অন্য কারণে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মোয়ামোয়াতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা মোয়ামোয়া ডিজিজের যখন পেশেন্টকে ডিল করি, আমরা চেষ্টা করি যাতে অ্যানিমিয়া যদি থাকেও সেটার কারণটা খুঁজে অ্যানিমিয়াটা যাতে মানে কারেকশন করা যায় বা সেটার অ্যাডিকুয়েট চিকিৎসা করা যায় সেইটা কিন্তু আমরা এনশিওর করি, কারণ মোয়ামোয়া ডিজিজে অ্যানিমিয়াটা কিন্তু বাড়িয়ে দেয়। আচ্ছা, এছাড়াও হচ্ছে জীবনযাত্রার কথাটা যেটা বললেন।
0: আচ্ছা, আমরা জীবনযাত্রার বিষয়ে থাকবো, কিন্তু আমাদের এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:15 হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির ওপারে অবশ্যই ফিরে আসছি, আর যে বিষয় নিয়ে আমরা ছিলাম সেই বিষয়ে আবার ফিরবো, ছোট্ট বিরতির ওপারে আমরা আসছি, শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
0: ছোট্ট বিরতির ওপারে ফিরে এলাম আরও একবার। আর আমরা কথা বলছিলাম বিরতি নেওয়ার ঠিক আগে মোয়ামোয়া রোগ নিয়ে, এবং জীবনযাত্রার কথা আসছিল। এই রোগ টির পেছনে জীবনযাত্রার কোনো আলাদা পদ্ধতি বা কোনো রকম কোনো জীবনযাত্রার ক্ষেত্রে অসাবধানতা কি এই রোগের কারণের পেছনে কোনো কারণ থাকতে পারে?
2: জীবনযাত্রায় যদি বলি যে একটা জায়গা যে স্ট্রেস, যদি মেন্টাল স্ট্রেসে কিন্তু এই মোয়ামোয়া

0: যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বা হচ্ছে ওই যে স্ট্রোকের আগের পর্যায়ে টিআইএ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে হচ্ছে ওই ইয়াং অ্যাডাল্টস, মানে যারা ওই 28 থেকে 30 এই রকম বয়সী যারা, সে তাদের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখা যায় যে স্ট্রেস কিন্তু মোবাডিএসকে বাড়ায়। আর ইন জেনারেল যদি বলি যে হচ্ছে বাচ্চাদের স্ট্রোক, সেইখানে মানে নিউট্রিশন কিন্তু আরও বেশ কিছু জায়গায় কিন্তু রয়েছে, মানে যেরকম কিছু কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হতে পারে, মানে সেটা মোয়ামা নয়, এমনি বাচ্চা বয়সে কিন্তু সেই ধরনের স্ট্রোক হতে পারে। এটিও খুব বিরল, কিন্তু এটাও কিন্তু একটা ঘটনা, যেরকম ভিটামিন B6 বা ভিটামিন B12, ফোলেট, ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য, এইগুলোর জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে।
1: একটা প্রশ্ন এসেছে সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানুষের নিউরো প্রবলেম সাধারণত কোন বয়সের রোগীর মধ্যে বেশি লক্ষ্য করা যায়?
0: নিউরো প্রবলেম, আচ্ছা নিউরো প্রবলেম তো খুব ব্রড একটা টার্ম, মানে নিউরোলজিক্যাল রোগ যেমনভাবে বাচ্চাদেরও হয় তেমনি বয়স্কদেরও হয়। এবার বাচ্চাদের ধর মানে জিনিসগুলো হয়তো একটু আলাদা ধরনের রোগগুলোই বেশি হয়, বড়দের ক্ষেত্রে হয়তো একটু আলাদা, বড়দের ক্ষেত্রে যেরকম স্ট্রোক বা হচ্ছে পার্কিনসনিজম বা হচ্ছে অ্যালজাইমার্স বা হচ্ছে মোটামুটি এইগুলো বেশি কমনলি, বাচ্চাদের ক্ষেত্রে সিমিলারলি হচ্ছে এপিলেপসি, খিঁচুনির রোগটা, অল্প বয়সে বেশ কিছু ক্ষেত্রে স্ট্রোকও হয়, ইনফেকশন, ব্রেনের ইনফেকশন হওয়ার চান্সটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি। তো মানে এজ ওয়াইজ হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজগুলো ভ্যারি করে এইরকমভাবে, মানে এইটা বলা যাবে না যে হয়তো এই বিশেষ করে এই এজ গ্রুপে হয়তো বেশি রোগটা হয়, সেরকম কিন্তু নয়, কিন্তু সব এজ গ্রুপেই হয়, নানান ধরনের নিউরোলজিক্যাল রোগ হয়, সেগুলো সবকটা হয়তো এক নয়, তো এইরকম আর কি।
1: যখন খিঁচুনির কথা উঠল তখন আরেকটা প্রশ্ন এসছে, সূর্য কিরণ সোম বয়স 31, 17 বছর বয়স থেকে ওনাকে নিউরো মেডিসিন খেতে হচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে খুব রেগে যান উনি এবং উনি বেশ কিছু ট্যাবলেটের নাম উল্লেখ করেছেন, সেগুলো উনি নিয়মিত খান। ওনার প্রশ্ন হচ্ছে, মৃগী রোগ কি আদৌ সারে না সারে না?
0: আচ্ছা, এপিলেপসি একটা মানে ইটসেলফ হচ্ছে একটা ব্রড জায়গা, মানে যেটা নিয়ে আলোচনা করলে হয়তো একটা দিন কেটে যেতে পারে,
2: একটা অনুষ্ঠানই ওটা নিয়ে হবে আর কি,
0: অনুষ্ঠানই করা যায়। কিন্তু এইটার উত্তরে আমি বলবো যে হ্যাঁ, এপিলেপসিটা কেন হচ্ছে বা মৃগী রোগটা কেন হচ্ছে তার মানে বেসিসে হচ্ছে এই উত্তরটা আমি দিতে পারবো। কিছু কিছু কারণ, যেরকম ব্রেনে কোনো ধরনের কোনো একটা স্ট্রাকচার লিশন আমরা বলি, সেটা এক ধরনের কোনো ধরনের টিউমার হতে পারে, কোনো ধরনের ব্রেনের ম্যালফরমেশন, মানে ব্রেনটা যখন তৈরি হচ্ছিল তখন কিছু ধরনের সমস্যা হয়েছিল, সেইটা কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়েছিল, সেইটার পরে কিছু মানে ব্রেনের কিছু অসুবিধে রয়ে গেছে, এইরকম ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ওই মৃগীর ওষুধটা সারা জীবনই খেয়ে যেতে হবে। কিছু কিছু খিঁচুনির মানে কারণে যেগুলো হচ্ছে, যেগুলোকে আমরা বলি বেসিক্যালি ইডিওপ্যাথিক জেনারেলাইজ সিজার, মানে যেখানে ব্রেনের MRI করলে দেখা যায় যে কিছু খারাপ কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও মৃগী রোগটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু লং টার্ম ধরুন 3 বছর মতো ওষুধ খাওয়ার পর অনেক ক্ষেত্রেই যদি মেডিসিনটা আমরা আস্তে আস্তে তখন বন্ধ করি, দেখা যায় যে মৃগী রোগটা ফিরে আসছে না। তো এই মৃগী রোগটা যে সারা জীবন ওষুধ খেতে হবে না হবে না, এইটা কিন্তু সম্পূর্ণভাবেই নির্ভর করে যে কেন মৃগী রোগটা
3: বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে,
4: জল হ্যায় তো হম হ্যায়। আইয়ে घरों ऑफिसों में रेन वाटर हार्वेस्टिंग तकनीक अपनाएं, रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
5: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম আর কোন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস, আর আজকে কথা হচ্ছে স্ট্রোক, মোয়ামোয়া আর পার্কিনসন্স নিয়ে।
2: আর এই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে জানি এবং সেই প্রশ্ন থাকবেও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে একজন বন্ধু রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, 2248-8085-এ কে রয়েছেন জেনে নিই। নমস্কার। না, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেও পারা যাচ্ছে না, আমরা আরেকটুখানি দেখব, দেখে তারপরে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের প্রশ্নে যাব, কে আছেন দেখে নি। নমস্কার।
1: হ্যালো।
3: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, কে বলছেন?
3: আমি বজবজ বিল্লাপুর থেকে শেখ আসুদ আলী বলছি।
2: বলুন।
3: আমার বয়স 73। আমার এমনি স্বাভাবিকভাবে জীবনযাপন করি, খুব ধৈর্যশীল, কিন্তু কখনো কখনো রেগে গেলে, মানে কি বলবো, অত্যন্ত রেগে যাই, জায়গার পাগলের মতো অবস্থা হয়ে যায়। ব্যাপারটা একটু বলবেন এবং প্রতিকারের ব্যাপারটা একটু বলবেন।
2: রেগে গেলে পাগলের মতো অবস্থা হয়, তার প্রতিকার আমাদের ডাক্তারবাবু রয়েছেন,
1: শুনতে থাকুন।
4: মাঝে মধ্যেই হঠাৎ করে খুব রেগে গিয়ে খুব ভায়োলেন্ট হয়ে যাওয়া, এবং পরবর্তী ক্ষেত্রে আবার মানে হয়তো নর্মালসি রিটার্ন করলে জিনিসটার প্রতি রিপেন্ট করা, যে আমার কেনই বা করতে গেলাম বা খারাপই লাগা, এইটাকে কিন্তু ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের মধ্যে আমরা ফেলি। উনি যেহেতু বয়সটা অনেকটাই মানে 73 বললেন, তো এই ক্ষেত্রে এই জিনিসটার সঙ্গে আরও আনুষাঙ্গিক আর কোনো সিমটমস আছে কিনা একটু দেখতে হবে। এইগুলোকে আমরা যে ব্রড ক্যাটাগরিতে আমরা যেটা ফেলি সেটাকে বলে হচ্ছে লোবা, মানে লেট অনসেট বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি। তো এটার কারণ কিন্তু অনেক ক্ষেত্রেই মানে অনেক কটাই হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে মানে আর্লি ফর্ম অফ ডেমেনশিয়া আর কি, মানে ব্রেনটা একটু মানে শ্রিঙ্ক করা, সেই ক্ষেত্রেও কিন্তু ইনিশিয়াল সিমটমসগুলো শুধুমাত্র এই বিহেভিয়ারাল মানে ব্যবহারগত পরিবর্তনের দিক থেকে আসতে পারে। তো আমার উপদেশ এটাই থাকবে যে এইগুলোর জন্য কিন্তু মানে দেরি না করে কাছাকাছি কোনো নিউরোলজিস্ট, যদি নিউরোলজিস্ট ডাক্তারবাবু নাও থাকে, কাছাকাছি ফিজিশিয়ান ডাক্তারবাবুর কাছে দেখিয়েও জিনিসটা পরবর্তী স্টেপে আর কি কি করা দরকার, যেরকম একটা মাথার ছবি হয়তো করতে হতে পারে, কিছু কিছু দরকারি ব্লাড টেস্ট হয়তো করতে হতে পারে, সেইগুলোকে করে একবার দেখে নেওয়া যে কোনো অসুবিধা ওখানে কিছু হচ্ছে কিনা।
2: আচ্ছা আচ্ছা, মৃণাল রাহা প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে, কিন্তু জায়গার নামটা দেননি, দেওয়া দরকার। আপনারা যারা প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ বা যেখানেই, নাম লোকেশন দুটোই কিন্তু দেবেন। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে মাথা ব্যথা, আবার মাঝে মাঝে গোটা মাথা এক জায়গা চিনচিন টাইপের, রাইট হ্যান্ডটা স্লো হয়ে যাচ্ছে, কিছু জিনিস ধরলে হাতটা কাঁপছে, এই জিনিস ছিল না আবার হচ্ছে হঠাৎ করে, এটা কিসের লক্ষণ বা এখান এর ক্ষেত্রে কি করণীয়?
4: মানে আরেকবার একটু আমি মানে সিমটমসগুলো একটু শুনি।
2: সিমটমটা বলছে মাঝে মাঝে মাথা ব্যথা, আবার মাঝে মাঝে গোটা মাথা ব্যথা, আবার মাঝে মাঝে এক জায়গায় চিনচিন টাইপের, মানে এভাবেই উনি ভাষাটা দিয়েছেন, রাইট হ্যান্ডটা স্লো হয়ে যাচ্ছে, কিছু জিনিস ধরলে হাতটা কাঁপছে, এই হচ্ছে সিমটম, মানে এক্ষেত্রে কি করণীয়?
4: আচ্ছা, প্রথমে তো মাথা ব্যথাটার ব্যাপারে বলি যে মাঝে মধ্যে মাথা ব্যথা অনেক কারণেই হতে পারে। বয়সটা কিরকম কিছু বলেছে?
2: না, বয়সের উল্লেখ নেই, লোকেশন কিছু লেখেনি।
4: বয়স অনুযায়ী তো এগুলো ভ্যারি করে। মাথা ব্যথার কারণ অনেক ক্ষেত্রেই মানে যেটা কমনলি হয় যে মাইগ্রেনের মতো কোনো ব্যথা হলো কিনা, অথবা হচ্ছে টিটিএইচ মানে টেনশন টাইপ হেডেক, অথবা হচ্ছে নিমিউলার হেডেক বলে, যেটা হচ্ছে একটা জায়গাতেই হচ্ছে হেডেকটা মানে মাথা ব্যথাটা রয়ে যায়। তো এইগুলোর মধ্যে কিছু হতে পারে, কিন্তু যদি ব্যাপারটা হঠাৎ করে হয়ে থাকে, মানে তার আগে ছিল না, নতুন করে সিমটমটা হয়েছে, তাহলে কিন্তু মাথার একটা ছবি মানে সিটি স্ক্যান বা এমআরআই করা প্রয়োজনীয়। আর হাতের বিষয়টা, হাতটা কাঁপা এবং স্লো হয়ে যাওয়া, এইটা কিন্তু মানে অনেক রোগের দিকেই এগোতে পারে। সেটাতে মানে যেমন হচ্ছে

0: জাস্ট হচ্ছে প্লেন একটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমার থেকে হতে পারে, মানে যেটা খুব সহজে, মানে যেটা বংশগত যে ট্রেমারটা সেখান, মানে সেই কাঁপুনির রোগটা থেকে হতে পারে, সেখান থেকে পার্কিনসনিজমস অবধিও হতে পারে, উইলসনস ডিজিজও হতে পারে, সবই বয়স এবং হচ্ছে কনটেক্সট অনুযায়ী এটা আমাদের দেখতে হবে যে আর কি কি এর সঙ্গে আনুষাঙ্গিক কিছু রয়েছে কিনা। শুধুমাত্র এই সিমটমস এর ভিত্তিতে এর বেশিটা
1: বাংলাদেশ থেকেও আমাদের একজন শ্রোতা বা দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপে না, আমাদের ফেসবুক লাইভ যেখানে হয় সেখানে প্রশ্ন করছে, প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক জানি না, তবে উনি নর্মালি জানতে চেয়েছেন, বলেছেন, প্রথমেই জানাচ্ছি নমস্কার, বর্তমানে দেখা যায় কোনো রোগ থেকে আমাদের আরও কীভাবে সতর্ক থাকা দরকার, জল কতটা খেতে হবে বা ফল খেলে তাতে কোনো সমস্যা হতে পারে কি। আমার মনে হয় এই রোগের ক্ষেত্রে উনি জানতে চাইছেন, খুব একটা ক্লিয়ার হলো না যে আমাদের খাবারের আর কি ফুড হ্যাবিটটা কীরকম হওয়া দরকার বা জল কতটা খেতে হবে এই রোগ থেকে বাঁচতে গেলে।
0: যদি মোয়ামার ডিজিজ আমরা পার্সে বলি, তাহলে হচ্ছে মোয়ামার ডিজিজের ক্ষেত্রে জল অ্যাডিকুয়েটলি খাওয়া উচিত। যেরকম যেহেতু বডিতে মানে ব্রেনে রক্তটাই কম যায়, শরীরের ফ্লুইড স্ট্যাটাস যেটা, শরীরের যে জলটা সেটা যেন সবসময় ঠিক থাকে। এটা আমরা আমাদের পেশেন্টদেরকেও সবসময় বলি যে ইভেন যদি কখনো কোনো ডায়রিয়া হয়, আর বাচ্চাদের বেশি হয় তো, বাচ্চারা দুপুরে রোদে খেলতে চলে গেল হয়ে গেলো, আমরা সবসময় বলি যে ওর সঙ্গে একটা জলের বোতল দিয়ে দেবেন বা নুন চিনির জল দিয়ে দেবেন, যাতে ওই ঘামটা হলে বা ওই ডায়রিয়াটা হলে যেন অ্যাডিকুয়েটলি ফ্লুইডটা রিপ্লেসড হয়। তো এই মোয়ামা ডিজিজে এইটা খুবই জরুরি যে জল অ্যাডিকুয়েটলি শরীরে যেন থাকে। ইন জেনারেল আমাদের জলটা সবসময় ভালো করে খাওয়া উচিত, যদি না অন্য কোনো কারণ থাকে, কিছু যেরকম কিডনির রোগ বা কিছু হার্টের রোগের ক্ষেত্রে আমরা বলি যে জলটা একটা মেপে খেতে, এর বাইরে কিন্তু নর্মালি জলটা বেশি করে খাওয়া উচিত। ফল টল এমনি কোনো বারণ তো কিছু নেই মোয়ামাতে, এমনি সবই খাবে, নিউট্রিশন অ্যাডিকুয়েটলি যেরকম হওয়া উচিত। খালি ওই ঝাল খাবারটা আর গরম খাবারটা একটু অ্যাভয়েড করেই আমরা চলতে বলি মোয়ামাতে।
2: আচ্ছা, সুচিত্রা দাস একটা ফোন করেছেন, এই প্রশ্ন করেছেন সুচিত্রা দাস, উনি লিখছেন ইছাপুর থেকে যে পার্কিনসন্স রোগের নাম আমরা শুনেছি কিন্তু এর মূল কারণ কি, কেন হয়, লক্ষণ কি, আর কিভাবে দ্রুত শনাক্ত করা যায়, চারটি প্রশ্ন উনি রেখেছেন।
0: আচ্ছা, তাহলে পার্কিনসন্স ডিজিজ যখন আমরা কথা বলি, পার্কিনসন্স ডিজিজের কারণ একটা হচ্ছে জেনেটিক, জেনেটিক কিছু কিছু জিনস আছে, সেই জিনসের জন্য পার্কিনসনিজম হতে পারে। এর বাইরে ইডিওপ্যাথিকও হতে পারে, মানে যে স্পেসিফিক কোনো কারণ ছিল সেরকম না, হয়তো এমনি হয়তো সেই জিনিসটা হয়েছে। পার্কিনসনিজমসের রোগটা হওয়ার মানে যখন মূল যে সিমটমসগুলো সেগুলো কি হয় আগে আমরা জেনে নিই, যে হাত কাঁপছে, এই হাত কাঁপাটাও খুব স্পেসিফিক, কিন্তু এই হাত কাঁপাটা বেশিরভাগ সময় যখন পেশেন্ট বা মানে যিনি রোগী সিনি বসে আছেন তখন হাতটা কাঁপছে। এটা কিন্তু এমন না যে একটা জিনিস ধরতে গিয়ে হাত কাঁপছে বা জাস্ট রিচ আউট করতে গেলাম তখন হাতটা কাঁপছে, ওটা নয়, যখন রেস্টে আছে তখন যেই হাত কাঁপাটা, এইটা পার্কিনসনিজমের কাঁপার মধ্যে বেশি পড়ে,
2: মানে আইডলি বসে আছেন অথচ হাত কাঁপছে,
0: এটাকে আমরা রেস্টিং ট্রেমার বলি। এর বাদে পেশেন্টটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ওনার হাঁটার স্পিড, ওনার কথা বলার স্পিড, ওনার ইনফরমেশন প্রসেসিং স্পিড, মানে ধরুন আমরা কথোপকথন করছি, ওনার উত্তর দেওয়ার যে স্পিডটা সেটা একটু মানে অ্যাপারেন্টলি একটু স্লো, মানে যেরকম হওয়া উচিত একটা নর্মাল কনভারসেশনে ওই রকমভাবে করে উঠতে পারছেন না। এইটাকে আমরা বলি ব্র্যাডিকাইনেশিয়া, মানে এই শুধু কথা বলাটা না, মানে এই হাঁটা চলা ওভারঅল এই স্লোয়িংটাকে আমরা ব্র্যাডিকাইনেশিয়া বলি। তাহলে একটা হলো রেস্টিং ট্রেমার, একটা হলো ব্র্যাডিকাইনেশিয়া, আর একটা হলো রিজিডিটি। রিজিডিটি মানে হচ্ছে শক্ত ভাব হয়ে যাওয়া, ওনাদের হাতটা এমনি ধরে যদি নাড়ানো মানে চেষ্টা করা হয়, দেখা যায় যে আমাদের মানে বডিতে হাতটা যত সহজে নড়ে ওনাদের কিন্তু অত সহজে নড়ে না। তো এই রিজিডিটি, এই তিনটে, এর সঙ্গে আস্তে আস্তে মানে যেটা আমাদের ব্যালেন্সটাকে মেনটেন করার ক্ষমতা সেইটা আস্তে আস্তে কমে যাওয়া, তো এই চারটে হচ্ছে পার্কিনসনিজমের মানে যেগুলোকে আমরা বলি কার্ডিনাল সাইন্স, মানে এইগুলো হচ্ছে সিমটমসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কমন সিমটমস পার্কিনসনিজমে। কিন্তু এই পার্কিনসনিজমসে এই সিমটমসগুলো আসার আগেও না অনেক কিছু সিমটমস থাকে যেগুলো বেশ কিছু বছর ধরে হয়তো এই সিমটমসগুলো আসার আগে থেকেও থাকে কিন্তু আমরা ধরতে পারি না, এবং এটা ধরা কঠিনও, মানে ইভেন মানে একজন ডাক্তারের পক্ষে ওটা ধরা কঠিন, কারণ এগুলো খুব নন স্পেসিফিক সিমটমসগুলো হয়। এক হচ্ছে যেরকম খুব একটা ভালো করে গন্ধ পাচ্ছেন না, নেক্সট হচ্ছে কনস্টিপেশন হচ্ছে,

0: হচ্ছে মুড সিমটমস হচ্ছে, মানে উনি মুডটাকে ঠিক রাখতে পারছেন না, আইদার ওটা একটা ডিপ্রেশনের দিকে যাচ্ছে অথবা মাঝে মধ্যে ওই অ্যাগ্রেসিভ ইম্পালস কন্ট্রোল,
1: মানে মুড সুইং করছে,
0: মুড সুইংস করছে। নেক্সট হচ্ছে যে স্লিপ ডিস্টারবেন্সেস, ঘুমটা অ্যাডিকুয়েটলি হচ্ছে না, বা ঘুমের মধ্যে কিছু কথা বলছেন, বা ঘুমের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, এইগুলো কিন্তু মানে ইভেন বিফোর যে পার্কিনসনের সিমটমসগুলো আসে, মানে মেন যে সিমটমসগুলো বললাম এগুলো কিন্তু তারও আগে থেকে হতে পারে।
2: আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়েই থাকবো, কিন্তু আবারও আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, কারণ ঘড়ির কাঁটা বলছে অলরেডি 10:32 হয়েছে। আমরা বিরতির ওপারে ফিরে আসছি আপনার সঙ্গে আজকের এই সমস্যাগুলো নিয়ে উত্তর দেবেন আজকে আমাদের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস, সঙ্গে থাকুন FM গোল্ডের।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
2: আরোগ্য নিয়ে আজ সুদীপ্ত কল্পলাল আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। অনেক প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে 2248 8085 এ কোনো একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন দেখে নিই। নমস্কার, ছিলেন, যোগাযোগ করা যাচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন আমরা হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ আগেই পেয়েছিলাম, একটু প্রশ্নটা একটু দেখে নিই। সেটা হচ্ছে পাঠিয়েছে হচ্ছে নন্দদুলাল ভর বরানগর থেকে। প্রশ্ন করছেন যে ছোটদের পড়াশোনায় হঠাৎ দুর্বল হয়ে যাওয়ার সঙ্গে কি মোয়ামোয়া রোগের কোনো সম্পর্ক আছে?
0: হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন, মানে এইটা মানে আমিও হয়তো আগে মানে এড়িয়ে গেছি, বলা হয়নি। এইটা কিন্তু হয়, মানে যেরকম আগেও একবার বললাম যে স্ট্রোক মানে শুধুই একটা দিক জোর কমে যাচ্ছে বা কথা জড়িয়ে যাচ্ছে সেরকম নয়, ব্রেনের বিভিন্ন রিজিয়নগুলো, বিভিন্ন এরিয়াগুলো বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। তো স্ট্রোক মানে যদি বেশ কিছু জায়গায়, মানে যেখানে আমাদের এক্সিকিউটিভ ফাংশন বা যেখানে আমাদের থিঙ্কিং প্রসেসগুলোই হয়, সেই রকম জায়গায় যদি স্ট্রোক হয়, বা মোয়ামোয়া ডিজিজে যেটা হয় যে যদি ওভারঅল একটা স্ট্রোক হলো না, কিন্তু যেহেতু অনেক দিন ধরে ব্রেনে রক্তটা একটু কমই যাচ্ছে, অক্সিজেনটা কম যাচ্ছে, তার ফলে একটু ব্রেনটা যে একটু মানে সামওয়াট একটু শুকিয়ে যাচ্ছে, এইটার ফলে কিন্তু মানে জাস্ট শুধুমাত্র বাচ্চার স্কুলে পারফরমেন্স ড্রপ করছে, এই রকমও কিন্তু বেশ কিছু সময় আমরা দেখেছি। মানে তাদের হয়তো একবারও মানে একটা দিক জোর কমে গেল, কথা জড়িয়ে গেল, এরকম হয়নি, কিন্তু শুধুমাত্র এই স্কুলে আস্তে আস্তে পারফরমেন্সটা ডিপ করছে, সেই রকমভাবেও কিন্তু পেশেন্ট আমাদের এসছে মোয়ামোয়া।
2: আচ্ছা আচ্ছা, বারবার মাথা ব্যথা শিশুদের ক্ষেত্রে, এটা কি মোয়ামোয়া রোগের একটা সতর্ক সংকেত হতে পারে?
0: একদমই, মাথা ব্যথা আরেকটা হচ্ছে চিহ্ন যে ক্ষেত্রে যেটা মোয়ামোয়া ডিজিজে খুবই কমনলি হয়, যেহেতু এই মানে আবার সেই ব্রেনের রক্তটা কম যাচ্ছে, এই ব্রেনের যেই মানে যে কটা শিরাগুলো যেগুলো পরবর্তী ক্ষেত্রে ওই রক্ত দেওয়ার চেষ্টা করে, তারা আরও বেশি কাজ করার চেষ্টা করতে গিয়ে ওই মাথা ব্যথা কিন্তু মোয়ামোয়াতে ভালো মতনই হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক মাইগ্রেনের যেই ব্যথাটা হয়, অনেক মানে মাইগ্রেনের ব্যথার মতনই ওই রকম দপদপ করে ব্যথা কিছুক্ষণের জন্য থাকছে, আবার হচ্ছে কিছু উইদাউট মানে হয়তো ওষুধ ছাড়াও আবার ওটা ঠিক হয়ে যাচ্ছে, এইটা কিন্তু মোয়ামোয়া ডিজিজে কমনলি হয়। এছাড়াও যদি মোয়ামোয়া ডিজিজে স্ট্রোক হলো, বড় স্ট্রোক হলো, সেই ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা নিয়েই শুধু বাচ্চাটা আসতে পারে আর কি।
1: আচ্ছা, ওষুধ ছাড়া শুধুমাত্র কোনো ব্যায়াম বা থেরাপি এগুলো দিয়ে কি আদৌ রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোগটিকে?
0: মোয়ামোয়া ডিজিজ প্রথমেই বলি, যদি চিকিৎসার দিকে আমরা যদি একটু যাই, মোয়ামোয়া ডিজিজে কিন্তু মোয়ামোয়া ডিজিজটা পুরোপুরি সেরে যাওয়ার রোগ নয়। হ্যাঁ, এই রোগটা যখন হয়েছে মানে এই রোগটা থাকবে, আমরা যে চিকিৎসাটা করব সেইটা হচ্ছে যে মানে এই রোগটা থাকা সত্ত্বেও ব্রেনে যাতে রক্তটা একটু ঠিকঠাকভাবে চলাচল করে। তো এটা আমাদের ক্ষেত্রে দুটোভাবে করা যেতে পারে,

0: এক হচ্ছে ওষুধের দ্বারা, এই মানে কিছু কিছু রক্ত মানে পাতলা করার যে ওষুধগুলো সেইগুলো ব্যবহার করে, কাউরি যদি খিঁচুনি থাকে সেই খিঁচুনির জন্য সেই ওষুধগুলোকে ব্যবহার করে, এবং ওই যেই জিনিসগুলো মোয়ামা রোগকে বাড়িয়ে দেয় বিশেষ করে, যেমন হচ্ছে ওই জ্বর বা হচ্ছে ডায়রিয়া বা হচ্ছে ঘাম বেশি হলে, বা হচ্ছে বাচ্চাটা কান্নাকাটি বেশি যদি করে, যদি হচ্ছে বাচ্চাদের হচ্ছে ওই খুব গরম জল বা খুব ঠান্ডা জলে যদি স্নান যাতে না করে, এই সব নিয়মগুলো মেনটেন করা এবং এই ওষুধ দিয়ে, এইটা একটা পার্ট চিকিৎসা। আর একটা পার্ট হচ্ছে সার্জারি করে ব্রেনে যাতে আলাদাভাবে, যেখান থেকে রক্ত যাচ্ছে না সেটা কিছু করার নেই, আলাদাভাবে যাতে ব্রেনে রক্তটা ভালো করে যায় সেই সার্জারি করা। তো এই দুটো পদ্ধতি কিন্তু মোয়ামা ডিজিজের চিকিৎসায় এখনো রয়েছে। হাওয়েভার, যদিও মানে সার্জারিটা খুব মানে কমনলি হচ্ছে অ্যাক্সেসেবল না, তো সেই ক্ষেত্রে মানে আমাদের যেরকম দেখেছি আমাদের পেশেন্টগুলো বেশিরভাগই এই ওষুধ এবং হচ্ছে এই নিয়মগুলো মেনেই রয়েছে। তাতে কিন্তু মানে বলা যেতে পারে যে 100 এর মধ্যে 90 ভাগই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখনো স্ট্রোক হয়নি এইরকম প্রপোর্শনটা। তো এইটা নিয়েও আমাদের মানে কাজ অনেকটাই এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা হয়তো গবেষণার মানে এই ফলাফলটাকে হচ্ছে আমরা মানে পাবলিশ করবো আর কি। তো এই জিনিসটা কিন্তু আগে এতটা মানে কমনলি এত জানা ছিল না। আগে কিন্তু লোকে জানতো যে মোয়ামা মানে সার্জারি, মানে যখন জাপানে এই রোগটা প্রথম আবিষ্কার হয় তখন কিন্তু একটাই ধারণা ছিল যে মোয়ামা মানেই সার্জারি। এই জিনিসটা কিন্তু নতুন আমরা দেখছি, বিশেষ করে হচ্ছে আমাদের এই মানে পশ্চিমবঙ্গে যে মোয়ামা ডিজিজের পেশেন্ট দেখে, তারা কিন্তু মানে অনেকেই এই ওষুধ এবং নিয়মে বেশ অনেক দিন ধরে আপাতত ভালো রয়েছেন বা স্ট্রোক হয়নি।
1: কি ধরনের টেস্ট করা হয়, মানে ধরুন এই রোগটা যে একদম আপনারা হয়েছে স্যাঙ্গুইন হওয়ার জন্য, বোঝার জন্য আপনারা কি ধরনের পরীক্ষার কথা বলেন বা আপনারা কি ধরনের টেস্টগুলো করেন?
0: মোয়ামা ডিজিজ ডায়াগনোসিস করা মানে মানে সব থেকে মানে ইম্পর্টেন্ট স্টেপটা হলো যে ভাবা যে এটাই মোয়ামা ডিজিজ হতে পারে। একবার ভাবলে এরপরে মানে যেই ডায়াগনোসিস করার যেই মানে ইনস্ট্রুমেন্টটা সেটা খুব সোজা, মানে একটা MR NGO বা একটা CT NGO করলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যে মোয়ামা ডিজিজের যেই রক্তের শিরাগুলো যেরকমভাবে হয় ওইভাবেই দেখা যায়। তো মানে খুব সহজেই করা যায়, NGO খালি করতে হবে, একটা MR NGO করলেই বোঝা যায় আর কি।
2: একটা প্রশ্ন এসেছে রুক্মিণী সেনগুপ্ত, উনি জানতে চেয়েছেন যে রাইটার্স ক্র্যাম্প, তার সাথে কি পার্কিনসনের কোনো সম্পর্ক রয়েছে, আর রাইটার্স ক্র্যাম্প কি কিউরেবল?
0: আচ্ছা, তো রাইটার্স ক্র্যাম্প আর পার্কিনসনিজম দুটো আলাদা রোগ, কিন্তু হয়তো ব্রেনের যেই জায়গা থেকে এই জিনিসটা অরিজিনেট করছে দুটোই কিন্তু একই জায়গাকার রোগ আর কি, বেজাল গ্যাংলিয়া যেটাকে আমরা বলি ব্রেন, কিন্তু দুটো আলাদা রোগ। এই দুটোকে একইভাবে লিঙ্ক করা মানে ঠিক হবে না। রাইটার্স ক্র্যাম্প অনেক বেশি বিনাইন, রাইটার্স ক্র্যাম্পে অতটা মানে মানে যেরকম পার্কিনসনিজমে আমরা দেখি যে দিনকে দিন আরও রুগী একটু আস্তে আস্তে ডিটোরিয়েট করে, রাইটার্স ক্র্যাম্প হয়তো অতখানিও খারাপ না। রাইটার্স ক্র্যাম্পের চিকিৎসা অ্যাডিকুয়েটলি অনেক কটা মানে মিডিয়াম রয়েছে, এবং রাইটার্স ক্র্যাম্পের রুগীরা কিন্তু মানে একদমই সাধারণভাবে যেরকম জীবনযাপন করা করতে পারে।
1: আচ্ছা, দিলীপ মান্না দমদম থেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে মোয়ামোয়া রোগ নির্ণয় দেরি হলে কী ক্ষতি হতে পারে এবং সেটা কতটা সুদূর প্রসারী?
0: হ্যাঁ, মোয়ামোয়া ডিজিজ যত মানে দেরি হবে ডায়াগনোসিসে ততই হচ্ছে কিন্তু বাচ্চার ব্রেনটা এফেক্টেড হবে। বাচ্চার ব্রেন এফেক্টেড কীভাবে হবে, যদি স্ট্রোক হয় স্ট্রোকের জন্য, আর না হলে হচ্ছে ওই যে মানে টানা যে হচ্ছে ব্রেনে রক্তটা কম চলাচল করছে সেইটার ফলেই, ব্রেনের অক্সিজেন কম যাওয়ার ফলে ব্রেনে কিছু ড্যামেজ হতে থাকবে। তো মোয়ামোয়া ডিজিজ যত আর্লি ডায়াগনোসিস হবে ততটাই মানে মঙ্গল বাচ্চাটার জন্য, কারণ দেরি হতে থাকলে ব্রেনের ড্যামেজ কিন্তু ততটাই বাড়তে থাকবে।
1: আচ্ছা, একজন শ্রোতা রয়েছেন টেলিফোনে 2248-8085-এ, নমস্কার। না থাকছেন, কোনোভাবে যোগাযোগটা করা যাচ্ছে না আর কি, আপনারা চেষ্টা করুন। তবে যদি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে 9903052, 9903052, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করতে পারেন আপনার প্রশ্ন, এবং অবশ্যই আপনি কোথা থেকে লিখে পাঠাচ্ছেন প্রশ্ন সেটাও কিন্তু লিখবেন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
2: আরও একটা প্রশ্ন এসছে, প্রশ্নটি করেছেন ভূমিকা দাশগুপ্ত, জায়গা লেখেননি, উনি লিখছেন যে এই রোগে ফিজিওথেরাপির ভূমিকা কি আছে?

হ্যাঁ, মোয়ামারডিজে যদি স্ট্রোক হয় এবং মানে যদি একটা সাইডে প্যারালাইসিস হয় বা জোর কমে যায়, তাহলে ফিজিওথেরাপির রোল তো আছেই। ফিজিওথেরাপি মানে উইদাউট দ্যাট ওই প্যারালাইসিসের যে জিনিসটা, সেটা কিন্তু ঠিক হওয়া শুধুমাত্র ওষুধের দ্বারা কিন্তু হয় না। সেটা যে কোনো স্ট্রোকেই, মানে শুধু মোয়ামোয়া স্পেসিফিক সেরকম না, যে কোনো স্ট্রোকেই যদি একটা দিকে জোর কমে যায়, প্যারালাইসিস হয় বা

0: ফিজিক্যাল থেরাপি।
1: আচ্ছা, স্ট্রোক সন্দেহ হলে পরিবারের প্রথম ভূমিকাটা কি হবে? ধরুন বুঝতে পারছে যে স্ট্রোক হচ্ছে বা হলেও হতে পারে, সেক্ষেত্রে প্রাথমিক কি করবে?
0: প্রাথমিক একদমই দেরি না করে এক নিয়ারেস্ট যে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে উপস্থিত।
2: ধরুন এরকম হলো যে হাসপাতাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র অনেকটা দূর, সেক্ষেত্রে কি করতে হবে?
1: বা মাঝরাতে বিষয়টা হয়েছে মানে একটু সময় সাপেক্ষ, সেক্ষেত্রে বাড়ির কি করণীয়?
0: বাড়ির কি করণীয়, আমি এটা বলবো যে স্ট্রোক মানে ঠিক হার্ট অ্যাটাকের মতো ব্যাপারটা নয় যে কিছু ওষুধ হচ্ছে মুখে খাইয়ে দিলাম বা জিভের তলায় দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি নিয়ে গেলাম যতটা তাড়াতাড়ি সম্ভব। কিন্তু স্ট্রোকে এই মানে এই জিনিসটা হয় না। স্ট্রোক কী ধরনের স্ট্রোক হয়েছে সেই স্ট্রোকটা না জানা অবধি চিকিৎসা কিন্তু শুরু করা সম্ভব না। এবং খুব সহজেই একটা সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যান করলেই কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এটা আদৌ স্ট্রোক আছে কি না, আর স্ট্রোক থাকলে এটা কী ধরনের স্ট্রোক, এবং তারপরে তার পরবর্তী আর কি চিকিৎসা।
2: তো মানে অ্যাজ বাড়ি থেকে কিছু করার নেই,
0: স্ট্রোকে বাড়িতে মানে আলাদা করে আমরা কিছু করতে পারবো না, মানে নিয়ারেস্ট হচ্ছে হেলথ কেয়ার সেটআপেই আমাদেরকে যেতে
1: হবে। আচ্ছা, আরো একজন রয়েছেন কিন্তু জানি না এই মুহূর্তে তাকে পাওয়া যাবে কিনা। কে কে রয়েছে, কে রয়েছেন? 2248805 নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ, আমি চন্দননগর থেকে শেখ মেহ বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার ওই ডাক্তারবাবুকে একটি প্রশ্ন যে 3 বছর আগে আমার একবার স্ট্রোক হয়েছিল, বুঝলেন তো? তো তারপর থেকে আমার থাইরয়েড আছে।
1: আরেকবার বলুন।
2: থাইরয়েড আছে।
1: থাইরয়েড আছে।
3: হ্যাঁ, থাইরয়েড আছে। আর ইয়ে আর কোলেস্ট্রল আছে, এলডিএল কোলেস্ট্রলটা একটু বেড়েছিল।
1: আচ্ছা।
3: হ্যাঁ, আর ডাক্তারবাবু আমাকে রক্ত পাতলা করার ওষুধ দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু যে আমি কি মানে একভাবে যদি রক্ত পাতলা করার ওষুধ যদি খাই কোনো অসুবিধা আছে, এটাই আমার প্রশ্ন।
1: বেশ বেশ, শুনতে থাকুন। একভাবে রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার কোনো সমস্যা, সাইড এফেক্ট কিছু আছে কিনা?
0: আচ্ছা, যদি মানে ওনার বক্তব্যতে যে স্ট্রোকটা হয়েছিল সেটা প্রবাবলি তাহলে আমরা যেটাকে বলি ইসকেমিক স্ট্রোক, এই ইসকেমিক স্ট্রোক হওয়ার পরেই ওই রক্ত পাতলা করার যে ওষুধটা সেটা আমরা চালু করি। এই রক্ত পাতলা করার যে ওষুধ এইটা কিন্তু মানে এইরকম ইসকেমিক স্ট্রোক হলে হয়তো লাইফ লংই খেতে হবে, লাইফ লং খেতে হবে, যদি না কোনো সময় কোনো ধরনের মানে রক্তক্ষরণ বা ব্লিডিং কোনো টেন্ডেন্সি হয় ততক্ষণ অবধি কিন্তু এই রক্ত পাতলা করার ওষুধ খেলে ওনার বেনিফিটটাই বেশি রাদার দেন মানে সাইড এফেক্ট। সাইড এফেক্ট ওই মানে একমাত্র খেয়াল রাখা যে কোথাও থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে কিনা, মানে সেটা ইউরিনে ব্লাড হতে পারে বা স্টুলে ব্লাড আসতে পারে,
2: মানে সেটা ক্লট ক্লট হওয়াটা কঠিন ব্যাপার যেহেতু।
0: হ্যাঁ, সেই জন্য এইটা যদি হয় সেই সময় সাময়িক হয়তো ওই ওষুধটা বন্ধ করতে হবে, কারণ খুঁজতে হবে। কিন্তু যদি স্ট্রোকটা হয়ে থাকে ইসকেমিক স্ট্রোক ওনার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই রক্ত পাতলা করার ওষুধটা হয়তো লাইফ লং খেলেই ওনার জন্য বেনিফিশিয়াল,
1: খুব সমস্যা তাতে নেই ওনার জন্য।
2: আচ্ছা, আর 2888805 কে রয়েছে,
1: কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার।
4: নমস্কার।
1: হ্যাঁ,
4: ভালো আছি। কি অনিমেশ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন অনিমেশ বাবু।
4: নমস্কার ডাক্তার বাবু।
0: নমস্কার।
4: আচ্ছা, এই এই যে মোহময় রোগটা হয়, এই রোগটা কি পুরোপুরি নিরাময় সম্ভব নয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার থাইরয়েড আছে, তো এই থাইরয়েডের জন্য আমাকে নিয়মিত ওষুধ খেতে হয়, এই জন্য কি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে? নমস্কার।
1: বেশ, শুনতে থাকুন অনিমেশ বাবু।
0: আচ্ছা, ওই মোহময়ডিজ এর মানে একবার যেটা বললাম যে মোহময়ডিজ কমপ্লিটলি কিউরেবল ডিজিজ নয়, মানে এটা সম্পূর্ণ যে নিরাময় হয়ে যাবে সেরকম নয়। চিকিৎসা সেটা মানে ওষুধ এবং নিয়ম বা হচ্ছে সার্জারি, দুটোতেই আমরা যেটা চেষ্টা করি যে রক্ত যেটা ব্রেনে কম যাচ্ছে সেই রক্তটাকে অ্যাটলিস্ট কোনোভাবে কম্পেনসেট করা, মানে কোনোভাবে ওইটাকে আরেকটু করে মানে ব্রেনে যাতে ঠিকভাবে যায় সেইটুকুটাকে হচ্ছে চেষ্টা করা, এইটাই হচ্ছে চিকিৎসার পদ্ধতি মোহময়ের ক্ষেত্রে। কিন্তু রোগটা যদি বলি যে পুরোপুরি সেরে যাবে কিনা সেটা হয় না। তবে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে বলবো, যেটা আমরা দেখেছি এই গত 10 বছরে, বাচ্চাদের যখন মোয়ামোয়া হয় মোস্টলি যেটা আমি বললাম যে 4 থেকে 8 বছর বয়সেই বেশি করে হয়, প্রথম দিকে যতখানি স্ট্রোকের রিস্কটা থাকে মানে মেইনলি প্রথম 4-5 বছর, এই প্রথম 4-5 বছর কাটার পর আমরা কিন্তু দেখি যে স্ট্রোকের রিস্কটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। কারণ মানে এটার একটা

0: অন্যতম কারণ হচ্ছে বডি অ্যাডাপ্ট করতে থাকে। যখনই মেন সোর্স থেকে রক্তটা ব্রেনে ভালো করে যায় না, বডি কিন্তু নিজের মতো করে অন্য সোর্স থেকে ব্রেনে যাতে ব্লাড যায় সেই রকম ব্যবস্থা করতে শুরু করে। এবং এই সময়টা হয়তো, মানে এটা আমাদের মানে আর কি ক্লিনিক্যাল অবজারভেশন, হয়তো এই 5-6 বছরের পর সেই জন্যে হয়তো স্ট্রোকের রিস্কটা একটু কমে আসে, কিন্তু নীল হয়ে যায় না।
1: আচ্ছা, মৃণাল রাহা নদিয়া থেকে লিখেছেন, বয়স 23, বলছে আমাকে স্যার আগে দেখেছিলেন, আপনার সঙ্গে বোধহয় আগে দেখা হয়েছে 17 বছর বয়সে, কিন্তু আমার স্ট্রোক হয়েছিল, খুব মাথা ব্যথা আগে ছিল, মাঝে কমে গিয়েছিল, এমনকি আমার বাবার স্ট্রোক হয়েছিল, ডাক্তারবাবু আমাদের দেখেছিলেন, আমার বয়স 23, আবার মাথা ব্যথা করছে, হাত স্লো ছিল, এখন মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে, কাঁপছে কিছু ধরলে, কি করণীয়?
0: আচ্ছা, মানে আমি যতদূর খেয়াল পড়ছে, মানে এই মানে যে মৃণাল
1: রাহা,
0: মৃণালেরও হচ্ছে মানে অল্প বয়সে স্ট্রোক ছিল, ওনার বাবারও ছিল, দুজনেরই মহামারীজই ছিল।
1: আচ্ছা,
0: তো ওর ক্ষেত্রে হ্যাঁ মাথা ব্যথা অনেক, মানে মাথা ব্যথা মহামহাতে কিন্তু হয়, সেটা খুব একটা আনকমন না। যেটা ইম্পর্টেন্ট যে মহামহা যখন ডায়াগনোসিস হয়ে গেছে, ওষুধ চলছে, তারপরেও যদি পরবর্তী ক্ষেত্রে মানে মাথা ব্যথা হচ্ছে, তাহলে নেক্সট যেটা আমার বলার যে যেই সাবধানতাগুলো আমরা অবলম্বন করতে বলি মহামহা ডিজিজের পেশেন্টদেরকে, আমি আবারও একবার রিপিট করি সেটা, যে মানে অতিরিক্ত স্ট্রেস নেবে না, মানসিক চাপ, অতিরিক্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সার্শন মানে অতিরিক্ত কায়িক শ্রম করবে না, ঘাম হলে বা হচ্ছে ডায়রিয়া হলে জলটা অ্যাডিকুয়েটলি খাবে, জলটা যেই স্নানের জলটা একদম খুব গরম না বা খুব ঠান্ডা নয়, জ্বর আসলে জ্বরের ওষুধটা নিয়মিত খাওয়া, এইগুলো কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হবে। এরপরেও যদি খুব মাথা ব্যথা হয়, মাথা ব্যথার একটা ওষুধ খেতে পারে, এবং মাথা ব্যথাটা যদি টানা হতে থাকে সেই ক্ষেত্রে আর একবার মাথার ছবি করে দেখে নিতে হবে যে নতুন করে কোনো স্ট্রোক কিছু হলো কিনা। আর হাতে স্লোয়ের ব্যাপারটা যদি মানে আমার এই মুহূর্তে হয়তো খেয়াল পড়ছে না, ওর যদি ওই হাতেই স্ট্রোকটা হয়ে থাকে তাহলে ফিজিওথেরাপি কিন্তু হেল্প করবে।
1: আচ্ছা,
0: ফিজিওথেরাপি করলে কিন্তু হাতের ওই মানে যেই ওর স্পিড বা হচ্ছে যেই মানে জোরটা সেটা কিন্তু আগের থেকে একটু বেটার ওয়েতে ফিরতে পারে।
1: আচ্ছা, একজন রয়েছেন আমাদের সঙ্গে 2248-8085, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার।
3: নমস্কার,
1: হ্যাঁ সরাসরি কথা হচ্ছে, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি মহেশতলা থেকে দেবাশিস কথা বলছি।
1: বলুন দেবাশিস বাবু।
3: ডাক্তারের কাছে আমার 3টে প্রশ্ন। 1, আমার হাইপার টেনশন আছে, আমার প্রেসারও ভীষণ হাই, আমি ওষুধ খাই, আমার পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, সেজন্য আমার বাঁ পা ইনঅ্যাক্টিভ, আর মাথার পিছনে ব্লাড জমেছিল গত 1 বছর আগে থেকে, তো এখন সেরকম পেন হয় না, কিন্তু মাঝে মধ্যেই পেন হয়। তো ডাক্তারও বলেছিলেন যদি এটা 3 বছরের বেশি সময় এরকম হতে থাকে তাহলে আবার অপারেট করতে হতে পারে। এই অপারেশনটা কতটা রিস্ক? 1, 2 হচ্ছে আমার ঘুম, রাত্রে ঘুম হয় না, দিনে ঘুম হয়, ঘুমের পার্সেন্টেজটাও কম, তো এর জন্য আমার কি করা উচিত? আর ঘুম না আসলে কি নিয়মিত ঘুমের ওষুধ যদি আমি খাই তাহলে কি, ডাক্তারও প্রেসক্রাইব করেছিলেন কিন্তু সেটা 1 মাসের মানে 1 মাস ছাড়া ছাড়া খেতে বলেছিলেন, যে 1 মাস খাবেন 1 মাস বন্ধ রাখবেন, কিন্তু এটাতে এটা সাইড এফেক্ট কতটা? ঘুমের ওষুধ খাওয়াটা কি আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক? কারণ আমরা তো পুরো নিউরো পেশেন্ট, আবার হাইপার টেনশন আছে, একটুতেই ইরিটেটেড হয়ে যায়, এই জন্য মাঝে মধ্যে আমি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। আর তৃতীয়ত যে ধূমপান করি, বিড়ি সিগারেট একটু আধটু খাই, তো সেটাও কি কতটা ক্ষতিকারক?
2: ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: শেষ প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দেব যে পুরোটাই ক্ষতিকারক ধূমপান করাটা, ওটা করবেন না, বাকি দুটো প্রশ্নের উত্তর ডাক্তারবাবু অবশ্যই দেবেন।
0: আচ্ছা, হ্যাঁ এটা ঠিকই যে ধূমপান করা বা ইভেন হচ্ছে মানে যেটা উনি হাইপারটেনশন মনে হয় প্রবাবলি হচ্ছে মানে একটু বেশি হচ্ছে স্ট্রেস নিয়ে ফেলেন এই জিনিসটাই হয়তো বলে, দুটোই কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক, এই দুটোকে কিন্তু ডেফিনেটলি অ্যাভয়েড করে যতটা পারা যায় চলা উচিত। নেক্সট উনি যেটা বললেন যে মাথা

0: পিছনে রক্ত জমেছিল, এই জিনিসটা মানে একটু আরো ক্ল্যারিটি লাগবে। কারণ এই মাথার পিছনে রক্ত জমেছিল, যদি ব্রেনের ভেতরে রক্ত জমে থাকে মানে প্রায়ের কোনো স্ট্রোকের জন্য বা কোনো হয়তো টিউমার রিমুভালের জন্য, উনি আগেও একবার কিছু হয়তো কারণে দেখিয়েছিলেন, তো সেইগুলো তাহলে হচ্ছে আবার মাথার ছবি করে দেখতে হবে যে কি স্টেটাস ওটার, মানে কি ছিল না ছিল। মাথা ব্যথা হওয়া মানে শুধুই যে মানে ওইটা আবার বেড়ে গেছে সেটা কারণ হয়তো নাও হতে পারে, কারণ যেহেতু ঘুম কম হচ্ছে বা ওভারঅল মানে একটু স্ট্রেসটা বেশি থাকছে, এইগুলো কিন্তু মাথা ব্যথা বাড়ায়। সেই ক্ষেত্রে কিন্তু মানে এরকম কঠিন কোনো সার্জারি বা এসব কিছু লাগে না। সেই ক্ষেত্রে মোটামুটি নিজেই যদি কিছুটা মানে যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস, মানে একটু নিজেই যদি এই জিনিসগুলোকে হচ্ছে কাউন্টার করতে পারি আমরা, সেটাতেই কিন্তু অনেকটা সুবিধে হয়ে যায়। এর বাদে যদি ঘুমের ওষুধের কথা বলি, এইটা খুবই কমনলি সবাই জিজ্ঞেস করে যে ঘুমের ওষুধটা রেগুলার খাবো কিনা। ফার্স্ট হচ্ছে আমি বলবো যে স্লিপ হাইজিন যেই জিনিসটাকে বলে সেইটাকে আগে মেনটেন করা, যে যখন মানে একটা ফিক্সড টাইমই হচ্ছে ঘুমোতে যাব, মানে এই টাইমটা হয়ে গেলে এরপরে আমি আর কোনো কাজের মধ্যে আর নিজেকে এনগেজ করব না। মোবাইল ফোনটা হচ্ছে যখনই আমি শুয়ে পড়লাম তারপর থেকে মোবাইল ফোনটা বা ওই স্ক্রিনের যে লাইটটা ওটাকে আমি আর ইউজ করলাম না। ঘুমের যে ঘরটা সেটাকে হয়তো আলাদাই রাখলাম, মানে এখানে আমি শুধু ঘুমোই, মানে যেন ব্রেনটা এইভাবে আস্তে আস্তে প্রসেসড হয় যে এই জায়গাটা এলে আমি ঘুমোতেই যাই, এখানে আমি বিশ্রাম করি, এখানে কোনো কাজ করি না, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না, আমরা কাজটাকেও হচ্ছে বেডরুম অবধি নিয়ে চলে যাই। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় স্লিপ কিন্তু অনেক সময় ঘুম অনেক সময় কিন্তু মানে ওষুধ ছাড়াও এইসব জিনিসেও হেল্প করে। আর এর বাইরে যদি মানে উনি বললেন যে রাত্রি ঘুমটা আসছে না, অন্য সময় হয়তো ঘুমটা একটু আধটু হয়ে যাচ্ছে, এইটার জন্যে কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে যেটা মানে একদমই মানে খুবই মানে সাইড এফেক্ট বলবো, সাইড এফেক্ট প্রোফাইল খুবই ভালো। সেগুলো বেসিক্যালি মানে আমাদের বডিরই একটা কেমিক্যাল যেটা আমাদেরকে এমনিতে ঘুম পাড়ায়, মানে নর্মালি হচ্ছে আমাদের ব্রেন থেকে বেরিয়ে আর কি বলে যে এবার তুমি ঘুমোতে যাও, তেমনি ওটা ওই তখন মানে বডিতে ভালো করে না বেরোলে তখন ওটা বাইরে থেকে খেতে হয়, যেরকম আমরা মেলাটোনিন যেটাকে আমরা বলি। তো এইটা তো মানে সাইড এফেক্ট প্রোফাইল এটা তো খুবই ভালো। কিন্তু এর বাইরেও বলবো যে এই প্রশ্নটার উত্তর এইভাবে যে ঘুমের ওষুধ যদি ঘুম মানুষের না হয় সেটা কিন্তু আরো ক্ষতিকারক রাদার দেন হচ্ছে ওই ঘুমের ওষুধটুকু খেয়ে যেটুকু সাইড এফেক্ট হতে পারে। তো ঘুম যদি অ্যাডিকুয়েটলি না হয় সেইটা কিন্তু কনসার্নিং, সেইটাকে অ্যাড্রেস করার জন্য দরকার হলে ঘুমের ওষুধ লাগতে পারে।
1: মিউজিক থেরাপিতে কোনো লাভ হয়?
0: মিউজিক থেরাপি কিন্তু অনেকটাই এখনো গবেষণার জায়গায়। মিউজিক থেরাপি যা যা রোলস বা যা যা এগুলো ক্লেমড হয়েছে মানে সেগুলো কিন্তু মানে আমরা তো মানে মেডিকেল সায়েন্সে এভিডেন্স বেসড বলি, তো তো এই ক্লাস অফ এভিডেন্সটা কিন্তু মিউজিক থেরাপির এখন ওই রেকমেন্ডেড ওয়ান যেই ক্লাস ওয়ান যেটা হয় সেই রকম নয়, কিন্তু মিউজিক থেরাপি যেটা মানে অ্যাটলিস্ট দ্য রিসেন্ট রিসার্চেস যেগুলো বলছে মিউজিক থেরাপি কিন্তু হেল্পফুল।
2: আচ্ছা, আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন, শ্রোতা রয়েছেন, কে রয়েছেন? 2248-8085, নমস্কার।
3: হ্যালো।
2: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
3: আমি হরিণঘাটা বড় জায়গাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
2: বলুন সমীর বাবু।
3: আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই যে আমি আমার বিগত আজকে প্রায় 8-10 বছর হলো মানে আমার চোখে গ্লোকোমা হয়েছে, এবার চোখে গ্লোকোমা হওয়ার জন্য আমি একটু দৃষ্টিহীনতায় ভুগছি আর তার সাথে সাথে মাথা ঘুরে। কিন্তু আমি ছোট্টবেলার থেকেই আমার এখন 50+ বয়স, ছোট্টবেলার থেকে আমি মাথায় তেল মাখি না, মানে এখনো পর্যন্ত তেল টেল ইউজ করি না আমি, মাথাটা ঘুরে, আর যখনই মাথাটা ঘুরে তখন মানে চোখের সমস্যাটা আরো বেশি বেড়ে যায়। আর একটি মানে কথা হচ্ছে আমি খুব ধৈর্যশীল, প্রচন্ড ধৈর্যশীল, মানে সহজে আমি উত্তেজিত হই না, রাগ মানে রাগ থাকলেও সেটা মানে বই
1: কন্ট্রোল করতে পারে,
3: রাগটা থাকে কিন্তু বই প্রকাশটা নেই, মানে প্রচন্ড ধৈর্যবান আমি, কারণ আমি ছোট্টবেলায় গর্ভধারী মাকে হারিয়েছি।
0: মাথা ঘোরার কারণ দেখতে হবে, গ্লোকোমার জন্য মানে মাথা ঘোরাটা হওয়ার হয়তো কথা নয়, তাহলে সেই ক্ষেত্রে মাথা ঘোরার কারণ হচ্ছে মানে কেন হলো সেই জিনিসটা দেখতে হবে। সহজভাবে হচ্ছে আমাদের কানের দুটো কাজ, একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে ব্যালেন্স। তো

0: মানে এই কানের নার্ভের প্রবলেম হলেও কিন্তু এই মাথা ঘোরার একটা সম্ভাবনা থাকে, এর বাদেও ব্রেনের কিছু প্রবলেমস এর জন্য হতে পারে। আর ওভারঅলই হচ্ছে কিন্তু মানে এই ক্রনিক ডিজিনেস আমরা দেখি যে ওই আবার সেই মানে স্ট্রেস এবং হচ্ছে একটা ডিপ্রেশন থেকেও কিন্তু এই ক্রনিক ভার্টিগো বা ক্রনিক ডিজিনেস যেটাকে আমরা বলি এই মাথা ঘোরাটা কিন্তু হতে পারে।
1: আচ্ছা, আমাদের সময় ভীষণই কমে গেছে, রাত 11:58 হয়ে গেছে। খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমাদের 10:58 হয়েছে, সংক্ষেপে জানতে চাইবো আমাদের যারা দর্শকরা রয়েছেন এই মুহূর্তে, শ্রোতারা যারা রয়েছেন তাদের জন্য একটা
2: ছোট্ট একটা মেসেজ।
0: আজকে তো মানে যেহেতু আমরা মানে বাচ্চাদের স্ট্রোক নিয়ে বললাম, তো বাচ্চাদের স্ট্রোক নিয়ে আমি কিছু মানে মেসেজ আর কি দিতে চাইবো, যে বাচ্চারা অনেক সময় কিন্তু মানে বলে ফেলে যে আমার এইটা হচ্ছে ওইটা হচ্ছে, কখনো কখনো এমনি শুধুমাত্র কিছু একটা পাওয়ার জন্য বা কোনো একটা বায়না করার জন্যই বলে ফেলে। কিন্তু মা বাবা হিসেবে বাচ্চাদের প্রত্যেকটা কমপ্লেন কিন্তু খুব মন দিয়ে শোনা উচিত। তার কারণ হচ্ছে মানে বাচ্চারা যেরকম অনেক কিছুই মানে ঠিকভাবে বুঝতে না পেরে নিজের মতো করে একটা বলে, তো এর মধ্যে কিন্তু অনেক সময় কিছু কমপ্লেন্সও লুকিয়ে থাকতে পারে, যেটা কিন্তু একটা রোগের দিকে ইঙ্গিত করে। তো সেই জন্য ওনাদের মানে বাচ্চারা যা বলবে সেইটা কিন্তু একটু মন দিয়ে শুনে, আমি বলছি না যে সবকটা শুনতে হবে, বাট একটু ফিল্টার করেও বাচ্চাদের কোনো যদি কমপ্লেন শারীরিক বলে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে শোনা উচিত। এবং যদি মনে হয় যে হ্যাঁ ও কিন্তু মানে জেনুইনলি ব্যাপারটা ওকে অসুবিধা করছে, তাহলে নিয়ারেস্ট কোনো ডাক্তারকে দেখানো উচিত।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আজ আমাদের সময় আর নেই, অনেক সমস্যার সমাধান আশা করি আমাদের শ্রোতাদের হলো। এবং এই অনুষ্ঠানের পুরো ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক গোল্ডের মানে ফেসবুক পেজের এফএম গোল্ডের পেজে থাকবে, সুতরাং কোনো সমস্যা থাকলে আপনারা এখান থেকে আপনাদের যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। আজকের মতো শুভরাত্রি।
2: শুভরাত্রি,
0: ধন্যবাদ, শুভরাত্রি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com।

0: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 11:11 হয়ে 11 সেকেন্ড, আর যথারীতি আপনাদের সঙ্গে হাজির রয়েছি আমি সুদীপ্ত,
1: আর আমি কল্পলার, এবং অবশ্যই আপনারা থাকবেন 12টা পর্যন্ত, কারণ এখন অনুষ্ঠান dunia.com এর, আর dunia.com মানে বিশ্বের নানান প্রান্তে নানান রকম খবর। সে খবর হতে পারে বেশ মজার কিছু, হতে পারে নানান রকম আশ্চর্যের খবর, সব খবর নিয়েই dunia.com। আর dunia.com এ আজ স্টুডিওর এ প্রান্তে সুদীপ্ত কল্পলার রয়েছে আপনাদের সঙ্গে, আর অবশ্যই সঙ্গে থাকছেন বেশ কিছু ভালো গান, যে গানের জন্য প্রতীক্ষা কিন্তু থাকেই।

0: দুনিয়া ডট কমে আপনাদের সকলকে স্বাগত। আসলে আপনাদের সবাইকে যেটা জানানো সেটা হচ্ছে, দুনিয়ার অনেক খবরাখবর তো আমরা প্রত্যেক মঙ্গলবার এই সময়টাতে নিয়ে আসি, আর আজ আমরা আনতে চাইছি, মানে আমি কল্পলাল এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি সুদীপ্ত,
0: আমরা আনতে চাইছি বিশ্বের কিছু অদ্ভুত আইন। আইনের এক অদ্ভুত দুনিয়া কিন্তু রয়েছে, যেটা শুনলে অন্তত আমাদের সবাইকে একটু অবাক করে দেবে, কারণ আইন মানুষের নিরাপত্তা শৃঙ্খলা এবং সমাজের শান্তি বজায় রাখার জন্য তৈরি হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু আইন আছে যেগুলোর কথা শুনলে প্রথমেই মনে হতে পারে এও কি সম্ভব, কোথাও কি এমন আইন আছে যা আজও কার্যকর, আবার কোথাও কি এমন কিছু আইন রয়েছে যা একসময় চালু ছিল আজ ইতিহাসের অংশ।
1: আজকের অনুষ্ঠানে আমরা ঘুরে বেড়াবো পৃথিবীর নানান প্রান্তে, জানবো কিছু বিস্ময়কর, কিছু মজার, আবার কিছু অবাক করে দেয় আইনের গল্প। তবে একটা কথা কিন্তু শুরুতেই আমি এবং কল্পলাল বলে রাখি, আজ আমরা যে তথ্যগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তার মধ্যে কিছু আইন বর্তমানে কার্যকর, আবার কিছু ঐতিহাসিক বা বহুদিনের প্রচলিত আইন যেগুলো বিভিন্ন সূত্রে পরিচিত আমাদের মধ্যে। তাই আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং বিশ্বের যে অপার বৈচিত্র্য সেটাকে জানা।
0: তাহলে আমরা একটু জানানোর চেষ্টা করি যে ঠিক এই অদ্ভুত বা বিস্ময়কর আইনগুলো কি কি। যেমন ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পকেট থেকে একটি চুইনগাম বের করে চিবোচ্ছেন। আমাদের কাছে এটি খুবই একটা সাধারণ ব্যাপার, কারণ এটা হয়, এটা আমরা প্রায়শই করে থাকি। কিন্তু পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে চুইনগাম নিয়ে রয়েছে কঠোর নিয়ম।
1: তবে এর পিছনে কিন্তু একটা কারণও রয়েছে। একসময় জনসমাগমের জায়গায় মানুষ যেখানে সেখানে চুইংগাম ফেলে দিত রাস্তায়, তারপর ধরো ফুটপাথে, এমনকি গণপরিবহনেও মানে সেগুলো ফেলতো, এবং যথারীতি সেগুলো নোংরা হতো সেই স্থানগুলো।
0: একেবারেই তাই,
1: পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেন, এবং পরবর্তীতে কিছু চিকিৎসাগত প্রয়োজন ছাড়া চুইংগামের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা।
0: এখন প্রশ্ন হলো যে একটি ছোট্ট অভ্যেস কিভাবে একটা দেশের পরিচ্ছন্নতা নীতির সঙ্গে জড়িয়ে যেতে পারে। আইন কখনো কখনো এমনভাবেই সমাজের একটি সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারে। এটা হয়তো অদ্ভুত লাগছে আপনাদের, কিন্তু সত্যি কথা, আমরা যখন বাস্তবে এই জিনিসটা ভাবি যে একটা চুইনগাম, আমি তো এমনও আমার অভিজ্ঞতা হয়েছে যে আমি বাসে বা সিনেমা হলে টিকিট কেটে সেই সিনেমা দেখতে গেছি, ঠিক মাথায় হেলান দিয়েছি, সেখানে একটা চুইনগাম কেউ আটকে রেখে গেছে এবং রীতিমতো চুল কেটে সেই চুইনগামটা বার করতে হয়েছিল। তো সেখান থেকে যদি এমন একটা আইন প্রণয় করা হয়, তাহলে তো সত্যি কথা, এটা সমাজ দেশ সকলের জন্যই মঙ্গল, তাই না?

0: এবার আসি আরো একটা অদ্ভুত নিয়মে। অনেকেই এটা আমরা দেখেছি যে পার্কে গিয়ে পাখিদের খাবার দিতে ভালোবাসেন, মানে এটা আগেও ছিল বর্তমানেও আছে, মানে বার্ড লাভার্স প্রচুর রয়েছেন। কিন্তু বিশ্বের কিছু শহরে পায়রাকে নিয়মিত খাবার দেবার উপর বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।
1: নিশ্চয়ই কারণটা আপনাদের জানতে ইচ্ছে করছে যে পায়রাকে মানে পাখিকে খেতে দেব তাহলে কেন বিধিনিষেধ? আসলে অতিরিক্ত খাবারের ফলে কবুতর মানে যে পায়রা তার সংখ্যা বেড়ে যাচ্ছে, রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয় এবং ঐতিহাসিক স্থাপনারও ক্ষতি হতে পারে। কারণ আমরা জানি যে তুমিও জানো সৈকতদা, আমাদের শ্রোতারাও জানে যে পায়রা কিন্তু ওই বিভিন্ন রকম ওই সব স্থাপত্যগুলোর ইয়েতে ঝাঁকে ঝাঁকে থাকে, বাসা বাঁধে, ফলে সেই জায়গাগুলো প্রশাসন মানুষকে নিরুৎসাহিত করে দেয়, নিয়ম বেঁধে দেয়, মানে ওখানে যাবেন না, তমুকটা করবেন, অমুকটা করবেন না। কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার একটা যুক্তি, এই যে পায়রাকে যেখানে সেখানে খেতে দেওয়া যাবে না এবং এটা আইন প্রণয়ন করেই আনা হয়েছে। সেটা
0: একটা ব্যাপার, মানে এটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখব কিন্তু যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, এটুকুনি ভাববো। কিন্তু প্রত্যেকটা আইনের পিছনে একটা কিন্তু নির্দিষ্ট কারণ থাকে। কিছু আইন সময়ের সঙ্গে বদলে যায়, কিছু আইন ইতিহাস হয়ে যায়, আবার কিছু আইন আজও মানুষের জীবনকে প্রভাবিত করে।
1: তাই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে ইচ্ছে করছে, যদিও প্রশ্নের উত্তর দিতে হবে না, মানে নিজে থেকেই মনে হচ্ছে যে কোনো আইন কি এতটাই কঠোর হতে পারে যে শুনলে অবাক লাগবে, কিন্তু তার পেছনে একটা যুক্তি তো থাকবেই। ভাবতে থাকুন, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আইন যখন ভাবি

তখন ভাবি বোধ হয় খুব কঠোর, মানে নিশ্চয়ই আমাদের খুব খারাপ হবে বিষয়টা নিয়ে। কিন্তু একটা পরিবেশ, একটা টোটাল দেশকে পরিচ্ছন্ন রাখবার জন্য আইন প্রণয়ন করার ক্ষেত্রে সেই দেশের মানুষরা কিভাবে ভাবছেন, এটা ভাবতে গিয়ে আমাদের ভীষণ অবাক লাগছে, তাই না?

0: आकाश ना डाकले।
1: चलुन এবার একটু দেশের সীমা ছাড়িয়ে চলে যাই ইতালিতে। ইতালির বেশ কিছু শহরে জনসমক্ষে ঐতিহাসিক যে স্থাপনা সিঁড়িগুলো রয়েছে, সেখানে বসে খাওয়া বা দীর্ঘক্ষণ বসে থাকা একেবারেই প্রহিবিটেড। সেটা কিন্তু যারা করে, যদি করে, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও জরিমানারও ব্যবস্থা রয়েছে।
2: প্রশ্ন তো জাগছে যে কেন যেখানে সেখানে খাবো? আমরা তো কোনো নিষিদ্ধ খাবার খাচ্ছি না। আসলে হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক স্থাপত্যগুলো বা স্থাপনাগুলো প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটকের ভিড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই শুধু সৌন্দর্য রক্ষার জন্যই নয়, ঐতিহ্য সংরক্ষণের স্বার্থেও কিন্তু এই ধরনের নিয়ম চালু আছে। অর্থাৎ এখানে আইন শুধু মানুষকে নিয়ন্ত্রণ করছে না, সংরক্ষণ করছে ইতিহাসকেও। এই ধরনের আইন কিন্তু প্রণয়ন করাটা ভীষণভাবে দরকার সর্বত্রই। মানে আমরা ইতালিতে দেখলাম, কিন্তু ইতালি ছাড়া অন্যান্য জায়গা, অর্থাৎ
1: আমরা যদি সুইজারল্যান্ডের কথা বলি,
2: সেখানেও নানান রকম আইন আছে।
1: অবশ্যই পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর প্রতিবেশীর প্রতি সম্মানের জন্য বিখ্যাত।
2: আসলে সুইজারল্যান্ড মানেই আমরা হিন্দি ছবির বেশ কিছু গানের সিকোয়েন্সের কথা মনে করতে পারি, সিদ্ধার্থ চোপড়ার ছবি বা ধরো আরো অনেক ছবি।

0: যাকে বলি ভেত বাঙালি, মানে তাদের সুইজারল্যান্ড দেখা কিন্তু ওই সিনেমার পর
1: একদম। এবং তুমি বলে যে তুমি শুরুতেই বললে না যে পরিচ্ছন্নতা শৃঙ্খলা, এই পরিচ্ছন্ন শহর যদিও পুরোটাই আমরা পর্দায় অর্থাৎ সিনেমার পর্দাতেই দেখেছি, বাস্তবে গিয়ে কতটা দেখা সম্ভব হবে সেটা তো সময় বলবে,
0: এবং প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন
1: একদম। এবং দেখো কিছু আবাসিক এলাকায় সেখানে গভীর রাতে অতিরিক্ত শব্দ করা, উচ্চস্বরে গান বাজানো বা প্রতিবেশীদের বিরক্ত করার মতো কাজের বিরুদ্ধেও কিন্তু কঠোর নিয়ম আছে, যেটা আমি মানে আপনাদের জানাতে জানাতে আমি নিজেও খুব মানে ভাবতে ভালো লাগছে যদি এই আইনটা আমাদের এখানে প্রণীত হতো।
0: এমন কেন সত্যি হয় না আমাদের এখানে ভাবুন তো, আপনার একটু অসাবধানতায় যদি পাশের বাড়ির মানুষের ঘুম নষ্ট হয় তবে সেটাও কিন্তু আইন ভঙ্গের বিষয় হতে পারে, মানে ভাবা যায়, জাস্ট চিন্তা করা যায়।
1: এবং দেখো এত এতে বোঝা যায় যে ভালো প্রতিবেশী হওয়াটাও কিন্তু অনেক দেশের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমি ভাবো তোমার প্রতিবেশী প্রত্যেকটা মতো তুমি রাতে ঘুমোতে যাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে পাশে জোরে গান চালাচ্ছে কিংবা ঝগড়াঝাটি সমস্ত কিছু হচ্ছে
0: দেখা যায়।
1: এবং হ্যাঁ এটা সবারই অভিজ্ঞতা আছে যে পাশের বাড়িতে রাত 12টার সময় ওদের বোধহয় ভোর হলো বা সকাল হলো, আমরা তখন ঘুমোতে যাই, সেইটাকে যদি আইন প্রণয়ন করে বন্ধ করা যায় তাহলে সত্যি আমরাও বোধহয় একটু পরিতৃপ্তির মধ্যে দিয়ে দিন যাপন করতে পারতাম, তাই নয় কি?

0: চলুন এবার সুদীপ্ত আর কল্পলালের সঙ্গে একটু স্পেনে ঘুরে আসবেন। চলুন
1: না, ঘোরা মানে এখানে কিন্তু অবশ্যই সেখানকার কঠোর নিয়ম কানুনের কথার মধ্যে দিয়ে ঘুরতে হবে, মানে একেবারে অবাধে ঘুরতে পারবেন
0: না। চাপ নেই, অবশ্য মানুষ ভ্রমণ তো
1: একদমই তাই।
0: তো স্পেনের এমন কিছু সমুদ্র সৈকত রয়েছে যেখানে পরিচ্ছন্নতা বজায় রাখতে নানা ধরনের স্থানীয় নিয়ম রয়েছে, যেমন কোথায় আবর্জনা আপনি ফেলতে পারবেন, আবার কোথায় নির্দিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা হতে পারে, মানে সমস্ত জায়গাগুলো ভাগ করে দেওয়া আছে যে এইখানেই আপনাকে আপনার যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আপনার সঙ্গে রয়েছে, ধরুন আপনি ভাবলেন যে সমুদ্রের ধারে বসে সি বিচে বসে একটুখানি কিছু খাবেন আর কি, চিপস খাচ্ছেন ধরুন, তার প্যাকেট যত্রতত্র ফেলে রাখলে হবে না, প্লাস্টিক বটল ফেলে রাখলে হবে না, যেটা আমরা আমাদের এখানকার সমুদ্রের বিচেতে প্রায়শই দেখতে পাই। তো এই যে নিয়ম আপাতভাবে শুনলে কঠোর মনে হলেও কিন্তু সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, পরিবেশ রক্ষা করতে, এরকম আমার তো মনে হয় যে এরকম একটা আইনের, আইন প্রণয়নের প্রয়োজন বোধ হয়।
1: শুধু স্পেন নয়, আমার মনে হয় এটা বিশ্বের সমস্ত দেশে, বিশেষ করে আমাদের মতো জায়গাতে তো আরও দরকার। আমরা সব কিছুর মধ্যে সিস্টেমটা দেখতে চাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাতে আমাদের সিস্টেম নেই। এই কারণেই কোনো একটা উৎসব, কোনো একটা কিছু হওয়ার পরেই রাস্তাঘাট বা পরিবেশটা এত বেশি নোংরা হয়ে যায় যে আমাদের মনটাই কিন্তু ভীষণ বিষিয়ে ওঠে। আচ্ছা, তুমি তো স্পেনে নিয়ে গেলে আমাদের মানুষ ভ্রমণ করা,
0: তুমি কোথায় নিয়ে যাচ্ছ?
1: আমি নিয়ে যাব ফ্রান্সে।
0: ওকে,
1: দেখো এক সময় এমন কিছু স্থানীয় নিয়মের কথা এই জায়গায় প্রচলিত ছিল যেগুলো শুনলে কিন্তু আজও আমাদের অবাক লাগে, কারণ এটা আমরা সম্পূর্ণটাই পড়াশোনা করে জেনেছি যে কিছু কিছু শহরে বিশেষ পরিস্থিতিতে জনসমাগম বা এই ধরনের ব্যবস্থাপনা নিয়ে,
0: মানে পাবলিক গ্যাদারিং যদি হয়,
1: নিয়ে অদ্ভুত ধরনের কিছু পৌর নিদর্শন জারি হয়েছিল। এগুলো দেখা যায় কখনো কখনো স্থানীয় সমস্যার সমাধান করতে গিয়ে এরকম নিয়ম তৈরি হয় যা বিশ্বের বহু মানুষের কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ায়। মানে এই যে বিশেষ কিছু পরিস্থিতিতে জনসমাগম বা ধরো ওই যে আমরা বলি কবরস্থান, তার ব্যবস্থাপনা নিয়ে কিছু কিছু নিদর্শন, মানে অদ্ভুত ধরনের পৌর নির্দেশ জারি করা হয়েছিল।
0: মানে মানে এটা তো দেখা যায়, মানে আমরা এটাও দেখেছি কিন্তু যে অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে ধরো অফিস টাইম, স্কুল টাইম, সেই সময় যদি পথে ঘাটে রাস্তাঘাটে যদি জনসমাগম হয় তখন কতটা সমস্যার সম্মুখীন হতে হয়।
1: স্কুল টাইম, অফিস টাইমের থেকেও বড় কথা, আমি একজন অসুস্থ মানুষকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি, সেই সময় জনসমাগমের উপর যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে কিন্তু সত্যি যে মানুষটার সেই বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার কতটা কি সমস্যা হতে পারে, এটা এই বিষয়টা নিয়ে তো আমাদের সকলকে সচেতন হতে হবে। তবে সচেতনতার থেকেও বড় কথা, যদি আমরা আইন প্রণয়ন করে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারি তাহলে বোধহয় সাধারণ মানুষ কিন্তু একটু ভয়ের থেকে সরে আসবে এই জায়গা থেকে।

শুনছেন duniya.com 100.1 FM Golden duniya.com

এবারে জাপানে যাওয়া যাক। জাপানের আইন এবং সামাজিক নিয়ম এই দুটোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেক শহরে মানুষ নিজের বাড়ির যে সমস্ত আবর্জনা সেগুলো নিজের বাড়িতেই সবসময় রাখে, মানে যত্রতত্র রাস্তাঘাটে ফেলে দেয় না, কারণ রাস্তায়

0: সর্বত্র ডাস্টবিন থাকে না। আবারও শুনুন, রাস্তায় সর্বত্র ডাস্টবিন থাকে না। এছাড়া বর্জ্য আলাদা করে ফেলার জন্য সেখানে বিস্তর নিয়ম রয়েছে যে কোথায় আমি কোন জিনিসটা ফেলবো। এটা ইদানিংকালে আমরাও দেখতে পাচ্ছি যে যেটি পচনশীল অপচনশীল ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো, যেগুলো আমরা আগে কিন্তু কখনো দেখিনি, আমার মনে হয় এগুলো অ্যাডাপ্ট করা হয়েছে।
1: এবং দেখো, এটাকে শুধু নাগরিক আইন বলা যাবে না, এটাকে কিন্তু একটা দায়িত্ব, মানে নাগরিকদের একটা সুন্দর দায়িত্ব কর্তব্যের একটা জায়গাকেও কিন্তু আমরা ধরতে পারি,
0: একদমই
1: তাই না? জাপানের পাশাপাশি আমরা যদি আরেকটু এদিকে চলে যাই, মানে থাইল্যান্ডে আসলে কি হয়, পরিচ্ছন্নতা আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে দেখেছি। আমরা এর আগের যে দেশগুলো বললাম সেখানেও পরিচ্ছন্নতার জায়গাগুলোকে তুলে আনলাম। তো থাইল্যান্ডে বলছে এদেশের মুদ্রা রাজপরিবারের প্রতিকৃতি থাকে, তাই ইচ্ছাকৃতভাবে মুদ্রা বা নোটের অবমাননা করলে আইনত দণ্ডনীয়। মানে যেহেতু সেই নোট বা মুদ্রার উপরে সেখানকার রাজাদের বা রাজপরিবারের ছবি বা তোমার ওই মুদ্রার উপরে যেমনভাবে ওটা থাকে আর কি করা, সেভাবে থাকে, ফলে ওকে অবমাননা করে যে আমরা এখানে রাস্তায় পড়ে গেল নোট, নোট পড়ে গেলে যদিও সেটাকে তুলে নেয়, কিন্তু তবুও বলছি কোনোভাবে সেই সমস্ত ছবি টবি যা যদি থাকে তাহলে তো একটু তাদের ক্ষেত্রে অসম্মান করা হয়। সেই জন্য এই আইন করে এই জায়গাটা কিন্তু তারা তুলে নিয়ে এনেছেন, তাই ইচ্ছাকৃতভাবে মুদ্রা বা নোটের অবমাননা করা যাবে না। এটি দেশের ইতিহাস, রাজতন্ত্র এবং জাতীয় প্রতীকের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হয়, মানে ওই মুদ্রা বা ওই টাকাটা। তাই বিষয়টা একটু আমাদের অনেকের কাছে হয়তো অস্বাভাবিক লাগতে পারে,
0: একটু জটিল লাগতে পারে,
1: জটিল লাগতে
0: পারে, কিন্তু সবটাই কিন্তু শহরকে দেশকে পরিচ্ছন্ন রাখার একটা খুব বলা যায় শুভ প্রয়াস, তাই না?
1: এবং ওই যে বলছি না, দেশের এবং নিজস্ব মূল্যবোধ এবং ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আইন প্রণয়নটা খুব জরুরি। এবং থাইল্যান্ড কেন, আমি বলবো যে বিশ্বের সমস্ত জায়গাতেই বোধহয় এই ধরনের আইন প্রণীত হওয়াটা দরকার, শুধুমাত্র নিজের স্বার্থে নয়, দেশের স্বার্থে, দশের স্বার্থে, সকলের স্বার্থে।

0: তাহলে শুধু দর্শনীয় স্থান নয়, সেই দেশের আইন কানুন এবং সংস্কৃতি সম্পর্কেও একটু জেনে নেবেন প্লিজ। তাতে ভ্রমণ যেমন আনন্দদায়ক হবে, তেমনি অপ্রত্যাশিত সমস্যাও এড়ানো যাবে খুব সহজে।
1: একেবারেই। আর এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কল্পলাল এবং আমার সঙ্গে
0: আমি সুদীপ্ত।
1: আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং সঙ্গই আমাদের কিন্তু এগিয়ে চলার একমাত্র প্রেরণা।
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দেশের আইন মেনে চলুন এবং অন্য দেশের আইন ও সংস্কৃতিকে সম্মান করুন।
1: আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো গল্প বা নতুন কোনো আয়োজনে আপনাদের সঙ্গে শুধুমাত্র 100.1 MHz AIR FM গোল্ডে। ততক্ষণ ভালো থাকুন এবং সঙ্গে রাখুন FM গোল্ডকে। আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। হয়তো এই গানের মধ্যে আপনাদের নিজেদের কোনো ছোটোবেলার ইমোশন বা স্মৃতি জড়িয়ে আছে। এবারে শুনব পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গানটি।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত 12টা বেজে 29 মিনিট হয়ে 50 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিতে সময় রাত 1:35 হয়ে 35 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

আমার সাথে সাথে রাত জাগছেন আপনারা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। এবার শিল্পী লতা মঙ্গেশকর।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 1:29 হয়ে 10 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

রাত জাগা দুটি চোখ, দু প্রান্তে থাকা দুটি মানুষের মন কিন্তু মিলে যায় গানের কলিতে। তাই মন ভালো রাখতে শুনতে থাকুন বাংলা আধুনিক গান।

স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা, আর তাই যেতে যেতে শুনে নেব পরপর তিনটে গান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

মন না চাইলেও সময় বলছে, প্রায় ঘড়ির কাঁটায় দুটো। আর তাই আজকের আধুনিক গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আর আজকে প্রথমে থাকছে ছায়াছবি দেয়ানিয়া থেকে প্রথম গানটি, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পরবর্তীতে শুনবেন ছায়াছবি হারানোর সুর থেকে পরপর দুটি গান, প্রথমটি হেমন্ত মুখোপাধ্যায় এবং পরবর্তীটি গীতা দত্তের কণ্ঠে।

স্টুডিও ঘড়িকাড়া জানান দিচ্ছে সময় রাত 2:32 হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন 1971 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি ধন্নি মেয়ে। এই ছায়াছবি থেকে পরপর দুটি গান, প্রথমে মান্না দে এবং তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সে যে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এমন, সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: শুনছেন ধন্নি মেয়ে ছায়াছবির গান। পরবর্তী গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।
1: কইব না আমি কি বউ যে কথা কইব, যা পালা।

আমার বোকা থাকা গা জ্বলে যায়, কিছুতে সই কোন

0: আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শিল্পী মান্নাদের কণ্ঠে।
1: এবার মূলে সুতো হব

0: শুনছেন মৌচাক ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা টানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই

0: যে বড়।
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

পাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

প্রত্যেককে বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে এখন শুনবেন নানা রঙের গান। আর আজকে নানা রঙের গানের অনুষ্ঠানের প্রথম নিবেদনে থাকছে লোকগীতি, শিল্পী উজানের নিবেদন।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 3:17 হয়ে 53 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে লোকগীতি।

স্টুডিও ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:42 হয়ে 12 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি। শিল্পী উৎসব দাস।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রাত শুরু সারাদিন, এবং সারাদিন রাত বিভিন্ন রকম সুর যখন কানের কাছে আসে, সেরকমই একরকমের সুর শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানিয়ে দেয় সময় একদম শেষ, আর শেষের পরে আরেক নতুন শুরু। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4 বেজে 1 মিনিট হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বৈরাগীর আগে খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ বৈরাগী রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে

0: 107 FM, Rainbow Project Toronge. এতক্ষণ প্রভাতী ভরী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বৈরাগীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ পরমেশ্বরীর আগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন সুবীর রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: সারাদিন

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছে অনুষ্ঠান। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5:01 আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আজি ঝরো ঝরো মুখর ভাতর দিনে। সত্যি এরকম বর্ষার দিনে সকালবেলা সুপ্রভাতের এই যে সময়, সকালের ভোরের আলো যখন ফোটে তখন অদ্ভুতভাবে মনটা কেমন যেন হয়ে ওঠে। ভোরবেলা শান্ত স্নিগ্ধ, আমরা আমাদের মনটা বড় অন্যরকম হয়ে থাকে। কিন্তু সকালবেলা উঠে যখন দেখি ঝিরি ঝিরি ঝরো ঝরো বৃষ্টি পড়ছে, তখন সত্যি এই ঝরো ঝরো মুখর বাদর দিনে কিছুতেই যেন মন লাগে না। এই বর্ষার দিনে অদ্ভুত এক সময়, যে সময় এসে কোথায় যেন মনটা একটু এলোমেলো হয়ে যায়, একদম ঠিক বর্ষার মতোই। যেভাবে আমাদের মনের মাঝে অদ্ভুতভাবে বিষণ্ণতা, অদ্ভুতভাবে দেখতে পাই জীবনের যে কথাগুলো, যেগুলো ভেতরে অনেক দিন ধরে চাপা হয়ে বসেছিল, যেগুলো হয়তো বলা যায়নি, সেই রকম কিছু কথা মনের মধ্যে বসে থাকে। হয়তো সে কথাগুলো ঠিক এই রকম কোনো ঝরো ঝরো মুখর বাদর দিনে বেরিয়ে আসতে চায়, কিন্তু ঠিক বলে ওঠা যায় না। হয়তো সে কারণেই মনটা একটু এলোমেলো হয়ে যায়। এই সময়টা এমনই, যখন আমরা প্রচণ্ড গরমের পর আমাদের এই মনের ভেতরের যে কথাগুলো সেগুলো বেরিয়ে আসতে চায়। ঠিক যেমনভাবে ক্ষেতের মাঝখানে চাষি যেমন চারা ফুটিয়ে দিলে সেটা

আস্তে আস্তে আস্তে আস্তে বেড়ে ওঠে। ঠিক সেই রকমই আমাদের মনের মাঝের বেশ কতগুলো ইচ্ছে এই সময় আমাদের মনের মধ্যে জেগে ওঠে। কিছু বলা যায়, কিছু বলা যায় না। আসলে সময়টাই এই এমন, সেটা তিনি বুঝেছিলেন। আর সেই কারণে এই বর্ষার উপরে কত কথা, কত গান, কত রকমভাবে লিখে গেছেন সেই বর্ষাকে উপলব্ধি করে। আসলে আমাদের এই যে ঋতুগুলো, পরিবর্তনের ঋতু, আমাদের বৈচিত্র্যের ঋতু, এক এক ঋতু এক এক রকম। গ্রীষ্মের দহন বেলা আমরা কাটিয়ে এসেছি, এবারে বর্ষার এক অদ্ভুত মায়াময় জীবন। কখনো হাঁটু জল, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো বা ঝমঝমিয়ে মুষলধারে একেবারে তোলপাড় করা বৃষ্টি। সমস্ত জিনিস, সমস্ত পরিবেশই আমাদের মনের মধ্যে কেমন যেন একটা আমাদেরকেও তোলপাড় করে তোলে। কখনো ঘরের মধ্যে বসে দূর থেকে ধেয়ে আসা বৃষ্টি দেখা, আবার কখনো বা মাঠের মধ্যে বসে যে যেখানে যেমনভাবে থাকি না কেন, আমরা সেভাবেই এই বৃষ্টিকে এনজয় করে থাকি। আমাদের ছোটোবেলায় মনে আছে যখন আমরা সেই এই বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তায় যেতাম, স্কুলে যেতে যেতে জল দাঁড়িয়ে আছে, আর সেখানেই গিয়ে থপথপ করে লাফিয়ে ওঠা সেই ছোটোবেলার খেলা, মাঠে ছুটে গিয়ে যেখানে একেবারে কাদা মাঠ জলে ভরা, অথচ সেখানেই সেই ফুটবল নিয়ে কিছু কচি কাঁচার দল ফুটবল খেলছে, বল আটকে যাচ্ছে জলের মধ্যে, তবুও তার মধ্যেই ফুটবল খেলা চলছে, আর সেখানেই মুষলধারে বৃষ্টি নেমেছে। এরকম দৃশ্য আমাদের গ্রাম বাংলার গ্রামে প্রান্তরে কত কিছুই না দেখা যায়। এই বর্ষা আমাদের কত রকমের কত কিছু উপলব্ধি করিয়ে দেয় আমরা জানি, কিন্তু তবু এই সকালবেলার মাঝে মাঝে যখন ঝেঁপে বৃষ্টি আসে, আকাশটা কেমন কালো হয়ে যায়, তখনই আমাদের মনটা কেমন হয়ে যায়। আসলে এই বর্ষা বোধহয় ঠিক আমাদের আলো আঁধারির খেলাটা বোঝানোর জন্যই আমাদের কাছে চলে আসে বিভিন্ন সময়, বিভিন্নভাবে।

মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।